আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার, 26শে মে 2026 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 50 সেকেন্ড। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

বাক নামে পরিচিতা স্ত্রী ঋষি নিজ আত্মাতেই পরমাত্মার উপলব্ধি করে পরমাত্ম ভাবনার প্রবুদ্ধ আলোকে হয়েছেন উদ্দীপ্ত, তাই তার কণ্ঠে উৎসারিত হল, আমি রুদ্রগ নবসুগণের সঙ্গে বিচরণ করি, আমি আদিত্যের সঙ্গে এবং সকল দেবতাদের সঙ্গে থাকি, আমি মিত্র বরুণ এ উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনীগণকে অবলম্বন করি, যে সোম আঘাতের ফলে সমুৎপন্ন আমি তাকে ধারণ করি, আমি তষ্টা পূষা অভগকে ধারণ করি, যে যজমান যজ্ঞ সামগ্রী আয়োজন পূর্বক সোমরস প্রস্তুত করেন আমি তাকে ধনদান করি, আমি রাজ্যের অধীশ্বরী ধন উপস্থিত করেছি জ্ঞান সম্পন্ন এবং যজ্ঞ উপযোগী বস্তু সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এরূপে দেবতারা নানা স্থানে সন্নিবেশিত করেছেন আমাকে, আমার আশ্রয়স্থান বিস্তর বহু প্রাণীর মধ্যে আমি আবিষ্ট, যিনি দেখেন প্রাণ ধারণ করেন শুনেন অথবা খাদ্য গ্রহণ করেন তিনি এ সকল কাজ করেন আমার সহায়তাতে, আমাকে যারা মানে না তারা ক্ষয় হয়ে যায়, হে বিদ্বান শুনো আমি যা বলছি তা শ্রদ্ধার যোগ্য, দেবতা ও মানুষ যার শরণাগত হয় তাঁর বিষয় আমি উপদেশ দিই, যাকে ইচ্ছা আমি বলবান স্তুতা অথবা ঋষি অথবা বুদ্ধিমান করতে পারি, রুদ্র যখন বিদ্বেষী শত্রুপতি উদ্যত হন তখন আমি বিস্তার করি তাঁর ধনু, লোকের জন্য আমি যুদ্ধ করি, আমি আবিষ্ট হয়েছি দুলুকে অভুলুকে

ঋগ্বেদ থেকে পাঠ শুনলেন, অমৃতবাণী এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী কুমার শানু।

পরপর চারখানি ভক্তিগীতি শুনলেন। শিল্পী ছিলেন কুমার শানু। সুরঞ্জলি অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্বরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

像国家含咪成嚟啊呢？点呢？你话嘅，嗱，你话嘅国家含都会系嘅。Kazi Nazrul Islam ni Suri di je borok sai sai borok ni samung seplewo Sijai gai thang si tung bai thang ni thi bai Abo hai borok ni pai mong Phala ni khak sang mong no Sukna hani tong thok mong Tai bai thang no Hokokma abo horni kundulni tektose klayo. Hamzakmani ozon kri tamni himale Hamzakma kasang kasang te pai playa. Hamzakma rei Hamzakma mania kebini. Langmawo khaksang mung ebake kha dumung abu kuplung angi phayo Hamzak mano je lasima sinsa khlainai bini langmawo te Hamzak ma man phaya Thimung ni tekto nislai khayok mungni tekto busuk grak te busuk kirimashinsa abo manjakna irokno saimano bolongni malmatarok hai kebang tongphano sini bisingo singsasa Klayzak nai jat, mungsasu krike, mungsabo manmung kri. Kubui tumung naharmung unke, nai thok te kaham, sengsamungni, diay mungo kleke, apurno bini, suimungni borom, mannai no mannai. Pularok hai, mungsasu siawi, Kanayawi mera hai bini utung utung tatangdi sak sak ni simungno baitangni samungno sisa ruo patarni yokmung baitango hanei bisingni yokmungno sen jesakibo pairi riati abongka kazi nazrul islam ni kokaham Pan, abu busuk jorate agini selai, tisha bate bangkika, evaka bahai. Tomusing exercise climani bishing tui naikangasung, chini, leng money, shakrep shukrep money, abahiro, belekan a shamanic tongue. Abani vagasung, chini, sak busuk jorate fit tongue, sung, tomung kahamke diet, jeff chart no follow kakanga, regular exercise climani bishing tui, chini, sak hilik money, kisak hikla zagimanu, te chini je shakurogo, kuchung li tango. Piaba Baksani Sakur Sakunuk Zago Jebelakeno Nambu Pamrok Bangi Tangmani Ebakaba Bohogro Onkori Pai Mani Abuna Hotisung Abuna Simi Bahake Yakagi Mano Tomung Nanya Takangasung Salbrum Brum Himnani Ebakaiba Tomung Nanya Takanke Yesuk Manya Himbano Shoti Bani Simi Soti Tamsi Jorahai Sung Lela Lela Wipano Kishakishak Lai Tini Kishakanakishak Lai Sung Him Gangai Belakeno Ciao, abang ni logi, sung tumung pusap roburi man kahang kahang ke, cini, ya kung ni
ইয়া ফাতলার আবনু তলাও তনিবুই টেবসা তি সাদি আবহাইকে সালব্রুম ব্রুম চিং আ লয়ন খাইকাঙ্গে সাল তমু গবাং কুকমা এফান ওয়াই থাম অবহাইকে খাইমানী পিং তৈ চিনি বক্রক নুতি সাউই তৃক তৃকে হাও তমু অবহাইকে অ ব্যায়াম খাইকাঙ্গে বাকি এক্সারসাইজ খাইকাঙ্গে আপনি লগি লগি চিনি শাক নাইকে দাম খাইনাই ইয়াকুং ইয়াক আবহাই খাইমানী লগি চিনি শাক বেলাইকে হেলেং এবার খাবার চিনি শাক ফিট টংনাই অবহাইকে তমু নাইন থাকাঙ্গে স্রাপসামা টংনাই মুকলি চিনি সিমি

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককব্রুক অনুষ্ঠান হায়ৌনে খোরাং, আকাশবাণী বিলোনিয়া। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে 7টায় শুনবেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি 7:45 আজকের শিল্পী দেবব্রত বিশ্বাস। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত 8টায়, 8:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 9টায় দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠান। 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দেশবন্ধনা 10:05। 10:30 শুনবেন ভজন শিল্পী দেবাশিস দাশগুপ্ত। 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 11:05 FM উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 1:40 আবারও শুনবেন FM উজ্জয়ন্তীর অনুষ্ঠান। দুপুর 2টোয় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 কিষাণ কথা, 2:30 আমি নারী অনুষ্ঠানে শুনবেন আমার কথা, বলবেন বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সমতা সরকার। এরপরে এই পক্ষের দম্পতি। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 3:05 শুনবেন 127তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, পরিবেশনায় নান্দনিক সামাজিক সংস্থা উদয়পুর। 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, লোকসঙ্গীত 5:45। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী। 7টায় অনুষ্ঠান সূচি। 7:05 সুস্বাস্থ্য অনুষ্ঠান, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। 7:05 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন 9টায়, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম, শুনবেন সেতার বাদন শিল্পী কার্তিক কুমার। 10টায় অনুষ্ঠান হারানো দিনের গান, 10:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমে কিছুটা সময় ইতিহাসের পাতায় দেখে নেব আজকের দিনের ঐতিহাসিক গুরুত্ব। আজ 26শে মে, 1739 সালের আজকের এই দিনেই মোগল সম্রাট মোহাম্মদ শাহ এবং ইরানের নাদির শাহর মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়। নেপোলিয়ন বোনাপার্ট ইতালির রাজা হিসেবে রাজ্যাভিষিক্ত হন 1805-এর আজকের দিনেই। সাল 1865, আমেরিকায় গৃহযুদ্ধের অবসান ঘটে। 1881-এর আজকের দিনেই ফ্রান্স তিউনিশিয়াকে করায়ত্ত করে এবং নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস অভিষিক্ত হন 1896-এর এই দিনেই। সাল 1897, আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা প্রকাশিত হয়। এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন, সালটি ছিল 1913। জর্জিয়া এবং আমেরিকার স্বাধীনতা ঘোষিত হয় 1918-র আজকের দিনেই। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইতি, সালটি ছিল 1972। 1986-এর আজকের এই দিনেই বাংলাদেশের বরিশালের লঞ্চ ডুবিতে 230 জনের মর্মান্তিক মৃত্যু হয়। 1991-এর আজকের দিন থাইল্যান্ডে অস্ট্রীয় বিমান বিধ্বস্ত হয়ে 230 জনের মৃত্যু হয়। নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক আলেকজান্ডার সোলজিনেৎসিন 20 বছরের নির্বাসন কাটিয়ে নিজের মাতৃভূমি রাশিয়াতে প্রত্যাবর্তন করেন, সালটি ছিল 1994। একই সালের একই দিনে বাংলাদেশ ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে। কাশ্মীরের কার্গিল সেক্টরে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয় 1999-এর এই দিনেই। শুনলেন আজকের দিনের ইতিহাস।

বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি। পিতা কাজী ফকির আহমদ এবং মা ছিলেন জাহেদা খাতুন।

দোকানটি কোরআন তেলাওয়াত পাঠ করতে পারতেন। আয়ত্ত করেছিলেন ফার্সি ভাষা এবং সাহিত্যের নানান পাঠ। 1910 সালে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এবং পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি ছেড়ে দেন এবং একটি দোকানে কাজ করেন। আবার 1914 সালে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন তারই এক শুভাকাঙ্ক্ষী। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি, সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। তারপর নজরুল যখন দশম শ্রেণীতে পড়েন, তখনই 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1917 সালে নজরুল 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন, যান করাচিতে। 1919 সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তার বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সেই সময়ে গল্প লেখেন হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে। 1920 সালে সেনাবাহিনী ত্যাগ করেন, ফিরে আসেন কলকাতায়, যোগ দেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে। সেখানেই তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। তারপরই লেখেন তিনি বিখ্যাত কবিতা বিদ্রোহী। 1922 সালে তার রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়, যার জন্যে তাকে গ্রেপ্তার করা হয়। 1923 সালে ডিসেম্বর মাসে মুক্তি না হওয়া পর্যন্ত কারাবন্দী অবস্থাতেই লেখেন প্রচুর কবিতা এবং গান। তিনি 10টি খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন, দেশাত্মবোধক গানের উপর ভিত্তি করে 800টি গান লিখেছিলেন। তার মোট গানের সংখ্যা 4000-এরও বেশি। তিনি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র, আর এটিতে তিনি অভিনয়ও করেছিলেন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি। 1937 সালে গ্রহের ফের চলচ্চিত্রের, 1935 সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরী চলচ্চিত্রের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকও ছিলেন নজরুল। সবসময় তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ছিলেন উচ্চকণ্ঠ। তার কবিতা এবং গানে সত্য সুন্দরের বাণী এবং সুরের প্রতিফলন ঘটেছে সবসময়। অগ্নি বিনা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতু হয়ে তাঁর প্রকাশ। সৃষ্টিকর্ম, জীবনাচরণ সর্বত্রই ছিল দ্রোহীর আগুন। ব্রিটিশ রাজের বিরুদ্ধে তিনি প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। বিদ্রোহীর মতো অতুলনীয় কবিতা, ভাঙ্গার গানের মতো বিখ্যাত কাব্য, ধূমকেতুর মতো জ্বালাময়ী সাময়িক লিখেছেন তিনি। অবহেলিত সাধারণ জনগণের প্রতি ছিল কবির প্রগাঢ় ভালোবাসা। পরাধীন ভারতের মুক্তির জন্য তিনি ছিলেন ব্যাকুল প্রাণ। তাঁর অগ্নিঝরা কবিতা কখনো প্রজ্বলিত করেছে সাম্যবাদী চেতনা, কখনো জুগিয়েছে ন্যায্য অধিকারের প্রেরণা। এক হাতে বাঁশির বাঁশুরি, আর এক হাতে রণতর্জনী, বিদ্রোহী নজরুল বিজয় কেতন উড়িয়েছেন বাংলা সাহিত্যের নানান শাখা প্রশাখায়।
নজরুল মানুষই হিন্দু এবং মুসলমান বৈপরীত্যের দ্যোতক নয়, বরং

পরিপূরক। তাই তো তিনি লিখেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। মানুষের গড়া অত্যাচার, পরাধীনতা, কুসংস্কার, স্বার্থপরতার চক্রান্ত থেকে নারীকে উদ্ধার করে তিনি তাকে সমর্যাদায় প্রতিষ্ঠিত করতে তৎপর ছিলেন। তাই তো তিনি বলেছেন, জাগো নারী, জাগো বহ্নি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা। নজরুল ছিলেন সাম্যবাদের একজন অগ্রদূত। তাই তো মুসলিম হয়েও চার সন্তানের নাম রেখেছিলেন হিন্দু মুসলমানের মিলিত ঐতিহ্য এবং পুরাণের আলোকে। নজরুলের সাম্যবাদ ছিল তাঁর দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই একটিমাত্র বাক্যেই ফুটে ওঠে নজরুলের সাম্যের বাণী। হিন্দু মুসলিম ভেদাভেদ, ধনী দরিদ্র, বৈষম্য বা নারী পুরুষের অমর্যাদা সবকিছুর বিরুদ্ধেই ছিল তার কলম। বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ, সাম্যের অমর কণ্ঠস্বর, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

এবারে আজকের স্বাস্থ্য তথ্য। আজকের বিষয় আলজাইমার। এই রোগটি সাধারণত বয়স্কদের মধ্যেই দেখা যায়। এই আলজাইমার রোগটি হচ্ছে মূলত মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরন নষ্ট হওয়ার কারণেই হয়ে থাকে। মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হওয়ায় স্মৃতিশক্তি লোপ পায় এবং চিন্তা ভাবনার অবনতি ঘটে। আর এই রোগের পেছনের সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিজ্ঞানীদের মতে কিছু কিছু কারণ এ রোগের জন্য দায়ী। অ্যামাইলয়েড প্ল্যাক, মানে মস্তিষ্কের কোষগুলোর মাঝখানের ফাঁকা স্থানে বিটা অ্যামাইলয়েড নামে প্রোটিন অস্বাভাবিকভাবে জমা হতে শুরু করে এবং শক্ত টুকরো বা প্ল্যাক তৈরি করে।

যা কোষের স্বাভাবিক যোগাযোগ নষ্ট করে দেয়। টাউ ট্যাঙ্গল, মস্তিষ্কের কোষের ভেতরে টাউ নামের প্রোটিন গুটিয়ে গিয়ে সুতোর মতো জটলা পাকায়। এর ফলে কোষের ভেতরের পুষ্টি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে এবং কোষগুলো মারা যায়। আরেকটা হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ। পরিবারে বাবা মা বা ভাই বোনের এ রোগ থাকলে জিনগত কারণে এ রোগ হতে পারে। সাধারণত 65 বছর বা তার বেশি বয়সীদের মধ্যেই এ রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। কিছু কিছু মিউটেশন উচ্চ ঝুঁকির সাথে যুক্ত। হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগ এর ঝুঁকি বাড়ায়। এছাড়াও শারীরিক কার্যকলাপের অভাব, সঠিক পদ্ধতিতে খাবার না খাওয়া, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল সেবন এর জন্যে দায়ী হতে পারে। অ্যালজাইমার্সে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্যে, জীবনযাত্রার পরিবেশকে মানিয়ে নেওয়ার জন্যে কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। যেমন দুর্ঘটনা রোধ করতে যে সমস্ত বিপদের কারণ রয়েছে সেগুলো সরিয়ে দেবেন। ড্রয়ার, ক্যাবিনেটের লেবেল দিন, তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পাওয়া সম্ভব হবে। একটা নিয়মিত দৈনিক সময়সূচিতে থাকুন। মেমোরি এবং অ্যাপয়েন্টমেন্টে সাহায্য করার জন্যে ক্যালেন্ডার, রিমাইন্ডার নোট, ডিজিটাল ডিভাইস ব্যবহার করুন। ধাঁধা, গেম এবং কার্যকলাপের সাথে জড়িয়ে থাকুন, তাকে উৎসাহিত করুন। বস্তুর মধ্যে পার্থক্য করতে সাহায্য করার জন্যে রঙের বৈসাদৃশ্য ব্যবহার করুন। বিপজ্জনক আইটেমগুলো সুরক্ষিত করুন। দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক জিনিস ধারে কাছে রাখবেন না, যেমন ছুরি, কাঁচি এসব। বাথরুম এবং হলওয়েতে হ্যান্ডেল ব্যবহার করুন, যাতে ধরে ধরে রোগী যেতে পারে। একটা শান্ত পরিবেশ তৈরি করুন। যদি সম্ভব হয় বাগান করার মতো কাজের সাথে যুক্ত করুন। শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকে স্বাস্থ্য তথ্য। প্রসঙ্গ ছিল অ্যালজাইমার। আজকের আজ সকালে অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানকিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র

0: গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, West Asia is important.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
3: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের

কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে, সুরক্ষিত, সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখায় উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকেও বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান দেশে এলপিজি শোধনাগার উৎপাদন ও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে।

যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক তিনদিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্ট্রাল বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনী সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, অফিস সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা গতকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যটন মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভায় তিনটি দপ্তরে মোট ৮১টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার তরফে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। ঈদুল জোহা বা বকরি ঈদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মে এর পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। শিলান্যাস উপলক্ষে সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাইয়ে জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অতিরিক্ত জেলাশাসক ভানলাল ডিকা ডার্লং। তিনি বলেন, এই ক্যাম্পগুলির মধ্য দিয়ে 32,084 জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির গোমতী জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত গোমতী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশাসনিক শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড নথিভুক্তকরণ, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণসহ রাজ্য পরীক্ষা বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহীজলা জেলাতেও পালিত হয়েছে। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রম 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতীয় অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকর ছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর

সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাঙ্গানো সিকিমও তংমা জরাও জুদা জুদা পান্ডাও মানজাগানো তেকিছাসে থাই বেড়াইনায়ানো রাষ্ট্রবক্রক রাষ্ট্রবক্রকনো লামসকনাও সিকিম হাপাংনি বখাক্তই বেবাক নাংমানি যুগালিমুং নাহার জাখা তিনি সানজাও রাষ্ট্রবক্রক গ্যাংটকনি নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি বেড়াইনাইমাও থাঙ্গানো খনা রাষ্ট্রবক্রক মুর্মু নাথুলা পাস বেড়াইনাইমাও থাঙ্গানো তে আরো মরুগমাও টংজাক সেনক্রাক বাহিনী রকবাই ককলাম সালাইয়ানো রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নই সাই নই চিতক বিশিনী জুদা জুদা বাবায় আলাইদার সামং তাংমানোর গৈ হরকদক চিদকন পদ্মসকা জিয়াফারকা আমনি বিশিঙ্গ তঙ্গ কাই নই পদ্মবিভূষণ কাইদক পদ্মভূষণ তে কাই বাচি চার পদ্মশ্রী সকাত অ বিশি ও ভারত হাপাং ব্যবাগৈ কাইসারা থামচিসা পদ্মসকাত ছাকলাইখা আবরংনি বিশিঙ্গ খবসাগো কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তাই কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত মিয়া খরকদক চিদক নিয়াগ সকাত ইয়াফার জাকা তেই তংমা পদ্মসকাত উলনৈ বেরাম লুকুবরম পান্ডাও ইয়াফার জাগানো হাস্তে হাপাংনি বেবাক হাবানগ তাবুকনি সিমি হাতিব বেবাক চা সাল তৈ ককটি সাল মথাকজাক তঙ্গানো আবনরগৈ হাতিনি তৈ সালরগ হাবানকনি জরা ফলক জাখা মিয়া মন্ত্রীসভাও ককলাম সালাইমাব অকচংমুংন নাহার জাখা মন্ত্রীসভানি ককচংমানক হুরসাওই বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী তাংন কতর কক তোমার থুমনাই রগ্ন শাখা তাবুকনি সিমি হাস্তে হাপাংনি বেবাক হাবানগ চা সাল তৈ ককটি সাল মথাকজাক তঙ্গানো বতৈ বর্ষাকা সালকিচা সকাং গ্রুপ সিতে গ্রুপ টি সেবুগ্রকনি বাকি রোস্টার রায়দা চলখ্লাইজাকমানি আব মিয়ানি সিমি কারি রেজাখা বেবাক হাপাংনি সেবুগ্রক শালব্রুম হাবানগ থাংনানি নাংনাই বেড়াইখ্রি মন্ত্রী শাখা মন্ত্রীসভাও কাইথাম নাইখুঙ্গ বেবাগৈ কাই চারচিসা বুকচা আসুকথাই সুপুংনান তৈব ককচংমুং নাহার জাখা বতৈ বর্ষাকা হাকতর ফাতারো উং তংমা হামিয়া তং হালকনরগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি কবক মুংবাই হাস্তেও বাইমুং হলিরিনাও জুদা জুদা নাংমানি ইয়াপ্রি নাহার জাখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলাও ককতমা থুমনাই রক্তি থুম শাখা ধরতি আবা জনবাগিদারী সামং বতাংনি বিশিং জনজাতি গরিমাতের সালচনি রমই খাতুং খাজানি বিশিং তৈ পালাইমানি নুকজাখা থাংনাই সালচি চুকুমে নিসিমি মিয়া জরা সালথাং জেলাও কাই থামচি বা জনজাতি কামিও কাইদক চিচার শিবির সংসার জাখা অসামং বতাঙ্গ তৈব হাতি বারনৈ চলিনাই হিনিব ব শাখা তিনি কাজী নজরুল ইসলামনি আচাইমানি শাল খাতুং খাজানে বিশিংতৈ পালাই জাগৈ দঙ্গ কাজী নজরুল ইসলামনি আচাইমা সালনরগৈ হাস্তেনি কক থুমতৈ হুকুমো নাইখুংনি চেতন বাই আগরতলানি নজরুল কলাক্ষেত্র ও কবি প্রণাম পান্ডানি সেবাই ককলব গ্রং ন ককলব তৈ রুচাব মুংনি বিশিংতৈ মুই দুখলাই জাখা আরো মানজাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্ম নখবই তৈ কুমনি রক জুদা জুদা হুকুমু মথানি বখাক তৈব তিনি পান্ডা যুগাল জাখা কেন্দ্রনি আ হামক্রাই মন্ত্রী রাজীব

রঞ্জন সিং মিয়া মোহনপুর ব্লক নি সাদুবিয়া কামি পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনা নিবিশিং মিডিয়াম স্কেল অর্নামেন্ট ফিশ রিয়ারিং ইউনিট নো ভার্চুয়ালটি হলংথং কাইখা আবস নামনাও রাংবাইখা খকসা রাসাইরাং হলংথং কাইমানোর গৈ আরো পান্ডা যোগাল জাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অতালনি নৈজিসা সালমারি সংসারজাক তংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজকমুং মোথাগ্রখা এন টি এ শাখা হাপাংনি আওয়াইমুং সাকলাইমানোর রগৈ ইদুল জুহানি লেলামুং শাল সালাইজাক মাবাই অ ককচং মুং নাহারজাখা মথানি বখাক্তৈ সাজাখা আমজকমুংনি শাল দায়িত্বন সাকলাইজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হা কতরতৈ বুই হা কতরনি লুকুরকবাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল ছাড়া থামচি বৈ বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমানি খাকামানি কক মন্ত্রী মন কি বাত রহরনানি কবক মুং নারেখা মিয়া হরনিসিমি পেট্রোল তৈ ডিজেল নি রাংমারি বাংখা হাস্তেব পেট্রোল খক নই ল্যাব দকচি ব্রৈ ডিজেল খক নই ল্যাব দকচি থাম বাংমানি মারিনো ফিনজাখা পেট্রোল নি রাংমারি বাঙ্গই অংখা খক সারা ব্রৈ ল্যাব চুকুচি থাম তে ডিজেল নি রাংমারি বাঙ্গই অংখা খক চুকুচি থাম ল্যাব চারচি থাম ইদুল জুহানোর গৈ এবা বকরি ইদনোর গৈ অ তালনি নৈচিসা সালমারি হাপাংনি লেংলামুং সাকলাইজাখা কেন্দ্র হাপাং বাই গদাল রুমুংনার গৈ বসকাংনি শাল সাকলাইজাকমা নৈচিসনি মে লেংলামুং শাল তংমানি সলাইয়ৈ নৈচিচার মে সালমারি লেংলামুংনি শাল সাকলাইজাখা হাস্তে হাপাংনি নাইকল ফাংনি বখাক্তৈ অকক তোমানো রজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরেমনি উমর চিথাম বিশিনি ক্রিকেট বাতাইলাইমাবো মিয়া থংমুং কাইসা অংখা উদয়পুরনি জামজুড়ি থংখলাও সদর বিবদল উইকেট কাইচি বাই কাঞ্চনপূর্ণ মেচেনখা আবনক কারিব তে কাইবা মেচ ওয়াতৈনি বাগৈ মথাগৈ রেজাখা তাবুক নবার তিবারনি ককতুমা বসকাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি শালথাং দলাই উনকৌটি খোয়াই শালচি শালগ্রাতে সিপাহী জলা হাঙ্কর ফেরাং ককমা বাইবাকসা কবাং ওয়াতৈ বাউই মানুহনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুক পোখাগো খামানি তুংমারি তংমানি নৈচিসা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস আইচুক দাম বাজরা ওয়াতিবাখা স্নেচি স্নি দশমিক নৈ মিলিমিটার ককরক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতুই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামচিনি তামুই সতী ব্রীজিবাবো

এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। অনুষ্ঠানে আজকের শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। কবিতা কৃষ্ণমূর্তি, অত্যন্ত জনপ্রিয় এবং নেপথ্য গায়িকা, সুমধুর কণ্ঠস্বর, বহুমুখী গায়কের জন্য তিনি সবার কাছে সমাদৃত, পরিচিত। আজ কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনব বিভিন্ন বাংলা ছায়াছবির গান। প্রথম গান আশা ও ভালোবাসা ছবি থেকে ও পাহাড়।

নয়াদিল্লির এক তামিল পরিবারে তাঁর জন্ম। বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত। ছোট্টবেলা থেকেই তিনি বলরামপুরীর কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন এবং মাত্র 8 বছর বয়সে একটি সঙ্গীত প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন। এবারের ছবি বিধি।

মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। আশ্চর্যজনকভাবে বাঙালি কানেকশনই তাকে বারবার তাঁর লক্ষ্যে পৌঁছে দিয়েছে। যিনি কলেজে তাকে ভর্তি করলেন তিনি ছিলেন ফিল্ম স্টার পরিচালক গুরু দত্তের ছোট ভাই, উনিও বাংলায় কথা বলেন। আর যদিও তিনি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু তার মননে ছিল বাংলা রবি ঠাকুর। তার বিশাল সঙ্গীত জীবনে তিনি একের পর এক সঙ্গীত শৃঙ্গ জয় করেছেন। তামিল বংশোদ্ভূত মেয়ে হয়েও ভালো এবং স্পষ্ট উচ্চারণে তিনি অনবরত বাংলায় কথা বলে যেতে পারেন। এবারের গান ছোট বউ ছবি থেকে।

0: সাবস্ক্রাইব।
1: শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আজ আপনারা শুনছেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবির গান। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার সময়ই সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায় এবং রানু মুখোপাধ্যায়ের নজরে পড়েন তিনি। আর হেমন্ত মুখোপাধ্যায়ের মাধ্যমেই তিনি বিখ্যাত সুরকার মান্না দের সাথে স্টুডিওতে কাজ করার সুযোগ পেয়ে যান। সেই থেকে শুরু তার বিজয়যাত্রার। এবারের গান শপথ নিলাম ছবি থেকে।

ছোট্টবেলা নাম ছিল সারদা। পরে হেমন্ত মুখোপাধ্যায়ের কথায় নাম পাল্টে হল কবিতা। 1999 সালে জনপ্রিয় বেহালা বাদক ডক্টর এল সুব্রমণিয়ামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ সময়ই শাস্ত্রীয় সঙ্গীতে মনোনিবেশ করেন। 5 মহাদেশের শিল্পীদের নিয়ে করা গ্লোবাল ফিউশনের তিনি ছিলেন অন্যতম গায়িকা। এ সময়ই তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় গান পরিবেশনের জন্য ভ্রমণ করেন, যেমন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার, নিউ ইয়র্কের মেসিডন স্কোয়ার, লিঙ্কন সেন্টার, বেইজিং, সিঙ্গাপুর, কুয়ালালামপুরের বিভিন্ন কনসার্টে তিনি অংশগ্রহণ করেন। এবারের গানটি শুনুন, বিয়ের ফুল ছবি থেকে।

কবিতা কৃষ্ণমূর্তি অসংখ্য পুরস্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন। 2005 খ্রিস্টাব্দে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ফিল্মফেয়ার পুরস্কার জেতেন 4 বার। 2003 সালে, 1997, 1996, 1995-তে। 1903 সালে পেয়েছেন দেবদাস চলচ্চিত্রের ডোলারে ডোলা গানের জন্য, 1997-তে খামোশি চলচ্চিত্রে গান গাওয়ার জন্য, 1996-তে ইয়ারানা চলচ্চিত্রের জন্য এবং 1995-তে লাভ স্টোরি চলচ্চিত্রে প্যার হুয়া চুপকে সে এই গানটির জন্য। এবারের গানটি শুনুন, পবিত্র পাপী ছবি থেকে।

এই প্রথিতযশা শিল্পী 2003 সালে চলচ্চিত্র একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও স্ক্রিন পুরস্কার, জি সিনে পুরস্কার অর্জন করেন। এবারের গান স্বপ্ন নিয়ে ছবি থেকে।

কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনছেন বিভিন্ন বাংলা ছায়াছবির গান। এবারের গানটি শুনুন মর্যাদা ছবি থেকে।

0: কবিতা কৃষ্ণমূর্তি তাঁর সুদীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে 16টি ভিন্ন ভাষায় 25,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। যেতে যেতে তাঁরই কণ্ঠে রক্তে লেখা ছবির গান।
1: নমস্কার, কোথায় যাচ্ছেন?

রক্তে লেখা ছবির গান দিয়ে শেষ হলো আজকের ছায়াগীতি অনুষ্ঠান। আজ শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বিভিন্ন বাংলা ছবির গান। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ম্যায় হুঁ না ছবি থেকে। গানটি গেয়েছেন অন্ন মালিক, শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান।

গানটি শুনলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বন্ধন ছবি থেকে। এবারের গান রক্ষক ছবি থেকে। গানটি গিয়েছেন বিনোদ রাঠোর এবং স্বপ্না মুখার্জী।

রাক্ষস ছবির পর এবারের গান অর্জুন পণ্ডিত ছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন দলের মেহেদি এবং অলকা ইয়াগনিক।

গানে গানে অনুষ্ঠানের সবশেষ গান অ্যাকশন রিপ্লে ছবি থেকে গেয়েছেন দালের মেহেদি এবং রিচা শর্মা।

অ্যাকশন রিপ্লে ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: get it.
1: এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। দেশবন্দনা এখানেই শেষ হল।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ভজন, শিল্পী দেবাশিস দাশগুপ্ত।

এতক্ষণ শুনলেন ভজন, শিল্পী ছিলেন দেবাশিস দাশগুপ্ত। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

Vai aí, não mata aí. Vou voltar. Então, olha, vai aí.

화도 마.

một trăm kiểu ta hẹn

thế từ ba thế tới đây mong có ba sen

ただいま。ほいかぱどんてらんもんねな。

tang sa tay ting. Karang. Ah, kapasente.

Ocupado um terra, então senta aí, terra.

আসুকজরা যশ্রী বংশের খরঙ্গ রেজাব মূখনা রেজাখা হে যানানী পাইথাক বাক নাই সকাইখা পাইথাক বাকো নরকবাই গরং মানে সিগান তাই তাংসার রেজাব মূ লাল রেন পুইয়া মলসম খরঙ্গ

जोंहा बाहाय के जे गुबुन दफानिर जाबनि मानमानि आङो बेलेखिनो काहाम कक बेलेखिनो हामबाया फार हंके दिनि सोंलाय मुं आसक नङ ओंसेतु ताबुक जों ताबुक साग जरानि दिनिनि ककतुमानि कक बखरि र खिसा खाना लायनो রাষ্ট্রপক্ষরক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নৈশাই নৈচিতক বিশিনি জুদা জুদা বাবায়ো আলাইদা সামুং তাংমানর গৈ খরক দক চিদকন পদ্ম সকাত রেফারখা আবনি বিশিঙ্গ তঙ্গ কাইনৈ পদ্ম বিভূষণ কাইদক পদ্মভূষণ তাই কাইবাচি চার পদ্মশ্রী সকাত কেন্দ্রনি আ হামক্রাই মন্ত্রী রাজীব রঞ্জন সিং মিয়া মোহনপুর ব্লক নি সাত ডুবিয়া কামি পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনা নিবিশিং মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিট ন ভার্চুয়ালতি হলংথং কাইখা মিয়া হর্নিসিমি পেট্রোল তাই ডিজেল নি রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খক নুই লেপ দক চিব্রুই ডিজেল খক নুই লেপ দক চি থাম রাংমারি বাংখা হাস্তে হাফাংনি বেবাক হাবানগ তাবুক নিশিমি হাতিনি বেবাক চা শাল তাই ককতি শাল মথাকজাক টঙানো আবনু রুগী হাতিনি তাই শাল রগ হাবানকনি জরা ফলকজাক্ষা কাজী নজরুল ইসলামনি আচেমা শাল তিনি বরমনি বিশিংতেই পালাই যাকি টঙ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অতালনি নিচি শাহ শালমারি চংজাক টংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমচুকমুং মথাক রেখা বস্কাং দামনুই চিব্রিয় হাস্তিনি শালথাং ধলাই উনকুটি খোয়াই শালচি শালগ্রা তাই সিপাহী জলা হাংকর ফেরাং ককমা বাই বাক্সা গবাং ওয়াতি ওয়াউমানো হনই হজাকমুং রেখা নবার দিবার নাইখুং

0: दाखुराजु नांगकुक माने कखनो सायखाना रखा तामने हेनबा जों साना थांगांके चिनि ओ तं रायदा रक तं मुंग रक ताबुकिसा जोदाखै नुगै फायका आबो हायखेनो कायसा आबो बेलेखेनो नांगमानि कक जे बोरै बोसारक जालाफा नुंथुं ओ अमर चि नै चि थाम अफ्रो रक सायचुं सायचुं मेला बेरायनानै रकनि रहनमानि यां यां बेरायनानै हिनि रहनमानि अ तं मुंग रक आगिनिहाय इंलिया होनि साव आव मुवा बफाबाय थांलिया दाबुनि जेराय रक गाबुन बागै न गोबां मा जोंजाल रक उमा रक जों नुगौ गायावबो जिनि हदानि बागै बेलायखेन जाया होनि जों रमिमा न जिनि हदा देरा मानि लामा आबहायखे नुफायो गाबुन बागै न जों किसा जिनि तंमुं रायदा रक न किसा कायचमै नायनाय नांगौ अ जेराय रक दाबुक जे कताल तंमुंग मेला फानो हन्दि पान्दा फानो हन्दि जेसा मुसाव थानानि हिनि थांगौ फियाबा बरंनि अ थांमुंग बरक बरक सय सय थाङै दं ब लामाव थाङै दं अमजों मकल गायनानि बेलाय खेनांगौ हेल'
1: আগিনে তমুং বাই সাবনে সামুং তমুং বসে ফেলাই আপন বলা না
0: হি
1: হ্যালো
0: হি হি আম হাই তো ইয়া মানে তাবুক নি কতাল বসং বাই চিনি হুকুমু বসে করং যাক চিনি তাবুনি শিকলা রক তাবুনি চালাই কতাল রক বরক চিনি হুকুমু তুই বসে বরক করং তং আবন তুই সার না
1: আও আও আও আবন আবন আং কিজা নে ওয়ান সং মানে আং সাবান হাইজা থাইনৈ তাবুনে আমার বঙ্কা আগিনে তমুং সামুং বাই তাবুন তমুং সামুং বাই তো মকল তো বেলাই ফেলাই মানু গো ফেলাই মা বাহাই নুকুমবা নে নে তমুং সামুং তামুং তৈমুং বেবা ফেলাই যাক ওঙ্কা হাব ফেলাই যাক বিয়াং তৈঙ্কাই আকং নানান ব কিসা কিরে মা হাইব লাসি
0: নাকারদি হাইনহাই চই থাঙ্কা করঙে মালিয়া কক কাহাম চেঙি টংমানি চেনে বকক অনলক্ষ্মী ফিয়াবা চই থাঙ্কা হাইনহাই করঙ ফিনা বাকে আং কয় চেনে বকক অনলক্ষ্মী ন তাই নিনি ওয়ানসুক মারক ন চেঙ্গ সাইখানান বাকে আং সাকথানা বাকে কয় চেং যতন সেলাই জাগি দো চিনি হদা দফা অব সেলাই জাকাই ন অব তো কক কবই ন ফিয়াবা সেলাই জাক মুঙ্গ জং কতা লিঙি মানো ফিয়া চিনি কচাম তুই নজং কতা লিঙি মানো চিনি সিনি মুং বাই জং কতা লিঙি মানো চিনি যে সয় ফাং আবো বাইকে জং সিন কতা লিঙি মানো ও কতা লংনানি তেবু কাহা মুংনানি তেবু কুচু কুংনানি অবো যত বরকনি যত হদানি ন নাহার মুং এবার চাইতক মুং তং ও চাইতক মুং খালাইনা থাংতানি ও জরা জরা ও চং নগো চং চিনি ইয়া ফাংনি ইয়া রং ন চং সাচুই খিবু অবশ্যই কক হাই চং তাবো কতাল হাফারো চং থাংকা হানি চিনি কক বাই কক সানানি দা চং পগুই তং চিনি রি চুম কান্নাদা চং পকুই তং চিনি গান্তি নকনি চিনি সংমুং রায়দাও চিনি আগিনি সংমুং রকন চং পকুইদা কতাল সংমুং এবার বুইনি সংমুং সেরঙি তং নগ চং চিনি বসানো ব কক বাই কক সাই তং তামুনো ফরঙি তং চং চিনি অকরা চাকরানো বরম রানি সেরঙি ফাইমানি চিনি মা ফায়াবাই বাক্সা মা ফায়া ফানো চং মা ফাহাইকে বরম রানি বরি রকন হামচাক মংরানি তাই বরি রকন bo hainu borom ya phanani o oboro jini do phawo hukumuni kaisa bkha khne ching chawi mano ching amorok no tui da to jini tabuk ni katal bo songrok oborok no tui to de to obonung kha ani tini ni okok bothmani na harmu a hainu hai kok duk cho mani ulo te kebo kring hori mayangi tongkhang bai abani bagai ang sak narok ni thaniwo kha khama ya pharo tai ang haino haino rok jotono koyo chini jora tongkho teu chanarok sak thari nai di kring horna ni bagai

নাইরা নাইরা হাংফো ককদুক নি ফিলিকমা ফিয়াবা নরকনি ককদুক সকপাইলিয়া মকল লক্ষা নি খাপাং রুয়াইখা নরকবাই ককমা সালাইলিয়া নাইসিংই তঙ্ক তাও ফান খাপাংনি তাকুতে বকুকসং নরক আংবাই গরং হরদি সাক থালাইন তঙ্কনা হানি বাংখা চঙ্গ আংবাই গরংনানি বাকে তাই জরাবতী কিসা তঙ্ক বা তিকিসা কক সালাইনে যিনি তিনি কক বথমা রক্ন তিয়ে নরক গরং খাইবা আং নরকনি খরাং খানাউই নরক বাই কক সাউই মানানো ও খাকা মূন তুই আং নাইসিংই তঙ্গ সাইচুক আং তামন সানাই নরকনি কক খাকা নরক বাই মানজুই কক সাউই মানখামু ফেয়াবা তাবু জরা কেব গরং হর এই মানিয়াং ইংখানা হানে আং খা চঙ্গ নরক আংবাই গরং হরকা হাঙ্কাই আং হাইন হাই নরক বাই কক সাওয়ানো গরং নানবাগে নরক কিছু সাকথার দি তামুখা আংবো বুঝি মাইয়াং ইংখা

হাইকে তাবু কাছাতে চাপমু সঞ্জিতা দেবরমানী খরাঙ্গ নরক যতন নয়া ফারো নরক সাকথারি টংখানা তিনি পান্ডাও আং বাই কক দুক্তি করং না হানি ফিয়া বা কক দুক লগেরি আংই টংমা বাকি করং মায়াং টংখানা গাই আবন বাকি নরকি থানি আং অরজাপ নয়া ফারো নরক অরজাপ খানা তথই আং বাই করং না বাকি সাকথারি।

kapag ni taku tebe kuk sang ang ka chong narok kok duktigi ang bai karungi maya phano tini ni o pandawo narok ang bai tongi tongu hne radio khanai tongu ang bai ani kok no khanawi ang khanadmani rizap mungrok no khanawi narok kaham karung khai na tini ni ojara na lai rewi tongu hne a tabu jeng phaite phaite pandani pai thak ba khago phai shok pai kha tini ni wan suk mung o kok shalai mung no jeng tai log ri wei ba phologrit krit lang malia tam ni han ba jeng nukha je chini tini chini kok duk lama o no choi thanka jeng no tai log ri lia amun ba gai narok bayang kereng na mung chung phano kereng ni chimalia gai awan ba gai tabu khai no hai রজাপং নতে সে খানা লাইছি নো রজাপং খানাতে খানাতে চিনি জরানো চং লাইরে শিওয়ানো আবহাই কেন খাচং দিন নরক নরক বাই আং করং না মুচং মানি কক রক ন আং রজাপং নি বিশিংতে নরক ন শাওই দম সঞ্জিতা নি রজাপং গ খানা খা দে বখাও হলং বেরাউই আবহাই কেন বখাও হলং বেরাউই ন তিনি নরক বাই কক সানা মুচং মানি নো সাউই মানি বাকি বখা হিলি গ্রুই মাতন খা ফাইডিকে তাবুক মানিক দেবর মানের চাপমু খানা লাইনে

Aw, anio baka, nini baka be malai ke kok sai nai kamung. Aba hai ke no, dini hinke ang sanang mo chungo. O kok du, norok sak thari tong mani abo, yango nuk zak phai ke hanke, yango norok be kok sai nai kamung hane. Chung hat, pai thak jora, bukuk anno lakshmi bai kok sate sate, kok duk chowi thang mani abo nulo, babai pate kok sai malia, taik কুবন্তাকু বুকুকে বাই কক সাইমান লিয়া অবন বাগে আং খা খামায়া ফর নরক যতন নরক খা চঙ্গ সাকথার লাইখানা হাইফান গরঙে মান লিয়া কে অব তাম নাই তিনি বাগে আসক জরা নমা হানসে নাই চিং তাবুকতে কেসা পান্দা বখাগ থাকাই আবো হুঙ্কে চিনি হাফাংনি বিশিংতে যে চিনি বড় রক নিবাগে বড় রক নি হামক্রাই নিবাগে যে স্কিম রক তক মানে আমার রক নতি কিছু কক সালাই নাই পান্ডানি বুমংখা কাহাম টং দি রিঙি টংগো লংমা ও কাহাম করিং টং না নিবাগে চিনি লংমা ও হাফাং রক নি রায়দা কেরং তে কবং মা স্কিম রক রাজাক টংগো অবনি বিশিং ও কাইসা হংকাই উইমেন হেল্পলাইন নাম্বার অবনো অব বেলেগখানে কমন কাইসা স্কিম হাইফানো কবংমা বরকনো সাইমানিয়া তাই অবনো আংতিনি ও পান্ডানি বিশিংতে কিসা সাইখানার নাই নরকন আসে কবং কলকে সাইফানো আং কিসা কিসা সাইখানার নাই উইমেন হেল্পলাইন নাম্বার 181 অব বুড়ি রকনি বাগে বুড়ি রক জেফ্রু নকো বুতক লাই যাগো সাতক যাগো আফ্রু ও নাম্বারও কল খাইমানো তাই অবনো কারিব সামু খাইমানি থাই রগো লামা রগো কেব বাই সাক নাঙিয়া খাই জাকা হাঙ্গাই লাজি রাজাকা হাঙ্গাই কক হামিয়া সাজাকা হাঙ্গাই তাই রমফ্রে সফরে খাই জাকা হাঙ্গাই ব আবাইকে কল খাইয়ে কেরংনি চুবাচু নাওই মানো তাই অবনু কারিব বুড়ি রক কবং মা জঞ্জালো কলাই মানো জেফ্রু লামা ও সাইচুং গই থাঙ্গো মালখুং রক মাই থাঙ্গো তাই লংমা বেলাইখানো কিরমা সিংসা ও কলাইও আফ্রু ও 181 নাম্বার কল খাইয়ে পুলিশ রকনি চুবাচু বাই খাইয়ে রক সাক নমথাঙি মানো অব 24 ঘন্টা এবা হপুং সাপুং ন ও সার্ভিস রেজাগৈ টঙ্গ অব চিনি ভারত হাক্তরনি কবং মা হাস্তে ও ন রেজাক টঙ্গ বুফ্রু কল খাইনাই এবা ককটুকটি কেরংনাই হিংকে জেফ্রু জে সাবরি ব জং জালো টঙ্গ জেফ্রু ব সাতক জাগৈ টঙ্গ বুজাগৈ টঙ্গ হনজাগি টঙ্গ লাচে রাজাগি টঙ্গ রমফ্রে সফরে খাই যাগো বথার জাকানি নাইও আ জরাও ও নাম্বার কল খাইকা হাঙ্কে বরকন আরো নি জঞ্জালনি মথাংনানি বাকে আ হাস্তেনি পুলিশ তাই স্পেশাল এবা মামলাই খাই বুড়ি পুলিশ রক আরো থাকাই চিনি ত্রিপুরাও ব অব টঙ্গ বুড়ি রক জেফ্রু ফানো আবহাই জঞ্জাল রক কলাইখা হাঙ্কাই ও 101 নাম্বার কল খাইমানো অব হুঙ্কে 24x7 এবা সাপুং হপুং অব সার্ভিস রেজাগৈ টঙ্গ জেসে হর ফানংথং আইচুক ফানংথং সাল ফানংথং ও বুড়ি রক জেফ্রু জঞ্জাল টঙ্গ আফ্রু ও নাম্বার কল খাইকা হাঙ্কাই বচু বাচু মাননাই পুলিশ রকনি তাই আবনু কারিব ককটুক নাম্বার টঙ্গ 0381-232-3355 ও ককটুক নাম্বার বুকরিং মানো তেকাইসা টঙ্গ 0381-232-2912 ও নাম্বার বরঙ্গই নর বাই লংমানো মথাংনানি বাকে সাকথারি মানো বুড়ি রকনি আবহাই কবং মা চুবাচু এবা স্কিম

আসুজের রেজা পুংখনা রেজা খা সঞ্জিতা দেবর মাতে ভবিষ্যৎ ভবতুষ দেবর মানে খরাঙ্গ খনা থ রেজা পুং হানি আগলো হাইন হাইতে কাইসা স্কিম নি কক খালায়ন অবহে ওয়ান স্টপ সেন্টার সখী সেন্টার বহন যা গবন অব ববরি রকনি বাকি ন খাতি যা কাইসা স্কিম তামনি হিংকায় অবব থাইসিং নিগো আং যে সামানি

women helplines number obo baina kisa kurung jak tam ke bari rok je pro jeng jalo klayo ofro o 181 women helpline or number or call khlaika hankai bari rok chuba chumani manofia ba obuni ulo bari rok no bor talangi don jak nai once among no nahari no kaisa thai eba kaisa nok আমাই কে তনি জাখা যে জাগাও বরি রকন সালনি সাল থামনি বাগৈ বিনি থাংনানি থাইকরি ইংই টংখা হাঙ্কাই এবা নিকুমা করি ইংই টংখাকে বন আরো তনি জাগো আরো আরো তঙ্গিন বরক যে বরি রকনি হামক্রাইনি বাগৈ যিনি হাফাংনি যে বেদেক টংমানি আমরক বাই গরঙ্গৈ বরক বংনি সাকনো মথাঙ্গৈ দিশানানি বাগে লামা মানো আবো সাবো মাননাই হিংকাই যে বরি রক নগ বসাই বাই নক নকুনি বরক বাই বকরা বকরা যুগ বাই সাতক পিতক খলাই যাগো বু তক খলাই যাগো বাক্সা বাক্সা বরি রক হর সগৈ বথানানি নাই যাগো আবো হাইরক খলাই যাখা হিংকে থাংনানি বাগে তাই থাংনানি থাইকরে হিংকে বরক উইমেন হেল্পলাইন নাম্বার কল খাইয়ে ও ওয়ান স্টপ সেন্টার থাঙি টঙি মানো ও নাম্বার কল খাইকা হাঙ্কে ন আর যে আদং রক থাঙ্গি আরি ন এবার যে বুকুক আবাহাই জঞ্জাল ক্লাই টংনাই বন আর তুবুই ফাইনাই তাই বন আ নগত নিনাই আ নক হাফাংনি নাইকানি খালাই জাক নক আবন বাকি আরো ব কাহাম করং টঙি মাননাই বন চারিনানি তাই বন কাহাম করং তনানি বাকি যত লুয়াজিমা না জাকনাই তামু তামু খাহকে বরি রক ও চুবাচু মানে মান হিংকাকে যে বরি রক এবার চেরাই বসারক উমর চিচানি সেই জরাই রক নব আরো তনি মানো তামহিকে আমহাই চিং কবাং মা বরি বসারক নগো যে বরি বসারক সামুং খালাইনানি রকনি তলাং জাকি ফালে রেজাগো এবা খগৈ তলাং জাগো এবা সাতক পিতক খাই যাগো রমফ্রে যাগো হনকে বরক নক রগো থাংনানি সেপ মায়া রকমই টংপুর হংকাই রকনো আমহাই ওয়ান স্টপ সেন্টার তলাং দন যাগো তাই বরি রক বুতক খাই জাকমানি তাই রমফ্রে জাকমানি আবহাই এসিড অ্যাটেক রক খাই জাকমানি তাই ইয়াং ইয়াং ফাল জাকমানি আমহাই সামুং রক খাই থানি ও তাই বাক্সা বাক্সা হংকে সামুং খাইমানি থায়ো ব সাতক পিতক খাই জাকমানি নুকজাগো অবনি বাকে বরক আরো ইয়কনানি বাকে উইমেন হেল্পলাইন নাম্বার কল খাইকা হাঙ্কাই বরকন ওয়ান স্টপ সেন্টার বরকন কিসা জরা টংনানি বন সেবজাকাই নাংখা হাঙ্কে আরো যে পুলিশ রকনি চুবাচু তো টংনাইন আবন কারি বরকন সা খাম নাইনানি ব সেবজাকাই তাই কেরংতৈ আবন কেরং বাই বরক বরকনি জাস্টিস মাননানি বাকি বরক মুচংখা হাঙ্কে আবো ব রেজাকাই তাই মেন্টাল কাউন্সেলিং নাংখা হাঙ্কাই বরকন রেজাকাই তাই আবনি উলো বরকনি থাংনানি থাইকরে হিংকা হাঙ্কাই অবব বরকন টংনানি বাকি হাস্তে হাপাংনি যে খাতিজাক থাই টংমানি আরো বরকন তনজাকাই তাই বরক মুচুংখা হাঙ্কাই এফআইআর খাইনানি হিনকা হাঙ্কে বরকন এফআইআর খাইনা বাকিব চুবাচু রেজাকাই ওয়ান স্টপ সেন্টারও বাহাইকে থানাই হিংকে হাইনো হাই অকন সাথাই খাইও উইমেন হেল্পলাইন 181 ও নাম্বার কল খাইকা হাঙ্কাই বরক আরো ওয়ান স্টপ সেন্টারও লাঙি তনি নাই তাই আরো নি ডিস্ট্রিক্টনি যে হেড টংনাই বরকনি নাইকানি বাইন আরো তনজাকাই তাই এনজিও রকব দঙ্গ অবহাই বরি রকনি হামক্রাইন তি সামুং খাইনাই বরকনি চুবা চুবাইব থাঙি মানো যে বরি রকনি এনজিও এবং আমহাই মথা রক
वन स्टप सेन्टार एबा विमेन हेल्पलाइन रग बाय गोरोङै सामुं खालायनाय बरकनि सुबा सुबाय ब अ सेफ न नाहारिमानो अ सेफ नाना बागै रां नांगिया तै अ सेफ नाहानाय रग्न बर' रग्न सायावै अब जेसुक मानसाक हुयै दनजाखनाय तामुंखे बिनि सेफटिनि बागै एबा गाहाम गरम तंनानि बागै तै जत हां खरन कायसा वान स्टप सेन्टार दङ अबनो जों बोरै रग सायमानानै नांगौ जेफ्रु बोरै रगनि लांमा आबहाय जों जालक लायो अब हाफांनि सिमिन' कायसा बोरै रग्न थांनानै एबा साखनम थांनानै बागै कायसा सेब रमानि अ सेबन' नाहारिमानो नांखाहांगे ओंखे आसु जरा जों खोनालायखे वान स्टप सेन्टार नतियै ककिसा हायनो हायफायदि जों रोजाब मुं खोनालायानो ताबुकनि रोजाब मुं होंखे मिलिं मालां चावानि बोखा आदो जों अरजाब मंगल खोनालायनो पैला जों खोनालायनो नन नायसिक आकाया अरजाब मुं बिश्वनाथ देवर्मानि खरांगो

ভারতীয় সভাপতি নিত্য নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষা

বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। দুই দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া, আমাদের স্টুডিও করে দেখুন সময় দুপুর 2:15 হয়ে 35 সেকেন্ড। এখন শুনবেন অনুষ্ঠান কিষাণ কথা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা,
1: আপনারা ইতিমধ্যেই জেনেছেন গ্রীষ্মকালীন যে অনুষ্ঠান সূচি চালু হয়ে গেছে সেই অনুষ্ঠান মালায় ইংরেজি মাসের পঞ্চম মঙ্গলবার দুপুর 2:15 আমাদের এই কিষাণ কথা অনুষ্ঠান প্রচারিত হবে। যে ইংরেজি মাসে পঞ্চম মঙ্গলবার থাকবে না সেই মাসে এই কিষাণ কথা অনুষ্ঠানটি প্রচারিত হবে না, অর্থাৎ প্রতি 3 মাস অন্তরন্তর এই কিষাণ কথা অনুষ্ঠান ফিরে আসবে। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে শোনাব আমাদের যারা কৃষক ভাই বোনের রয়েছেন ওনাদের সাক্ষাৎকার। আশা করি আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানটি শুনবেন এবং এর মাধ্যমে উপকৃত হবেন। আজকের এই কিষাণ কথা অনুষ্ঠানে এই যে প্রথম পর্ব, সেই পর্বে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের একজন প্রগতিশীল কৃষক ভাইয়ের সাথে, পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আমি এখন রয়েছি ওনার বাড়িতেই, কথা বলব ওনার সাথে যে কিভাবে উনি চাষবাস করেছেন, করে চলেছেন এবং চাষবাসের মাধ্যমে উনি কতটা উপকৃত হয়েছেন এবং আপনাদের উদ্দেশ্যে ওনার পরামর্শ কি সে নিয়ে। দাদা, আপনার নামটা?
2: আমার নাম বিধানচন্দ্র সরকার।
1: বিধানচন্দ্র সরকার, পশ্চিম কলাবাড়িয়া?
2: পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত।
1: আচ্ছা, তো কত বছর ধরে চাষবাসের সঙ্গে আপনি জড়িত?
2: আমি তো প্রায় এখন থেকে প্রায় 30 বছর।
1: 30 বছর ধরে? আচ্ছা, মানে পূর্বপুরুষ সূত্রেই আপনি?
2: পূর্বপুরুষ আমার চাষবাসের সঙ্গে আমি যুক্ত।
1: আচ্ছা, তো আপনাদের কতটুকু জমি রয়েছে?
2: আমার নিজস্ব জমি আছে আপনার ধরেন 1 কানি, আর বাবা কাকার ওটা মিলাইয়া প্রায় 5 কানি।
1: আচ্ছা, মানে নিজস্ব জমি রয়েছে 1 কানি, আর পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন ওনাদের সবার মিলে 5 কানি, মানে বিশাল পরিমাণ জমি রয়েছে। তো এই আপনি কি 1 কানি চাষ করেন নাকি পুরো 5 কানির দায়িত্ব আপনি?
2: 5 কানি চাষ করি না, আমি 1 কানি চাষ করি।
1: 1 কানি করেন, বাকি জমিগুলো
2: ওরা ভাইয়েরা বিভিন্ন ভাবে ভাগ বাটোয়ারা করে নিয়ে ওরা চাষ করে।
1: পরিবারে আর কে কে রয়েছে?
2: পরিবারে আমার স্ত্রী এবং আমার একমাত্র সন্তান রয়েছে।
1: আচ্ছা, বাবা মা নিশ্চয়ই রয়েছেন?
2: না, বাবা মা কেউ নেই।
1: কেউ নেই? আচ্ছা, তো এই যে চাষবাস আপনি করে চলেছেন, আপনি কিরকম লাগছে আপনার?
2: না, চাষ তো আমরা হলো কৃষক পরিবারের ছেলে, আমাদের মূল ভিত্তি হলো কৃষি। মোটামুটি আমি কৃষিতে অভ্যস্ত, কৃষি আমার কাছে ভালোই লাগে। ঠিক মতো যদি আমি চাষবাস করি কৃষিতে ভালোই লাভবান, ওটা দিয়ে আমি মোটামুটি আমার পরিবার চলে।
1: অনেক সময় আমরা যখনই সাক্ষাৎকার নিই বা কথা বলি, কৃষক ভাইরা বলেন যে চাষবাস করে লাভ নেই, সেরকম কোন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় না, হ্যাঁ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ আসে বা সে আসে, এটা কি সত্যি? সঠিক
2: না? না না না, এটা সত্য না। সত্য কেন হবে? আমি কৃষক, জমি আমার, আমার নিজেকে চাষ করতে হবে। যদি আমি বদলা দিয়ে সবকিছু পরের উপর নির্ভরশীল হই তাহলে আমার লাভ করতে গিয়ে হইব। আমার জমি আমি চাষ করতে হবে, আমার ছেলে আছে, বউ আছে, সবাই মিলে আমরা চাষ করি, আমাদের ভালোই লাভ হয়। কিন্তু এটা না করে যদি আমি নিজে অন্য পথে গেলাম বা চাষ করলাম না, সবকিছু ওই বদলা দিয়ে করলাম, তাহলে আমার প্রফিট হবে না?
1: অবশ্যই অবশ্যই
2: হবে না।
1: মানে আমাকে নিজে
2: ইদানিংয়ের মধ্যে যেটা আমরা আগেই আমরা বলেছিলাম যে এই এফসিএ এর মাধ্যমে ধান ক্রয় করতে হবে, এটা এখন ক্রয় করতেছে, এটাতে ভালোই আমাদের সুবিধা হচ্ছে, লাভ হচ্ছে মোটামুটি।
1: আচ্ছা, পাশাপাশি একটু আগে আমি আপনার কাছ থেকে জানতে পেরেছি যে আপনি চাষবাস তো করছেনই, তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আপনি ধানগুলো ক্রয় করে নিচ্ছেন, ক্রয় করে সেটাকে সিদ্ধ করে তারপর চাল আকারে বের করে সেই চালটা আপনি বিক্রি করছেন, এটাও কিন্তু আরেকটা দিক আপনার। তো পাশাপাশি দুটো দিক আপনি কিভাবে সামলাচ্ছেন?
2: না, আমি তো ধরেন সকালবেলা আমি ভোরবেলা 5টা 6টার দিকে আমি ধান সিদ্ধ করি, 7টার দিকে আমি মাঠে নামি, চাষ করি।

0: এটাই আমার ব্যবসা। এটা আমি ছোটবেলা ধরেন 16-17 বছর থেকে আমি এটার প্রতি আমার মানে এই আকৃষ্ট। আমি চাকরি বাকরি ওই সমস্ত কোনো কিছুর দিকে আমার নেশা নেই, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, স্বাবলম্বী হব, এটাই মনে রেখে আমি এই কাজটা করি। ধরেন এখানে আমরা এখানে তো আছে স্বর্ণমাসুরি, তারপরে এখন আছে এটা কি বলে নবীন,
1: আচ্ছা
0: এই দুটা ধানে আমাদের এখানে প্রচলিত, এইটা আমি বেশিরভাগ ক্রয় করি।
2: কত করে বিক্রি করেন প্রতি কেজি বা কুইন্টাল?
0: কুইন্টাল আমি 42-43, এটা হলো স্বর্ণমাসুরি, আর যেটা নবীন সেটা হলো 38 টাকা।
2: আচ্ছা, মানে প্রতি কেজি হিসাবে?
0: প্রতি কেজি 38 টাকা,
2: পাইকারি
0: 380 টাকা।
2: হ্যাঁ হ্যাঁ, মানে পাইকারি হিসেবে প্রতি কেজি পড়ছে আপনার 38 টাকা। আচ্ছা, তো এবারে আসি মূলত আবার চাষবাসের কথায়। তো এই এখন কি এই মুহূর্তে আপনি কি কি চাষ করছেন?
0: এই মুহূর্তে তো আমরা যেটা চাষ করছি এটা হলো এই নবীন, নবীন ধানটা চাষ করছি। এটা আমি বিশেষত আমি এসআরএম মাধ্যমে চাষ করি।
1: আচ্ছা, শ্রী পদ্ধতি?
0: হ্যাঁ, শ্রী পদ্ধতিতে চাষ করি। এই চাষে ভালো লাভবান, ভালো লাভবান, এবং ঠিক মতো যদি জলসেচ হয়, সার বীজ সবগুলো দেওয়া হয়, তাহলে 120-130 কাঠা আমরা এটা পাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এটা একটু খাটনি বেশি, তো পরিশ্রমও একটু বেশি। ধরেন কানিপতি প্রায় 2-3 জন মনি একটু বেশি লাগে, কিন্তু ধানও বেশি হয়, ফলনও ভালো হয়। ইদানিংয়ের মধ্যে আমি সার ওষুধ বীজ সবগুলো আমি ঠিক মতোই পাই।
1: আচ্ছা আচ্ছা,
2: গতবার এখানে আমি নিজে দেখেছি, আমার নিজের চোখে দেখে গিয়েছি যে প্রচন্ড পরিমাণে বন্যা হয়েছিল, এবং এই পুরো গ্রাম যেখানে আমি বসে রয়েছি সেই জায়গাটাতেও কিন্তু নদীর জল, কারণ যেহেতু নদীর পার্শ্ববর্তী একেবারে সংলগ্ন এলাকা, পুরো গ্রামটা জলে একেবারে ডুবে গিয়েছিল নদী থেকে পানি এসে। তো তাতে নিশ্চয়ই আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আপনাদের এলাকা, তাই তো?
0: হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, বালু ভরেছে, ধস পড়েছে। আপনার যেটা মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি যে আমাদের যে রোয়াটা নষ্ট হয়ে গেছে, তারপরে একটা দুটা রোয়া ছিল, সেটা আমরা মোটামুটি মেরামত করে অল্প কিছু ধান পেয়েছি, বেশি পাইনি, এটা আমাদের লস হয়েছে গতবার।
2: এই যে ক্ষতি হয়েছিল তার বিনিময়ে কি আপনারা পঞ্চায়েত থেকে কোনো সাহায্য পেয়েছিলেন?
0: ধানের ব্যাপারে এখন আমি সঠিক বলতে পারি নাই, কারণ আমি অ্যাকাউন্ট দেখিনি কি দিয়েছে না দিয়েছে সেটা আমি বলতে পারি না।
1: আচ্ছা,
2: তো এই যে এই মুহূর্তে আপনি নবীন ধান চাষ করছেন বললেন, জমিটা এখন চাষ করার জন্য কিভাবে তৈরি করেছেন বা কি কি পরিকল্পনা রয়েছে?
0: প্রথম তো ধরেন আমরা বাংলা ভাষা যেটা প্রথম চাষবাস দিই, এরপরে কাজ তেজ কাটি, তারপরে আমরা হ্যাঁ কিছু সার ওষুধ এখানে প্রয়োগ করি, বিশেষত সার প্রয়োগ করি। চুনটা সত্যিকারে চুনটা দেওয়ার প্রয়োজন, কিন্তু আমরা চুন ব্যবহার করি না।
1: কেন?
0: হ্যাঁ, চুন ব্যবহার না করার ফলে আমাদের ঘাটতি হয়,
2: মানে রোগ পোকার আক্রমণ,
0: হ্যাঁ রোগ পোকার আক্রমণটা বেশি হয়।
1: আচ্ছা,
0: তারপরে আমরা যে আমি সবসময় এসআরএ পদ্ধতিতে চাষ করি, এসআরএ পদ্ধতিতে চাষের পদ্ধতি হলো আমরা বীজ যেভাবে শোধন করা হয় এইভাবে করি, বেবিষ্টন দিয়েই আমরা করি। তারপরে এটাকে ধরেন 2-3 দিন আমরা যেভাবে আমরা গতানৈতিকভাবে আমরা যে বীজ অঙ্কুরোদ্গম হয় এভাবে করি, তারপরে এটা মাঠে ফেলি, যখন বীজ তলা সেটাকে আমরা গোবর দিয়ে শোধন করিয়ে নিই। তারপরে বেবিষ্টন আমি ওই কুড়া কিছু কুড়ার সঙ্গে বেবিষ্টন মিশিয়ে আমি ছিটিয়ে দিই, ছিটিয়ে দিয়ে তারপরে আমি বীজটা বপন করি যাতে এখানে কোনো প্রকারের রোগ পোকা না আসে। তখন এই 12 দিনের মাথায় এটাকে আমরা বিস্তারা ইয়েতে জমিতে আমরা লাগাই, লাগানোর সময় ওই একটা যাতে ধানটা থাকে এই পদ্ধতিতে আমরা চেষ্টা করি। একটা
2: সারি থেকে সারি দূরত্ব বা
0: 9 সেন্টিমিটার, হ্যাঁ 9 সেন্টিমিটার, মানে একটা উঠা।
1: আচ্ছা,
0: সহজ করে একটা উঠা যাতে ঢুকতে পারে, সারি থেকে সারি দূরত্ব আমরা এইভাবে রাখি, দুই দিকে যাতে আমরা এটা ইয়ে দিতে পারে, কি বলবো আপনাকে, মানে উঠা দিতে পারে, জল না উঠা দিতে পারে, ধরো পূর্ব দিকে দিতে পারি, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণে দিতে পারি, এভাবে আমরা সারিটা করি, এতে আমাদের দুই একজন মনি কম লাগে। হ্যাঁ, এটা মোটামুটি 21-21 দিনের মধ্যে এটা উঠাটা দিতে হয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ এটা দিয়ে দিই, দেখা যায় আপনাকে যদি জলটা ঠিক মতো না পাই তাহলে আমাদের সমস্যা, আর জলটা ঠিক মতো যদি পাই আমাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের এখানে যে এলআই স্কিমটা আছে আমাদের মোটামুটি ভালো, এটা মোটামুটি ভালো।
2: আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনি জমিতে সার বা কীটনাশক ঔষধ প্রয়োগ করেন, তো এটা কি

0: আপনি বাজার থেকে কিনতে হয় নাকি আপনার সরকারি ভাবে সাহায্য পেয়ে যান?
1: ওষুধ যেটা সেটা আমি বাজার থেকে কিনতে হয়, কিন্তু সার যেটা এটা আমি ব্লক থেকে পাই।
0: এটা কি সময় মতো পান, মানে আপনার যখন দরকার এই মুহূর্তে?
1: যখন আমরা বীজতলাতে বীজটা ফলাই, যখন ইয়েটা লাগাই বুনি, তখন আমাদের সারের প্রয়োজন। যখন জমিটা প্রয়োগ করি বা ইয়ে তৈরি করি, প্রয়োগ না এটা সরি
2: প্রস্তুত করি,
1: হ্যাঁ প্রস্তুত করি, তখন আমাদের সারের প্রয়োজন, কিন্তু ওইটা আমরা সেটা পাই না।
2: একটু দেরি হয়,
1: হ্যাঁ একটু লেট হয়ে যায়, কিন্তু আমরা পাই সারটা, আমরা পাই। কিন্তু ইদানিংয়ের মধ্যে আমরা যেমন এই সুপার ফসফেট, পটাশিয়াম, পটাশটা এটা কিন্তু আমরা সময় মতো পাই না। এখন এই বছরটা আমরা ইউরিয়া পেয়েছি, তারপরে এটা কি বলবো, এটা কিসার জানি, জৈব সার, হ্যাঁ এটা আমরা পেয়েছি, জৈব সার পেয়েছি। এবং সরকারও এটার মধ্যে মানে খুব বেশি পরিমাণে এটা ড্রাইভ দিয়েছে যে জৈব সার দিয়ে যদি ফসল করা হয় এটা ভালো। হ্যাঁ জৈব সারটা আমি পেয়েছি, আমি দিয়েছি, মোটামুটি এটা ভালো, খারাপ না। যদি সময় মতো আমরা সারটা পাই তাহলে এটা ভালো হয়।
0: মানে সরকারিভাবে যে সারগুলো আপনি পেয়েছেন তার মধ্য দিয়ে আপনি ফসলে লাভবান, মানে গুণগত দিক থেকে এগুলো খুবই উপযোগী,
2: তাই তো?
1: হ্যাঁ তাই, এটা উপযোগী, এটা আমি পেয়েছি। মোটামুটি এসআরএ পদ্ধতিতে যদি চাষ করে তাহলে মোটামুটি আমরা লাভবান। কে বলে যে চাষের লাভ নেই, চাষের লাভ আছে,
2: সত্যি লাভ আছে,
1: হ্যাঁ সত্যি লাভ আছে। কিন্তু আমি যদি সবকিছু মনের উপর নির্ভর করি তা আমার লাভ করতে আসবে?
2: আচ্ছা
1: এটা আসবে না। আর সরকার আমাকে কত দেবে? আমি তো নিজে পরিশ্রম করতে হবে। যেমন আমার নামটা কি, আমি কৃষক ঘরের ছেলে, আমি কৃষক
2: অবশ্যই,
1: তাহলে আমার জমি আছে, সবকিছু আছে, তো আমি যদি সবকিছু কৃষকের উপর নির্ভর, মনের উপর নির্ভর করি তাহলে আমার তো লাভ হবে না ভাই।
2: একদম ঠিক,
0: চাষি ভাই হয়েও যদি আমরা যদি নিজের জমিটাকে যদি আমরা নিজে চাষ না করি, অন্যের উপর ছেড়ে দিই, তাহলে আমি আর কিসের কৃষক হলাম? আচ্ছা তো আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। পিএম কিষাণ যোজনায় যে 2000 টাকা করে কিস্তিতে দেওয়া হয় সেটা নিশ্চয়ই আপনি পেয়েছেন ইতিমধ্যে?
1: না, সত্য কথা যেটা সেটা আমি পাইনি। তবে আমরাও এটার জন্য অনেক আমরা দাবি রেখেছিলাম যে আমরা কৃষক, আমাদের বিভিন্ন সময় আমাদের ফসল নষ্ট হয়ে যায়, যা হোক এখন এটা চালু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা পাইনি। তবে আমার যে কোনো কি বলবো পাবে এটা আশ্বস্ত করেছে অনেকে,
0: মানে আপনি পাবেন? আচ্ছা ইতিমধ্যে পঞ্চায়েতের যিনি সদস্যরা বা প্রধান রয়েছেন আপনাকে আশ্বস্ত করেছেন যে, এবং কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেছেন, আপনি একটু আগে আমাকে বলেছেন। আচ্ছা তো অতি সত্বর আপনি সেটা জমা দিয়ে দিন, হ্যাঁ তাহলে আপনি পেয়ে যাবেন বছরে 6000 টাকা। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ করাই ওনার একমাত্র লক্ষ্য। তো সেই দিক থেকে আপনি নিজেকে কতটা গর্বিত বলে ভাবছেন?
1: ওটা তো সঠিক, যদি কাজটা যদি সঠিক হয় আমি অবশ্যই গর্বিত।
0: আচ্ছা তো অন্যান্য যারা কৃষক ভাইরা রয়েছে ওনাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ রাখবেন?
1: তাদের উচিত এই কথাই বলবো যে তোমরা কৃষিতে লাভ নেই একথা বলবে না, তোমরা কৃষি কাজ করো এবং সময় মতো নিজের কাজ নিজেই করো, অন্যের উপর ভরসা থেকো না, তাহলে তোমাদের অবশ্যই লাভ হবে। আর এছাড়া যে পদ্ধতি এই সত্যিকারের কৃষকে এই আমাদের সরকারের যে উদ্দেশ্য আদর্শ সেটা হল কৃষির নির্ভরশীল আমাদের দেশ, কৃষক হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আমরা যখন মানুষ আমাদের বেঁচতে গেলে কি প্রয়োজন? হৃৎপিণ্ড। একটা হৃৎপিণ্ড যতক্ষণ চলে ততক্ষণ আমরা বেঁচে থাকি, হৃৎপিণ্ড যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ধ্বংস হয়ে যাই, আমাদের মৃত্যু। ঠিক কৃষক এমন, কৃষক হচ্ছে ভারতবর্ষের একটা হৃৎপিণ্ড,
2: প্রাণ,
1: হ্যাঁ প্রাণ কেন্দ্র। যদি এই প্রাণটা নষ্ট হয়ে যায় আমাদের দেশ সর্বনাশ হয়ে যাবে। তাহলে কৃষক যদি না থাকে আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা যে যাই করি। কিন্তু সত্যিকারে প্রধানমন্ত্রী যাই ঘোষণা করেছে ওটা আমরা সম্মতি প্রকাশ করি, কিন্তু আমাদের যখন যারা আমাদের গ্রামে বা যে কোনো জায়গাতে আমাদের নেতৃত্বরা আছে তারা যদি সঠিক সহৃদয়পূর্ণ হয় তাহলে আমাদের দেশ অবশ্যই উন্নত হবে।
0: খুব দারুণ কথা বলেছেন আপনি। তো আমি আশা করব যে আপনার এই যে মূল্যবান পরামর্শ, এই পরামর্শ অন্যান্য কৃষক ভাইয়েরাও বোনেরাও আমাদের এই কিষাণ কথা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারা শুনেছেন, উপলব্ধি করেছেন এর গুরুত্বকে, এবং নিজেরাও সেভাবে উপকৃত হবেন এই পথ ধরে চললে। তো আমাদের আজকের অনুষ্ঠানের সময় ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে। তাই আজকের এই কিষাণ কথা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা।

আমি বলেছি যে আমাদের এই কিষাণ কথা অনুষ্ঠানটি প্রচারিত হবে ইংরেজি মাসের পঞ্চম মঙ্গলবার। সেই হিসেবে আমাদের এই কিষাণ কথা অনুষ্ঠানটির পরবর্তী পর্ব পরিবেষ্টিত হবে আগামী জুলাই মাসের 29 তারিখে দুপুর 2:15। সবাই অনুষ্ঠানটি শুনবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: শুনলেন কিষাণ কথা? কিষাণ কথায় ছিলেন পশ্চিম কলাবাড়িয়ার কৃষক বিধানচন্দ্র সরকার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মিলনিয়া। এবারে শুনবেন আমিনারী। আমিনারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন শিক্ষিকা সমতা সরকার।
1: নমস্কার, আমি শ্রীমতী সমতা সরকার, মিলনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আজকে আমার কথা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আকাশবাণী মিলনিয়া কেন্দ্রকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আকাশবাণী মিলনিয়ার আমার কথাতে বসে আমার নিজের জীবনের একটা ছোট্ট গল্প আপনাদের বলতে চাই। অনেকের জীবনে বিয়ে মানে পড়াশোনা শেষ, কিন্তু আমার জীবনে বিয়ে ছিল নতুন শুরু। বিয়ের 3 বছর পর যখন আমার মেয়ের বয়স 1 বছর, তখন আমি কলেজে ভর্তি হলাম, তারপর মাস্টার ডিগ্রি এবং তারপর বিএড সম্পূর্ণ করলাম। সংসার সামলানো, মেয়ে সামলানো, পড়াশোনা, আবার নতুন করে খাতা বই নিয়ে বসা অতটা সহজ ছিল না, কারণ অন্য আরেকটি লড়াইও ছিল। আস্তে আস্তে তখন আমার ছোট্ট মেয়েটাও স্কুলে যাওয়া শুরু করেছে। মাঝে মাঝে মনে হতো পারবো তো, কিন্তু আমার মেয়ে বলতো মা তুমি পড়ো, এবং আমার শ্বশুরবাড়ির মানুষের সাপোর্ট আর নিজের আগ্রহ এই দুটোই আমাকে টেনে নিয়ে গেছে। পরপর 3টা চাকরির নিয়োগপত্র হাতে পেলাম। যখন প্রথম চাকরির নিয়োগপত্রটা হাতে পেলাম, সেদিন বুঝলাম বয়স বা পরিস্থিতি কোনোটাই স্বপ্ন দেখাতে বাধা হতে পারে না। আমার আজও মনে আছে যেদিন আমি প্রথম স্কুলে জয়েন করলাম, ওই দিন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সবথেকে প্রিয় স্যার শ্রীযুক্ত বিমল দাস মহোদয়, উনি আমার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রে হস্তাক্ষর করে বললেন, আজ থেকে তুমি সরকারি কর্মচারী। সেটা শোনার যে আনন্দটা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শিক্ষিকা হিসাবে এখন আমার একটাই অনুভূতি, আমি ক্লান্ত তো হই, রাগও করি, কিন্তু আফসোস করি না, কারণ ক্লাসরুমটাই এখন আমার দ্বিতীয় বাড়ি আর ক্লাসরুমের বাচ্চাগুলো আমার দ্বিতীয় পরিবার। শিক্ষকতা একতরফা নয়, এটা একসাথে বড় হওয়া। সবশেষে আমি আমার মতো সাধারণ ঘরের মেয়েদের একটা কথা বলতে চাই। আমার পথটা সহজ ছিল না, কিন্তু যদি আমি পারি তাহলে আপনিও পারবেন। মেয়ে হয়ে জন্মানো মানে শুধু সংসার করা নয়, নিজের একটা পরিচয় থাকা দরকার। সেটা যাই কিছুই হোক, কিছু একটা করা দরকার। নিজের পায়ে দাঁড়ানোর আনন্দটাই আলাদা। শুরু করার জন্য সঠিক সময় বলে কিছুই নেই, যে কোনো সময় শুরু করা যেতে পারে। সর্বশেষ আমি কৃতজ্ঞ আমার পরিবারের কাছে, যারা আমাকে সুযোগ করে দিয়েছে, আর ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে একজন সাধারণ শিক্ষিকার কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
0: আমার কথা অনুষ্ঠানে ছিলেন শিক্ষিকা সমতা সরকার। অনুষ্ঠানে এবারে শুনবেন এ পক্ষের দম্পতি। আজকের দম্পতি বিকাশ দেবনাথ, ব্যবসায়ী এবং কর্মচারিণী রীতা দেবনাথ।

0: নমস্কার, শুভ দুপুর। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত এ পক্ষের দম্পতি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করা যাক তাহলে। এই অনুষ্ঠানে দাম্পত্য জীবন, কর্মজীবন, পারিবারিক সমন্বয়, সমাজের প্রতি দায়িত্ব এসব নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আর এই আলোচনার জন্যে আমি এসেছি একজন দম্পতির বাড়ি। বাড়িতে এসেই আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ, ছাদ বাগান, তারপর কি বলবো, মানে বলার কিছু নেই, এত সুন্দর পরিবেশে আমি এসেছি। তো পরিচয় করে নিই প্রথমে এ পক্ষের দম্পতির যিনি স্বামী আছেন, অর্থাৎ গৃহকর্তা। আপনার নাম?
1: বিকাশ দেবনাথ।
0: বিকাশ দেবনাথ। আর ওনার স্ত্রী, মানে ওনার সহধর্মিণী, আপনার নাম?
2: রীতা দেবনাথ।
0: রীতা দেবনাথ এবং বিকাশ দেবনাথ। বিকাশ দেবনাথ একজন সফল ব্যবসায়ী, গ্রোসারি শপ আছে ওনার, নিজস্ব গ্রোসারি শপ। আর রীতা দেবনাথ বিলোনিয়া মহকুমা হাসপাতালের একজন ইউডিসি পদে কর্মরতা। তাই দুজনেরই ব্যস্ত জীবন, ব্যস্ত জীবনের মাঝখানেও এত সুন্দর করে সংসারটাকে পরিচালনা করছেন বা সামাজিক কর্তব্য যেভাবে পরিচালনা করছেন, অফিস, ব্যবসা সব কিছু সামলে একটি পরিবার যে উপহার দিয়েছেন, সত্যি আজকের আলোচনার মধ্যে আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। তো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই দাদার কাছে আমি জানতে চাইব যে আপনাদের এত সুন্দর সম্পর্ক দেখে খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের বিবাহিত জীবনটা কত দিনের, কত বছর হলো আপনাদের বিবাহিত জীবন?
1: 28 বছর।
0: ও আচ্ছা, অনেকটা দিন হয়ে গেল না? তো এই সম্পর্কটা কি আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? আচ্ছা আপনিই বলুন, আমি রীতাদির কাছে যাচ্ছি। রীতাদি বলুন তো, আপনাদের এই সম্পর্কটা কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি নিজেদের পছন্দে?
2: আসলে এটা আমাদের নিজেদের পছন্দ বলতে পারি না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় না, দুটো মিলিয়েই হয়।
0: ঠিক আছে।
2: অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনের সাথে আগে থেকে একটু পরিচিত ছিলাম, আর বাকিটা আমাদের ফ্যামিলিরও খুব ইচ্ছা ছিল।
0: আচ্ছা,
2: তা দুটো মিলিয়ে হয়েছে।
0: তার মানে দুজন দুজনকে আগে থেকেই মোটামুটি একটু
2: চেনা ছিল।
0: আচ্ছা, তো মানে চিনতেন, যখন আপনি যখন ওনাকে চিনতেন তখন উনি কি করতেন বা আপনি কি করতেন?
2: যখন ওনাকে চিনতাম তখন আমি সার্ভিস করতাম না।
0: আচ্ছা।
2: আর ও কিন্তু তখন ব্যবসাই করত।
0: আচ্ছা আচ্ছা, প্রথম জীবন থেকেই ব্যবসা
2: করত।
0: আচ্ছা, তো ব্যবসা যে এখন তো অনেকের কাছে শোনা যায়, বিকাশ বাবুকে বলছি, এখন তো অনেকের কাছে শোনা যায় যে ব্যবসাটা সেরকম বোধহয় এখন আর চলতে চায় না, অনলাইন বিজনেস এসব বা ঘরে বসেই আর দোকানে যেতে হয় না। আপনার তো নিজস্ব গ্রোসারি শপ, আপনার বাড়িতে কি দোকানটা?
1: গ্রোসারি দোকান না,
0: গ্রোসারি দোকান।
1: হ্যাঁ, গ্রোসারি দোকান।
0: নিজেরই তো নাকি?
1: ও নিজেরই।
0: আচ্ছা আচ্ছা, কিরকম মানে আপনি ব্যবসাটা কিরকম মনে করেন?
1: ব্যবসা তো এখন তো খারাপ ব্যবসা, বিভিন্ন দিকে অনলাইনে সব মাল মানুষে নিয়ে আসে।
0: আচ্ছা,
1: ব্যবসা বাণিজ্য এখন আগের মতন ওরকম নেই।
0: নেই। আপনার এই ব্যবসা করতে গিয়ে কি ধরনের, ধরুন কি বলবো, যে চ্যালেঞ্জ যেটাকে বলে, মানে কি ধরনের ঘটনা বা কোন ধরনের কি ঘটনার সম্মুখীন হয়েছেন, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যে যেটা নিয়ে আপনি ভীষণ চিন্তায় আছেন, এরকম কিছু?
1: এরকম কিছু তো মাঝে মাঝে হয়।
0: আচ্ছা।
1: এগুলো ব্যবসা করতে গেলে তো টেনশন, বিভিন্ন
0: টেনশন থেকে যায়।
1: হ্যাঁ, টেনশন থেকে যায়, বিভিন্ন টেনশন নিয়ে ব্যবসা করতে হয়, ঝামেলা, অনেক ঝামেলা আসে।
0: আচ্ছা,
1: এখন
0: ইদানিং কালে মনে হয় এই ঝামেলাগুলো
1: একটু বেশি। হ্যাঁ, ইদানিং কালে বেশি ঝামেলা,
0: বেশি। আগে যেরকম নীরবে নিস্তব্ধে মানে ব্যবসাগুলো চলে যেত, এখন সেরকম
1: না।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কি আপনি একাই করছেন নাকি আপনাকে কেউ সাহায্য করছে?
1: না, একা করছি না, আমার দোকানের স্টাফ আছে, নিজেরা করতেছি।
0: যৌথভাবে সবাই মিলে? ছেলে আছে?
1: ছেলে আছে।
0: আচ্ছা, আপনার ছেলে মেয়ে

0: দুইজন?
1: দুইজন ছেলে।
0: ও, মেয়ে নেই?
1: মেয়ে নেই।
0: আচ্ছা, তো ছেলেরা কি দুজনেই ব্যবসাতে?
1: না, দুইজন, একজন থাকে, বড়জন থাকে আর কি।
0: আচ্ছা আচ্ছা, সে কিরকম, মানে কত বড় হয়েছে, কিরকম, কোন ক্লাস বা কোন কোনো কি ক্লাসে পড়ে? না,
1: পরে হয়তো কলেজ কমপ্লিট করছে।
0: আচ্ছা আচ্ছা, ও ও ব্যবসাতে?
1: হ্যাঁ, এখন ব্যবসাতে থাকে আর কি।
0: আচ্ছা, তো
1: মাঝে মাঝে সময় দিয়ে ব্যবসাতে।
0: আচ্ছা আচ্ছা, ও পরিচালনা করতে পারে?
1: পারে,
0: মাঝে আপনাকে থাকতে
1: থাকতে হয় আর কি।
0: হ্যাঁ, না হয় ছোট মানুষ তো।
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো যে এখানে যে আপনার যে গ্রোসারি শপটা আছে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আছে, এখানে কি শুধুই গ্রোসারি না অন্য কিছু?
1: না না, গ্রোসারি
0: শুধুই, গ্রোসারি। আচ্ছা, তো আপনার এটা কি আপনার যেখানে বাড়ি আমি এসেছি এটাই কি আপনার ঠিকানা ছিল আগেও?
1: আগে ঠিকানা এখানে ছিল না, আগে ঠিকানা নলুয়াতে ছিল আর কি।
0: ওখানে কি করতেন আপনি?
1: ওইখানে ব্যবসা ছিল,
0: এই ধরনের গ্রোসারি?
1: হ্যাঁ, ওই ধরনের গ্রোসারি ওইখানে নলুয়াতে ছিল।
0: আচ্ছা, কবে এসেছেন এখানে?
1: বিলোনিয়াতে।
0: হ্যাঁ,
1: বিলোনিয়াতে তো আমরা এসেছি 2004।
0: 2004? আচ্ছা, তো হ্যাঁ,
2: দোকান 2020।
0: আর দোকানটা?
1: দোকানটা তো হলো আজকে এখানে দোকান 6 বছর চলতেছে,
0: মানে 2020-তে। তখন তো প্রচুর করোনার সময়।
1: হ্যাঁ, করোনার সময়।
0: ওরে বাপ,
1: করোনার সময়।
0: তো এই করোনার সময় কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন?
1: না, এমন কিছু হয়েছে না,
0: স্বাধীনভাবেই নিজের বিজনেসটা চালিয়ে যেতে পেরেছেন। তো অদূর ভবিষ্যতে কি বিজনেস নিয়ে থাকার ইচ্ছে?
1: বিজনেসই করতে হবে।
0: হ্যাঁ,
1: কারণ এখন তো আর এটা ছাড়া তো আর কিছু নেই, দ্বিতীয় আর কোনো ইয়ে নেই।
0: আচ্ছা আচ্ছা, তো এবার রীতাদের কাছে যাচ্ছি। হ্যাঁ, হাসপাতালে তো আপনি বিলোনিয়া মহকুমা হাসপাতালে আছেন। হ্যাঁ, ওখানে তো প্রতিদিনই আপনি যে পেশায় আছেন, ইউডিসি, এই পদে কর্মরতা, তাই তো? তো হ্যাঁ, এই পদেই তো আছেন। তো এই পদে, পদটা সামলাতে গিয়ে প্রতিদিন আপনাকে কি কোনো সমস্যার মুখোমুখি হতে হয়?
2: হ্যাঁ, হতে হয়, আবার সমস্যা আমাদের মোকাবিলা করে কাজ করতে হয়। কারণ চাকরি করতে গেলে সমস্যা হবে, সমাধান করতে হবে, সব মিলিয়ে তো চাকরিটা করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে আছে।
0: আপনাদের সঙ্গে তো কোনো রোগীদের কোনো যোগাযোগ নেই?
2: না, আমাদের সাথে রোগীদের।
0: আপনার কাজটা কি?
2: আমাদের তো অফিসে কাজ করি, আমি তো এস্টাবলিশে আছি।
0: আচ্ছা,
2: মানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা শুধু অফিসে কাজে।
0: আচ্ছা,
2: পুরো সাবডিভিশনের কাজে আমাদের অফিসে হয়ে থাকে।
0: আচ্ছা,
2: স্টাফ নিয়ে আজকে কোনো বাইরের রোগীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক
0: নেই। সম্পর্ক নেই। আচ্ছা, তারপরেও দুজনেই ব্যস্ত, সংসার এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করে?
2: অ্যাকচুয়ালি এটা বলতে গেলে নিজের ইচ্ছা,
0: নিজের ইচ্ছে,
2: ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ম্যাটার। কারণ আমার ইচ্ছা থাকতে হবে যে আমি দুটো মিলিয়ে আমার সংসারটা আমার মেনটেন করতে হবে,
0: মেনটেন করতে হবে,
2: এটা আর কি।
0: ওইভাবে নিজেকে প্রস্তুত রাখতে
2: লাগে, প্রস্তুত রাখতে লাগে।
0: হ্যাঁ,
2: রাখতে হবে।
0: হ্যাঁ, রাখতে
2: হলে তো সংসারটা হবে না,
0: হবে না।
2: যদি কোনোদিকে ব্যালেন্স হারিয়ে ফেলে তাহলে তো সংসারটাই নষ্ট হয়ে যাবে, তাই না?
0: হ্যাঁ,
2: চাকরি, বিজনেস সবকিছু মিলিয়েই আছে।
0: আমি তো জানতাম যে আপনি ওই যে ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তো এটা সম্পর্কে বলুন তো, আপনি কেন, আপনি তো কর্মরতা না, তো কর্মরতা মহিলা আবার এই কাজটা কেন করলেন?
2: হ্যাঁ, আসলে এটা একটা মজার বিষয়।
0: হ্যাঁ,
2: অ্যাকচুয়ালি
0: আগে থেকে,
2: হ্যাঁ, ফেসবুক প্রথমে করতাম না, কারণ আমার দুই ছেলে, এতে একটু আগে বললো।
0: হ্যাঁ,
2: তো ওদের যখন পড়াশোনা ছিল তখন আমি বিশ্বাস করি যদি কোনো গাইডিয়ান যদি মোবাইল নিয়ে বিজি থাকে,
0: হ্যাঁ,
2: তাহলে বাচ্চাদের পড়াশোনার খুব ক্ষতি হয়ে যায়। তাই তখন আমি কিন্তু ফেসবুকটা করতাম না।
0: আচ্ছা আচ্ছা,
2: রিসেন্ট ওদের 2 বছর হলো, আমার ছোটো ছেলে যখন পাশ করে বেরিয়ে গেলো, তখন ও তো বাইরে আছে, তখন আমার একটু ফ্রি টাইম হয়ে গেলো।
0: আচ্ছা,
2: যে টাইমটা আমি ছেলের পিছনে দিতাম ওই টাইমটা ফ্রি। তখন ছেলে বললো, মা তুমি তো একা একা বাড়িতে থেকে বোর হয়ে যাবে, যখন অফিস করবে অফিস করবে, আর বাকি টাইমটা যখন তুমি বসে থাকো তখন তুমি ফেসবুক করতে পারো, এটা একটা খুব ভালো জায়গা, তুমি করো, তোমার মনও ভালো থাকবে।
0: আচ্ছা,
2: এটা থেকে আমার ফার্স্ট ফেসবুকে আসে।
0: আচ্ছা আচ্ছা,
2: আর সবাই যখন করছে, আসলে সত্যি আমরা মানে এই যুগে স্মার্টফোনটা তো সবাই প্রতিনিয়ত ব্যবহার করছি, কাজে অকাজে ব্যবহার করছে। এখন আমি মনে মনে ভাবলাম যে আসলে এটা আমি কাজেই তো ইউজ করতে পারি, তাই এইভাবে আমার ফেসবুক জগতে আসে। আর এসে দেখলাম খুব ভালো লাগছে, করছি, দেখা যাক বাকিটা কি হয়
0: না। এখন আপনার যে, আপনি যে এই লাইনটা চুজ করেছেন সময় কাটানোর জন্য,
2: সময়
0: তো তাতে করে আপনার এটার কোনো ফাইন্যান্সিয়াল
2: ফাইন্যান্সিয়াল এখনো আসেনি, না হলেও আসবে,
0: আসবে,
2: হ্যাঁ কিছুদিনের মধ্যে চলে আসবে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ভালো লাগে না?
2: হ্যাঁ খুব,
0: অনেকটা সময় কেটে যায়,
2: অনেকটা সময় কেটে যায়।
0: হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা মানুষের ভালোবাসাটা বেশি,
2: ভালোবাসাটা বেশি পাওয়া যায়। আর আমি সবচেয়ে থেকে যেটা বেশি বিশ্বাস করি, ব্যস্ততার মানুষ থাক মানে মধ্যে যদি আমরা যদি সবসময় কাটাই, তাহলে আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে। সবচেয়ে থেকে বড় ব্যাপার হলো এটা, যে আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখতে ভীষণ পছন্দ করি।
0: আচ্ছা আচ্ছা,
2: এই জন্যে এই ব্যস্ততা।
0: আচ্ছা, তো বিকাশ দা, আপনি মানে রীতা দি যে ওরকম করে মানে কন্টেন্ট ক্রিয়েটার, তো আপনার মতামতের কোনো ব্যাপার আছে কি?
1: না না, ওটা মতামতের কোনো ব্যাপার নেই।
0: আপনি ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা, আপনি সাপোর্ট করছেন তাহলে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো স্বামীর যদি সাপোর্ট থাকে, গৃহকর্তার যদি সাপোর্ট,
2: একদম একদম একদম,
0: হ্যাঁ, তাহলে তার কোনো
2: কারণ, পাশের যদি নিজের পরিবারের লোক যদি সাপোর্ট না করে, আমরা কোনো কিছুই করতে পারবো না।
0: তো বললেন যে দুই ছেলে, এক ছেলে বাইরে থাকে, ও কি করে বাইরে? বাইরে বলতে ত্রিপুরার বাইরে আছে?
2: ত্রিপুরার বাইরে আছে, ও এখন হায়দ্রাবাদ আছে।
0: আচ্ছা,
2: আসলে ওই নিটের কোচিং নিতে গেছে, 11-12 ওখানে করবে।
0: ও 11-12টা হায়দ্রাবাদে
2: করছে?
0: আচ্ছা আচ্ছা, তো আপনাদের দুজনেই একে অপরের সহযোগী?
2: সহযোগী, পরিপূরক, এক কথা যাকে বলে পরিপূরক।
0: হ্যাঁ হ্যাঁ। তো সংসার সামলাতে গিয়ে বিকাশ দাকে আপনাকে কোনোভাবে সাহায্য করে?
2: হ্যাঁ করে, যেটাতে আমার প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি আমি মনে করি সার্ভিসটা অনেকটা ইজি, মানে আমাদের জন্য ইজি, কিন্তু আমার মনে হয় যে বিজনেসটা অনেকটাই কঠিন। কঠিন বলতে আসলে সারাদিন ব্যস্ত থাকতে হয়, যে 7টার সময় যে ও যে বিজনেসে গেল, সে আসলো রাতের 11টা সাড়ে 11টার দিকে। এর মধ্যে না আছে সানডে, না কোনো কিছু নেই, আমাদের তো মাঝে একটা সানডে আছে, একটু ফ্রি পেয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে আমার চেয়ে ও আরো অনেক বেশি পরিশ্রমী, মানে আরো বেশি পরিশ্রম করে। এর মধ্যে যদি কোনো কাজের দরকার হয় করে, যতটুকু পারে অতটুকু সাহায্য করে আমাকে, করবো না তা বলবো না, আমার যখন প্রয়োজন হয়, যা প্রয়োজন হয় সাহায্য করে দেয়।
0: আচ্ছা আচ্ছা,
2: বাস এতে আমি হ্যাপি।
0: মানে আপনাদের সংসার জীবনটা খুব সুখের?
2: হ্যাঁ,
0: এতটুকু পর্যন্ত শুনে যা মনে হলো।
2: হ্যাঁ।
0: আচ্ছা, ফাঁকে আরেকটা কথা জিজ্ঞেস করি, ছাদ ছাদে গিয়ে দেখলাম আপনার প্রচুর ছাদ বাগান করেছেন, তো এটা কি করে সম্ভব হয়?
2: এটাও আরেকটা ব্যাপার, ওই যে আপনাকে তো প্রথম থেকে বললাম ইচ্ছা থাকতে হবে।
0: হ্যাঁ,
2: অ্যাকচুয়ালি এটাতে দুটো ব্যাপার আছে। মাঝে মাঝে একটু যখন আমি সবজি বাগান করি বা ফুল বাগান করি, ওইখানে গেলে আমার মনটা ভীষণ ভালো থাকে, কারণ একটা ছেলে যেহেতু বাইরে আছে, সবসময় একটা টেনশনে থাকে। যখন আমি যে সবজি বাগানটা করলাম, গেলাম একটু সবজি, আর সবচেয়ে বড় ব্যাপার সবজি বাগানটা করলাম, মনের একটা আনন্দ হলো।
0: হ্যাঁ,
2: তো মাঝে মধ্যে আমার একটু টাইমও পাস হয়ে গেল, আর মাঝে মধ্যে একটা টাটকা সবজিটা নিয়েও আমি এনে খেতে পারলাম।
0: একটা টাটকা খাওয়া,
2: এই যে বাজারে যে সবজিগুলো ধরেন, এখন সবগুলোর মধ্যেই সারের একটা ব্যাপার আছে, কিন্তু আমি যাই সবজিটা করি, এটা সার ছাড়াই করি, তাহলে এটার মধ্যে একটা ব্যাপার।
0: হ্যাঁ,
2: তারপরে হাজবেন্ড যেহেতু বিজনেস করে, সবসময় ওইভাবে বাজার টাজারে প্রবলেম হয়ে যায়, আমি সার্ভিস করি, বাজারের প্রবলেম হয়ে যায়, তো যখনই প্রবলেম হয়ে যায়, তখন আমার যে টুকটা যে সবজি করি, ওটা থেকে আমার খাওয়া হয়ে যায়,
0: খাওয়া,
2: নিজের মনটাও ভালো থাকলো, সবজিও করলাম, অনেক দিকে অনেকগুলো ফায়দা হয়ে গেল। জাস্ট ওইটা, এটাও আমার আরেকটা শখের জিনিস, সবজি বাগান করা।
0: সবজি বাগান করা, তো ওইটাতে কষ্ট হয় না, মানে জল ফল দেওয়া
2: কষ্ট হয় এটার মধ্যে? অ্যাকচুয়ালি সবকিছু মিলিয়ে আমি যে বললাম, আমি নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি। সকালবেলা উঠলাম, আমাদের আসলে রুটিনের কথা আমি একটু বলি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো।
2: হ্যাঁ, রুটিনের কথা বলি, অ্যাকচুয়ালি আমি সকালে 5:30টার দিকে আমি ঘুম থেকে উঠি, যেহেতু আমার একটা ফেসবুক জগৎ আছে, ওটাতে আমি আধা ঘন্টা টাইম দিই, ধরুন 6টা অবধি বা 6:15 অবধি আমি ফেসবুকে কাজ করি।
0: আচ্ছা,
2: তারপর উঠে গেলাম, উঠে তারপর আমার যে সকালবেলা যে কাজগুলো থাকলো, কাজগুলো করলাম, বা ও আমাকে একটু হেল্প করে দিল, আমার একটা কুকুর আছে, ওটাকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে এলো। ওর একটা,
0: সেটা কি শেপার্ড নাকি?
2: শেপার্ড না, ওটা হলো ইন্ডিয়ান পেজ, একটা ছোট, আমার ছোট বাচ্চাই বলতে পারেন। সকালবেলা ও ঘুম থেকে উঠে একটু হাঁটা, মানে হাঁটে, হাঁটতে গেলে ওটাকে নিয়ে যায়, ও একটু নিয়ে যায় ওটাকে, যখন একটু ঘুরে গাড়ি আনে, ওইখানে আমার একটা কাজের হেল্প হয়ে যায়। তারপরে এলো, তারপর আমরা সবাই মিলে একটু চা টা খেলাম, দুজনে মিলে একটু চা টা খেলাম, তারপর ও তো চলে গেলো ওর বিজনেসে, তারপরে এবার আমি চলে গেলাম একটু ছাদে। ছাদে গিয়ে তখন আমি আধা ঘন্টা আবার ছাদে দিয়ে আসবো, ছাদে দিয়ে আমার সবজি কাজটা গুলোতে যা জল
0: তখন সবজির,
2: হ্যাঁ, যা দরকার আজকের জন্য, যা দরকার তা তুলেও নিয়ে আসবো,
0: আর সেটাকে পরিচর্যা
2: পরিচর্যা একটু করে নিয়ে আসলাম, বাস তারপরে তো অফিসের জন্য রেডি হয়ে গেলাম, রান্না টান্না করে অফিসে চলে গেলাম, তারপর আবার আবার ব্যাপার অফিস থেকে।
0: আপনার কোনো হেল্পিং হ্যান্ড নেই?
2: না, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, একাই করতে হয়, কি করবো, হেল্পিং হ্যান্ড নেই। আসলে তেমন ভাবে এখন হেল্পিং হ্যান্ড পাওয়াও যায় না,
0: পাওয়া
2: মনের মতো পাওয়া যায় না, এটা হলো একটা বড় ব্যাপার।
0: নিজে করে নিলে সবচেয়ে ভালো,
2: খুব ভালো লাগে।
0: হ্যাঁ,
2: আর আমি নিজে করতে বেশি পছন্দ করি।
0: হ্যাঁ, তারপর ডেইলি লাইফটা

0: তারপরে এই যে অফিসের জন্য রেডি হয়ে গেলাম, রান্না টান্না করলাম, অফিসের জন্য রেডি গেলাম, অফিসে গেলাম। আমাদের অফিস 5:30, তো আস্তে আস্তে কোনো সময় 6টাও বেজে যায়। ওটা অফিসের কথা বললাম, আমি এলাম, তারপর ফ্রেশ হয়ে আবার দুজন মিলে একটু চা টা খেলাম, তারপর আমি এবার ছাদে চলে যাবো, আবার যাবো ছাদে, তারপরে ওটাতে জল টল দিয়ে যাবো,
1: তখন আবার ওই সবজি গাছগুলো
0: জল দিতে হয়, জল দিতে হয়, কারণ দুবেলা জল দিতে হয়, আর এখন তো খুব রৌদ্র, দুবেলা জল দিতে হবে।
1: এখন বৃষ্টি হচ্ছে,
0: হ্যাঁ এখন তো হতে পারে একটু না, তারপরে যে ছাদের নিচে যে গাছগুলো আছে,
1: আচ্ছা
0: ওইগুলোতে কিছু দিতে হয়,
1: ও
0: যেগুলো বাইরে আছে ওইগুলোতে দিতে হয় না,
1: আচ্ছা
0: যে ভিতরে যেগুলো আছে ওইগুলোতে দিতে হয়,
1: হ্যাঁ
0: বাস ওইটাই আমার রুটিন। তারপরে চলে এলাম, এসে আবার একটু ফেসবুক নিয়ে, এবার আমি ফ্রি থাকি, ফেসবুকে একটু কাজ করলাম, রান্না বান্না সারলাম, এইভাবে আমাদের প্রায় রাত্রির 11:30-11:30 পর্যন্ত বেজে যায় আমার একা একা ঘরে। তারপরে মাঝে যদি ও কল করে, আমি আবার মাঝে মাঝে একটু দোকানেও যাই,
1: দোকানেও বসে,
0: দোকানেও বসি যদি প্রয়োজন হয়,
1: আচ্ছা
0: যদি কল করে যেতে হয়, কারণ কি করবো, হেল্প তো করতে হবে।
1: হ্যাঁ,
0: তারপরে এবার দোকান থেকে ও এলো 11:30-11:30 পরে, আমাদের যদি সারাদিন আর কারোর সঙ্গে কারোর তেমন ভাবে কোনো কথাবার্তা হয় না, তার যদি রাত্রের 11:30-11:30 ছেলে এলো ঘরে, ওর বাবা এলো, আমি এলাম, তারপরে বসে আমরা
1: মূলত
0: আধা ঘন্টা, হ্যাঁ সারাদিনের কার কি হলো বা পরের দিন আমরা কি করবো, আগের দিনে ওটা আমরা প্ল্যান করি,
1: রুটিন করি,
0: হ্যাঁ যদি প্ল্যান না করি তাহলে হয় না, কারণ আমি আসি সার্ভিসেও আছে বিজনেসে, তো সবকিছু মিলিয়ে ছেলে যদি,
1: মানে ব্যস্ত জীবন যাকে বলে,
0: হ্যাঁ ছেলে যদি কোথাও যাবে ওকে ভাবে সেটেল করে দিতে হবে, আর যদি ভাবি আমরা কোথাও যাবো ও আমাদের ভাবে সেটেল করে দেবে, এইভাবেই চলছে আমাদের দাম্পত্য জীবন।
1: তো আপনারা সমাজের জন্য কি ধরনের কোনো কিছু করার কি ইচ্ছে রাখেন?
0: হ্যাঁ ইচ্ছে কেন রাখবো না, যখন পারি তখন করি,
1: আচ্ছা
0: যে কোনো সামাজিক কাজ আসলো, এমন না যে ওটা এড়িয়ে যায়, ওটাও কিন্তু আমরা এড়িয়ে যাই,
1: আচ্ছা
0: মানে সব কাজের ফাঁকে ফাঁকে আমরা ওইগুলিও করি, কারণ সমাজের যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে এগুলো তো আমাদের করতেই হবে, করা উচিত বটে আমি মনে করি, ওইগুলিও করি।
1: আচ্ছা আচ্ছা, তো আমার কেবলই মনে হচ্ছে যে সত্যি আমরা একজন সুখী দম্পতির বাড়িতে এসেছি। আমি তো বিকাশ দা, আপনি কিভাবে সাহায্য করেন বলুন, বা আপনার মনে কি কখনো হয় না যে আজকে একটু রান্নাটা করে দিই, এরকম
2: হয়
1: করতে পারেন?
2: রান্না করতে পারি,
1: হ্যাঁ
2: কিন্তু করলেও পারলেও কিন্তু পারতেছি না।
1: কি কি রান্না করতে পারেন বলুন?
2: ডাল,
0: মাংস
2: রান্না করতে পারি, মাংস রান্না করতে পারি, ডাল রান্না করতে পারি, ডিম অমলেট করতে পারি,
1: ও বাবা
2: এগুলি।
1: আচ্ছা রীতা দির সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে?
2: না না
1: কোনো অভিযোগ নেই, না
2: কোনো অভিযোগ নেই।
1: বাহ খুব সুন্দর। আর রীতা দি আপনি বলুন, ওনার সম্পর্কে কোনো অভিযোগ আছে?
0: না না না কোনো অভিযোগ নেই অ্যাকচুয়ালি। আমরা মানে মানে বলে বোঝাতে পারবো না আমরা মানে কিভাবে নিজেদের মেনটেন করছি। আমার মাঝে মধ্যে রাগ হয়, আবার আবার মানিয়ে নিই। আমাদের মধ্যে আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা কথা যেটা না বলে যে ভুল হয় না, আমি ওটা বলবো না, মাঝে মধ্যে আমার ভুল হয়, যখন আমার ভুল হয় ও যখন আমাকে বলে ওটা তোমার ভুল হয়েছে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপার কি থাকে বলুন, ও যখন আমাকে মানে কোনো কিছু নিয়ে বলবে, আমি যখন ভাবি যে এটা আমার ভুল হয়েছে, তখন কিন্তু আমি চুপ করে থাকবো, কারণ আমি ভাবি ওটা আমার রং।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো আর ও যখন কখনো কোনো ভুল করে, আমি যখন ওর উপর মানে ওকে বুঝাই, তখন কিন্তু ও চুপ করে থাকবো, কিন্তু একটা সাউন্ডও করবে না, কারণ ও বুঝে
1: একটা সময়। মানে এখন না, আগেকার দিনে যখন এক একটা বাড়িতে যেতাম, তখন আগের দিনে মা বা পিসিরা অবসর সময়ে ওরা হাতের কাজ করতো। ওই হাতের কাজের একটা লাইন আমার মনে পড়ছে, আমাদের নিজেদের বাড়িতে ঠাকুমার হাতের কাজটা ওখানে লেখা ছিল যে সংসার সুখের হয় রমণীর গুণী। এখন আপনাদের এখানে এসে ঠিক ওই ওয়ার্ডটাই আমার, ওই লাইনটাই মনে পড়ছে যে রমণীর গুণটা মনে হয় একটু বেশি, কি বলেন বিকাশ? হ্যাঁ
2: অবশ্যই।
1: হ্যাঁ আচ্ছা, এবার নতুন প্রজন্মের প্রতি আপনি এবং রীতা দি কি বলবেন, মানে নতুন প্রজন্মের প্রতি, মানে ওরা কি আপনাদের মতো সংসার করতে পারবে?
0: অ্যাকচুয়ালি এখন যে নতুন যুগটা, আসলে আমারও কনফিউশন আছে ওরা আমাদের মতো পারবে কিনা, কারণ আমাদের মধ্যে না অ্যাডজাস্ট করার ব্যাপারটা বেশি
1: বেশি।
0: হ্যাঁ জানি এটা আমার লাগবে, কিন্তু এখন আমার নেই, আমার না হলে এখন চলবে, ওটা আমি কাটিয়ে নেব, প্রবলেম নেই, কিন্তু এখনের প্রজন্মটার মধ্যে দেখছি আমার এটা লাগবে, মানে এখনই লাগবে,
1: না হলে সেন্টিমেন্ট
0: সেন্টিমেন্ট। আর এখনের যে বাচ্চাদের কিছু বলাও যায় না,
1: না
0: ভালো বলতে পারবো না, খারাপও বলতে পারবো না, কিন্তু আমাদের সময় কেমন ছিল, আমাদের ব্যাপারগুলো কেমন ছিল, মা বাবা বকা দিয়েছে, আমাদের ভুল হয়েছে, ওটা আমরা চুপ করে মেনে নিলাম,
1: মেনে নাও,
0: বা আমাদের কোনো চাহিদা আছে, আর তখন আমরা বুঝলাম যে না আমার মা এখন এটা দিতে পারবে না, বাবা এটা দিতে পারবে না, ঠিক আছে এখন না দিলে পরে দিলে হবে, মা বাবা কিন্তু দেয়,
1: হ্যাঁ
0: দেয় কিন্তু এখন।

0: এখন চাইলাম, এখন না দিতে পারলো দুদিন পরে হলো দিল,
1: হ্যাঁ
0: কিন্তু দে, কিন্তু এখন আর প্রজন্মের মধ্যে কিন্তু এটা ভীষণ অভাব,
1: মানে ওদের এখন এটা চাই মানে লাগে,
0: এখন এটা চাই মানে ওদের এখনই চাই,
1: হ্যাঁ
0: এটাই আর কি। আমি আমার ছেলেদের কথা বলছি না, আমি জাস্ট যা দেখছি তাই বলছি, হয়তো বা আমার ছেলেরা জানি না কেমন হয়েছে, ওদের একটু বড় ছেলে তো সারাক্ষণ বিজনেসে বিজি,
1: হ্যাঁ
0: আর ছোট জনকে তো আমি কাছেই পাই না।
1: আসলে মানে সম্পর্কে ধৈর্য, সম্মান, বিশ্বাস
0: মাস্ট,
1: এই তিনটা জিনিস যদি
0: থাকে লাগবে অবশ্যই,
1: তাহলে ওই সম্পর্ক বলুন আর সমাজ বলুন, পরিবার বলুন,
0: আর সবচেয়ে
1: শান্তি অবশ্যই থাকে,
0: এটাই
1: তাই না?
0: আর সবচেয়ে বড় কথা হলো হাজবেন্ড ওয়াইফের মধ্যে বুঝতে হবে, একজন আরেকজনকে ভীষণ ভাবে বুঝতে হবে। যেমন ওই যে আমি বললাম আমি একটু রেগে গেছি, ও আমাকে বুঝলো, বা ও একটু রেগে গেল আমি ওকে বুঝলাম, কারণ ব্যস্ত। আমি তো প্রথমে বলে দিলাম যে আমার মনে হয়েছে আমার চেয়ে ও অনেক বেশি কাজ করে, কারণ ওই 7টা থেকে রাতের 11:30টা অবধি বেশি
1: থাকে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেহেতু আপনি একজন সরকারি চাকরি করেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভাবে, অনেকেই ভাবে যে বিশেষ করে মহিলারা ভাবে যে আমি তো সরকারি চাকরি করি, কেন আমার থেকে বেশি কাজ করেও। আর কিন্তু আপনি বারবারই আপনার কথায় উঠে আসছে যে বিকাশ দা আপনার চাইতে বেশি পরিশ্রম, এখানেই তো সমীকরণ, এখানেই তো বুঝতে পারছি যে আপনাদের আসলে সংসারটা বা পরিবারটা কত সুন্দর।
0: আমি তো বলেই দিলাম যে আমার তো সানডে আছে, আমি একটু ছুটি পেলাম, কিন্তু ওর কিন্তু ছুটি নেই,
1: ছুটি
0: ও 30 দিনে কিন্তু কাজ করে যাচ্ছে। আর যেমন সকাল 7টা থেকে ও রাত্রি 11:30-12টা অবধি, কখনো কখনো 12:30 বেজে যায়।
1: আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, বিকাশ দার কোন জিনিসটা খুব ভালো লাগে, সে খাওয়ার রং কোনটা, কি রং পছন্দ করে দেখি বলুন তো, না আপনি বলুন বিকাশ দা কোনটা পছন্দ করে, আপনি বলুন, রীতাদিকে বলছি আপনি বলুন।
0: ওর রেড কালারটা ভীষণ পছন্দ।
1: আর খেতে কি ভালোবাসে?
0: ও চিকেন খেতে খুব ভালোবাসে।
1: আচ্ছা, আর বিকাশ দা বলুন, রীতাদি কি খেতে ভালোবাসে?
2: সবজিটা খেতে ভালোবাসে।
1: ও চিকেন না, না
2: চিকেন,
1: এখানে তো আপনাদের আবার মিলছে, এতক্ষণ যেটা বললাম যে খুব মিলেমিশে আছে, এখানে আবার একটু গরমিল পাচ্ছি, তাই না?
2: সবজিটা ভালো হয় আর কি।
1: আচ্ছা, আর কালারটা কোন কালারটা বেশি পছন্দ করে রীতাদি, যেটা আপনিও পছন্দ করেন হয়তো বা রীতাদিকে পড়লে এটা খুব ভালো লাগে, কি কালারটা?
2: লাল কালারটা আর কি।
1: ও তাহলে এখানে আবার দুজনেরই খুব মিল, দুজনে লাল কালারটা পছন্দ, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের হাতেও আর সময় বেশি নেই, তো সত্যি আপনাদের কথাই উঠে এলো বাস্তব জীবন, ভালোবাসা, দায়িত্ব আর সুন্দর পারিবারিক বন্ধনের ছবি। ভীষণ ভালো লাগলো আপনাদের এই কথাগুলো শুনতে, পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, সেটা শ্রোতারাও শুনছেন, শুনবেন, খুব ভালো লাগলো। এ পক্ষের দম্পতি আজকের মতো এখানেই শেষ হলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীর অপেক্ষায় আরও বেশি বেশি করে সুখী থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার। এতক্ষণ পরিবেশিত হলো অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানের প্রথমে শুনলেন আমার কথা, আমার কথায় ছিলেন শিক্ষিকা সমতা সরকার, পরে শুনলেন এ পক্ষের দম্পতি, দম্পতি ছিলেন ব্যবসায়ী বিকাশ দেবনাথ এবং সরকারি চাকরিজীবিনী গৃহিণী রীতা দেবনাথ। আর অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় গোপা মজুমদার। আকাশবাণী মিলনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে আপনাদের রেলগ্রহ শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান, বিরোধী শত বিশ্ব ধরিত্রীর পরিবেশনায় নান্দনিক সামাজিক সংস্থা উদয়পুরের শিল্পীবৃন্দ।

0: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমাদের আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের নিবেদন, সেই সঙ্গে উদয়পুর নান্দনিক সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় পরিবেশিত হবে বিদ্রোহী বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর এই গানে কবিতায় কথায় অনুষ্ঠান। আমার সঙ্গে আছেন বরিষ্ঠ ঘোষক স্নেহাশিস চক্রবর্তী। আমি স্নেহাশিসদেরকে অনুরোধ করব শিল্পীদের শ্রোতাবন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
1: নমস্কার সবাইকে। টুটন অলরেডি বলে দিয়েছে আজকে আমরা এখানে কেন সবাই সমবেত হয়েছি। প্রথমে আমাদের শ্রোতাদের আমরা শুভেচ্ছা জানাবো এই অনুষ্ঠানটি শোনার জন্য। আজকে অনুষ্ঠান পরিবেশনে রয়েছে নান্দনিক সামাজিক সংস্থা উদয়পুর থেকে শিল্পীরা রয়েছেন। আমরা প্রথমে আমাদের শিল্পীদের সঙ্গে আমরা আপনাদের পরিচয় করে দেব। রয়েছেন শঙ্করী ঘোষ দে, পাশে রয়েছে শতরূপা ম্যাডাম, আপনার নামটা বলুন। স্বপ্না ঘোষ, পাশে রয়েছে তানিয়া সরকার এবং সুদীপা দাস, বাসিতে রয়েছে আমাদের বলাই দাস, তবে রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী। আমরা সবাই রয়েছি আজকের অনুষ্ঠান, আমরা কবিকে শ্রদ্ধা জানাবো গানে কবিতায়। টুটন একটু আগে বলেছে তো শুরুটা, আমরা আলোচনা গল্প কবিতা সবই থাকবে, কবির বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা একটু একটু করে এগোবো। কিন্তু তার আগে আমরা একটা গান দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে
0: চাই। সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হবে।
2: কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমি একটি ভক্তিগীতি দিয়ে শুরু করছি আমি আমার নিবেদন।

0: টুটন, একটা কথা বলতে হয়, আমরা নজরুলকে যতটুকু জানি, বলতে বলি আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু বিদ্রোহের পাশাপাশি এই যে গান আমরা এক্ষুনি শুনলাম, একদম উল্টো ধারার।
1: একদম ঠিক,
0: উল্টো ধারা বলতে একদম পুরো উল্টো, দুটো ধারা ওনার মধ্যে একদম ক্রমাগত উনি চালিয়ে গেছেন, দুটো সমন্বয়। যেমন কবিতা রয়েছে হিন্দু মুসলিম এক ইবদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কবিতা, এই কবিতার মধ্যে হিন্দু কি মুসলিম এটা একটা অভিন্ন বিষয় উনি ওনার মধ্যে তৈরি করেছিলেন। হ্যাঁ, সেটার জ্বলন্ত প্রমাণ হলেন বিদ্রোহ কবি।
1: একদম।
0: তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে?
1: না, নজরুল তো মানে বাংলা সাহিত্যে
0: হুম হুম হুম
1: তুমি যদি একটু দেখো যে এত প্রকৃষ্টভাবে,
0: হুম
1: অর্থাৎ নিজে ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরেও যে হিন্দু বা সনাতন ধর্মের প্রতি তার যে একটা কী বলবো

0: একটা প্রগাঢ় শ্রদ্ধা বা একটা সম্প্রীতির বা সংহতির একটা জ্বলন্ত উদাহরণ হলেন কাজী নজরুল ইসলাম। যে যে বিদ্রোহী বলছো, আমার মনে হয় যে নজরুল ওই বিদ্রোহী কবিতাটা লেখার পরেই তাকে অনেকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন আর কি।
1: সেই দু একটি কবিতা ছাড়া কিন্তু ওনার আমরা যাই দেখি
0: সবগুলি, তুমি দেখো সবগুলি একদম এই যে এত অজস্র ভক্তিমূলক গান লিখেছেন,
1: যেটা যেটা আমরা শুরু করলাম এক্ষুনি, প্রচুর শ্যামাসঙ্গীত,
0: প্রচুর
1: শ্যামাসঙ্গীত
0: গান
1: ভান্ডার, হ্যাঁ,
0: দেশাত্মবোধক গান গা শিউরে উঠে যে সমস্ত দেশাত্মবোধন। তাছাড়া নজরুলের আধুনিক গান তো বলতে গেলে যে বাংলার আধুনিক গানের উৎপত্তি নজরুলের গান দিয়েই শুরু হয়।
1: এই জন্য বলছেন ওই দুটো ভিন্ন ধারা বলেছি আমরা, যদি ওই জায়গায় একটা সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল
0: ভূপেন্দ্রের
1: আলোচনা আমি শুনেছিলাম সেখানে, তো ধারা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু ভিন্ন ধারা।
0: হ্যাঁ, দুটো ধারা একদম সম্পূর্ণ ভিন্ন, যদিও দুজনেই সমসাময়িক ছিলেন এবং শ্রেষ্ঠ, দুজনের মধ্যেই চিঠি আদান প্রদান হতো এবং একটা সময় রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে অনেক কথোপকথনও হয়েছে। যাই হোক, দুজনের তুলনা করা যায় না। রবীন্দ্রনাথ একটা ধারা সৃষ্টি করে গেছেন, নজরুল আরেকটা ধারা সৃষ্টি করে গেছেন আর কি।
1: পরিবর্তন আমরা অনেকে বলি যে পরিবর্তন, যে ওনার মতো আর কেউ হবেন না, কোনো তফাৎ তুলনা চলে না, প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে একদম শ্রেষ্ঠ, সেটা বলছিলাম
0: একদম।
1: হ্যাঁ,
0: নজরুলের গান আর রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ আলাদা, নজরুল রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান। তো রবীন্দ্রনাথ একটা অধ্যায়, নজরুল আরেকটা অধ্যায়।
1: সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মোটামুটি প্রথমে ভিন্ন ধারার গান আমরা শুনেছি ভক্তিগীতি, পরে আবার একটা গানে যাই।
0: অবশ্যই,
1: সেখানে রয়েছেন সুদীপা, রয়েছেন সুদীপা, কি শোনাবে তুমি? তুমি ভক্তিগীতি, ঠিক আছে, হোক।

0: বাহ, খুব ভালো। আমরা শুনলাম সুজয়ের কাছ থেকে আরো একটু ভক্তিগীতি শুনেছি, অঞ্জলি লখম।
1: একদিকে ভক্তিমূলক গান নজরুল ইসলামের, এটা কিন্তু একদিকে তুমি এটা স্রষ্টার প্রতি কবির একটা বন্দনা মনে করতে পারো।
0: একদম
1: এরকম অনেক গান নজরুলেরও আছে, তুমি রবীন্দ্রনাথেরও আছে, বুঝতেই পারবে না যে এই গানটাকে পূজা পর্যায়ের গান নাকি এটা প্রেম পর্যায়ের গান।
0: তারপরে আমার মনে হয় আমরা চুলচেরা বিশ্লেষণে যদি যাই সে জায়গায় দাঁড়িয়ে, নজরুল ভক্তিগীতির পাঠটা নজরুল অনেকটা ভারী,
1: অনেকটা ভারী,
0: অনেকটা ভারী,
1: একদম
0: অনেকটা ভারী।
1: হ্যাঁ, একদম, যেটা শ্যামাসঙ্গীত একদম শ্যামাসঙ্গীত,
0: একদম
1: সমস্ত এই হিন্দুর,
0: উনি একজন অন্য ধর্মাবলম্বী হয়েও
1: মানে শক্তির আরাধনা কিভাবে,
0: ওখানে উনি কিন্তু যে আমি মুসলিম ওই ব্যাপারগুলোর মধ্যে ছিল না, ঠিক আছে,
1: ওই ধরনের মানসিকতাই তো ওনার মধ্যে ছিল না।
0: গান আমরা শুনবো, তার আগে টুটনের সঙ্গে একটু আলোচনা আসি, সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন অনেক রচনা উনি করেছেন, সে গান হোক, গল্প হোক, কবিতা হোক, তো সেখানেও বিদ্রোহের একটা বিষয় ওনার রয়েছে, ওনার কথার লেখনের মধ্যে বিদ্রোহের আস্থা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্রোহী কবিতার মতো এমন অনেক কবিতা রয়েছে, তো সেখানে আমরা কি একটা কবিতা শুনতে পারি তোমার কাছ থেকে?
1: না, এটা ঠিক আছে, আর একটা গান হোক, এরপরে আমি
0: রয়েছেন স্বপ্নাদি নাকি স্বপ্না ঘোষ, কি শোনাবেন দিদি?

ঘটন। নজরুলের যে কথাটা বলেছিলে যে বিদ্রোহী কবিতা, নজরুলের গানের পাশাপাশি তুমি কবিতাতেও দেখবে যে এখানেও বিভিন্ন সনাতন ধর্মের বিভিন্ন দেবতা বা বিভিন্ন মেসেজগুলি দিয়ে তিনি কবিতা লেখার চেষ্টা করেছেন। আমি একটা কবিতা পাঠ করছি কাজী নজরুলের কে শ্রদ্ধা জানিয়ে। হে রুদ্র আদেশ দাও, অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রুদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনি যোগীন্দ্র শিব

0: কোটি শাখা বাহু মেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাগে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগ নিশীথে, পৃথিবীর মাতৃক্রোর সহস্র শিকড় দিয়া আঁকড়িয়া কাঁদে। দেশে দেশে কাঁদেছে মোর আত্মার আত্মীয়, আমারই স্রষ্টার সৃষ্ট জীব, সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন, তেমনি করুণ রবে আত্মছঙ্কার তুলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নিরবতন্ত্রিতে। গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া উঠে, সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধিভীত মানবের অসীম আকুল হাহাকার। ষোড়শে ভাঙিতে চাই সমাধির কারা তপস্যার বনলেক স্তূপ, পরম একাকি যেই জন রাখিয়াছে মোরে একাকি করিয়া, ছিন্ন করি সর্বমানবের সঙ্গ হতে উচ্চস্বরে ডাকি সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। দ্বারে মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন, পাতালতলের দত্ত সুর দানব বাহিরিয়া আসিয়াছে ধরণীর সূর্য আলোকে, মানুষের বেশ ধরি হারিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ ও শান্তি টুটিয়াছে স্নেহনীর, হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুলিতলে, আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে। হে রিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে, ধৈর্যটির ললাটের বন্যে শেখা মাঝে জাগেছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুণ্ডা রূপ ধরি, যেন রক্ত মহাসিন্ধু সেই মহাপ্রলয়ে রক্ত সিন্ধু স্নান করি, উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ, সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতিতিলক পড়ি, আধারের কারামুক্ত দেবসেনা দল প্রণতি জানায় সবে নবপ্রভাতের নর নারায়ণে। সাহেব তুমি দেখো কবিতাটার মধ্যে মানে একটা বিদ্রোহী ভাব বা কোথায় যেন একটা বিদ্রোহের চিৎকার, তার মধ্যেও দেখো
1: সেটাই তো প্রথমে বলছিলাম মানে
0: তুলনাগুলি কিভাবে টেনেছেন, শিবের সঙ্গে তুলনা টেনেছেন,
1: মানে সব প্রসঙ্গ
0: শক্তির সঙ্গে তুলনা টেনেছেন সবগুলি, ঠিক তেমনি বিদ্রোহী কবিতার মধ্যেও ঠিক এরকমই।
1: শুনবো একটু পরে, তার আগে তানিয়া কি শোনাবে? তানিয়া
2: আমি একটি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগীতি শোনাচ্ছি।
1: কোন গানটি শোনাবে?
2: আমার গানের মেলা
1: শুরু করো।

0: গানের মালা আমি করব করে দেন, খুব সুন্দর করেছে
1: আধুনিক গান এটা।
0: এই যে বললাম যে মানে সর্বত্র উনি
1: সর্বত্র মানে
0: ঘুরে বেরিয়েছেন, কলম থামেনি কোথাও,
1: শ্রমিক কৃষক
0: সবার জন্য
1: থেকে শুরু করে সবার জন্য
0: বাদ যায়নি কোনো রাস্তা। তো সেই জায়গায় ওই যে বললাম সৃষ্টি শুধু এক জায়গায় থেমে থাকেনি, উনি সর্বত্র দাবি বেরিয়েছেন, সে যেভাবে যখন যেখানে যাওয়া যায়
1: একদম যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে।
0: আর ছোট্টবেলার শুরুটা তো ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে, খুব কম বয়সে মা বাবা সবাইকে হারিয়ে ওখান থেকে তো তার সেই দুঃখের যাতনার দিনগুলো, এবং সেগুলো থেকে ওই সময় থেকে কিন্তু তার সৃষ্টি, কিন্তু
1: সৈনিক হিসাবে যোগ দেওয়া।
0: হ্যাঁ, তো এর জন্য বলি কবিকে চিনতে গেলে জানতে গেলে তাকে পড়তে হবে অনেক অনেক।
1: কি নাম শিল্পী?
0: কি শোনাবে?
2: আমি একটি গজল অঙ্গীকার একটা গান শোনাবো।
1: নজরুলের গজল কিন্তু
0: বিখ্যাত,
1: খুব গুরুত্বপূর্ণ।
0: এই জন্য তো বললাম যে উনি কিন্তু একটা জায়গাতে থেমে থাকেননি, বিচরণ করেছেন সর্বত্র। হ্যাঁ, কোনো জায়গায় ওনাকে কেউ বেঁধে রাখতে পারেনি।
1: ছোটদের ছোড়ার গান, ছাদ পিটানোর গান,
0: অনেক
1: গজল, কীর্তন, শ্যামাসঙ্গীত, সব কিছু।

0: কি এটা গজলাঙ্কিকের গান, নজরুলের। তো অনবদ্য যে সমস্ত গানগুলি আছে তার মধ্যে অন্যতম একটি গান নজরুল। আধুনিক গান, নজরুলের গানগুলিকে আমরা আধুনিক হিসাবেই চিহ্নিত করতে পারি।
1: তুমি বসে থাকতে পারবে গান শুনতে শুনতে, উঠতে ইচ্ছা করবে না, অসাধারণ সব গান। ছোট্ট পরিসরে যেহেতু নজরুল ইসলামকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, ওনার জন্মজয়ন্তীতে, সেখানে জন্ম দিন যেটা রয়েছে 1898 সাল, ঠিক আছে, তো সেখানে 24 এবং 26 দুটো ব্যাপার রয়েছে। ঠিক রবি ঠাকুরের ক্ষেত্রে সেখানেও 25 বৈশাখ আমরা পালন করি, 9ই মে, সেখানেও 7 তারিখ লেখা রয়েছে। তো এটা বাংলা বছরের জন্য হয়তো এমন হতে পারে, বঙ্গাব্দ শতাব্দর কারণে এমন হতে পারে ব্যাপারটা।
0: নজরুলের ক্ষেত্রে 11ই জ্যৈষ্ঠ, 24শে মে।
1: হ্যাঁ, কিন্তু আজকে আমরা সেটা সর্বত্র সরকারিভাবে সেটাই পালিত হচ্ছে, 26 তারিখ।
0: 26 তারিখে সরকারিভাবে
1: সেই, ঠিক রবি ঠাকুরের ক্ষেত্রে একইভাবে
0: 25শে বৈশাখকে ধরা হয়।
1: 7ই সেটা হলো 7 তারিখ,
0: 25শে বৈশাখ,
1: 9ই মে আমরা পালন করেছি। তো সেখানে ওনার জন্মস্থান যেটা রয়েছে বর্ধমানের চুরুলিয়াতে, কিন্তু জীবনের অনেকটা সময় কাটিয়েছেন এখানে, শুরুটা কিন্তু এখানটাতেই, একটা সময় পরে উনি বাংলাদেশে চলে যান,
0: যেখানে পরবর্তী সময়,
1: যেমন
0: যখন ভাগ হলো
1: 71 স্বাধীনতার
0: পরে যখন বঙ্গভঙ্গ হয়,
1: হ্যাঁ, তারপরে উনি গেলেন,
0: এরপর উনি চলে গেলেন,
1: এবং সে দেশের রাষ্ট্রকবির সম্মান উনি পেয়েছেন। তো জীবনটা তো সত্যি কষ্টের, ভীষণ কষ্টে কেটেছে,
0: ভীষণ কষ্ট,
1: আর্থিক
0: দুর্বলতা।
1: এমন একজন লোক, শেষে কথা বলতে পারেননি, বধির হয়ে গেছেন, চলাফেরা করতে কষ্ট হয়েছে, বিছানায় শুয়ে বসে কাটাতে হয়েছে এমন একজন ব্যক্তিকে, সত্যি দুঃখের। তো সেখানে আমরা ওনার যে বিবাহ পরবর্তী যে ব্যাপারটা, বা সেখানে তিনি হিন্দু ধর্মের হিন্দু নারী প্রমীলা দেবীকে বিয়ে করেছিলেন, হ্যাঁ, যার পরে নাম হয়েছিল নার্গিস আসার খানম। তো মিলটা কিন্তু খুব ছিল, ওনাকে কিন্তু ওনার ধর্ম পালন করতে উনি কিন্তু কোনোদিন বাধা দেননি, যার যার ধর্ম পালন করেছেন। আর সেখানে উনি একটি ব্যতিক্রম চরিত্র, ব্যতিক্রমী চরিত্র।
0: সবচেয়ে ট্র্যাজেডি হলো মানে শেষ সময় কিন্তু দুজনেই শয্যাশায়ী,
1: হ্যাঁ, বিছানায় ছিলেন না। আমরা একটা ছবি দেখেছি, বিছানায় শুয়ে প্রমীলা দেবী নজরুলকে খাইয়ে দিচ্ছেন, তো বোঝা যায় ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো বাংলা সাহিত্যে
0: ঠিক আছে, অন্নদা শঙ্কর একটা ভালো কথা লিখেছেন যে সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো
1: নজরুল,
0: নজরুল ভাগ হতে পারে না, নজরুল চলে গেছেন ঠিক আছে সীমানার ওপারে, কিন্তু তবুও আমাদের
1: হৃদয় রয়ে গেছেন। এই যে গানটা তো প্রথমে বলেছি, চেতনায় নজরুল, হৃদয় রবীন্দ্রনাথ আমাদের রয়ে গেছে। তো ওই দিক থেকে
0: নজরুলের অজস্র দেশাত্মবোধক গান আছে, যেগুলি আমাদের ভারত মাতাকে নিয়ে উনি লিখেছেন আর কি,
1: সেটা স্বাধীনতা পটভূমিত সে গানগুলির মানে
0: বিপ্লবীদের মানচিত্র নিয়ে লিখেছেন, শুধুমাত্র ভারতবর্ষকে নিয়ে লিখেছেন, একদম সরাসরি ভারতবর্ষের কথা লেখা আছে। স্বপ্নে দেখেছি ভারত জননী, তুই কি মা রাজেশ্বরী, নবীন ভারত নবীন ভারত, এই যে এই সমস্ত গানগুলি মানে কোথাও লুকোচুরি নেই, কিন্তু এক সোজা ভারতবর্ষকে নিয়ে গান লিখেছেন।
1: তাই তো বলে বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক, উপন্যাস, সাহিত্য সব দিকে ছিল অসাধারণ বিচরণ, অবাধ বিচরণ,
0: অনেক নাটক লিখেছেন।
1: তো আলোচনা চলবে, আমাদের চলতে থাকবে, আবারও গানে যাই। ম্যাডাম শঙ্করী রয়েছেন, কি শোনাবেন?
2: কাজী নজরুল ইসলামের কালজয়ী একটি গান, কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূতের মূল ভাবনার উপর ভিত্তি করে রচিত হয়েছিল, পরদেশি মেঘ।
1: যাওরে উড়ে,
2: যাওরে উড়ে,
1: দারুণ গান, শুনে
2: চেষ্টা করছি।
0: এটা বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন, রাধার কি হইল অন্তরে ব্যথা, এই যে মেঘদূতমের, কালিদাসের মেঘদূতমের যে মেঘদূতের ইয়েটা, ওটা নিয়েই নজরুল লিখেছেন আর কি। এখানেও রাধা রাধা রাধা কৃষ্ণের এই যে বিরহ বেদনা, এটা
1: এক্ষুনি শোনা যাবে।

0: অসাধারণ। আর একটা গান আমরা শুনলাম,
1: অনেক গান, অজস্র গান লিখেছে।
0: মানে আগে তো বলেছো শেষ করা যাবে না, মানে বসেই থাকতে ইচ্ছা করবে, মানে শুনি যত শোনা যায়।
1: আরেকটা গান আছে, গগনে কৃষ্ণ মেঘ দোলে
0: দোলে, গানটা আছে কি কারো কাছে?
1: হ্যাঁ সেম গান
0: আছে। আচ্ছা একটু থাকলে হবে, একটু পরেই শুনি, একটু পরে শুনি। তার আগে সুদীপা রয়েছে, কিন্তু তার আগে একটু কথা বলার প্রয়োজন রয়েছে। নজরুল তার পড়াশোনা ছোট্টবেলা থেকে দুঃখ কষ্টের মধ্যে করেছেন, কাজও করেছেন, চায়ের দোকান থেকে শুরু করে বেকারি যেখানে রয়েছে সেখানেও কাজ করেছেন। এই কাজ করতে করতে কি ওর কিন্তু লেখা বা যে ব্যাপারগুলিগুলি ছোটো ছোটো ছোটো আসতে শুরু করেছে। রবি ঠাকুর যেমন সেই জলপরে পাতানোর থেকে শুরু করেছিলেন, কাজী নজরুল ইসলাম কিন্তু তার শুরুটা কিন্তু একদম সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে, মক্ত বা মাদ্রাসা ওইখানে পড়ার সময় থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে সেনাবাহিনীতে তারপরে ঢুকে গেল। তো সেনাবাহিনীতে নজরুল তখন দশম শ্রেণীতে পড়তো, মেট্রিক পরীক্ষা পড়বে, টেস্ট পরীক্ষা এসে গেল। কিন্তু তখন 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলছে, কাজী নজরুল ইসলাম স্থির করলেন যুদ্ধে যোগ দেবেন। 1917 সালে নজরুল 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে গেলেন নওশেরায়। সেখান থেকে করাচিতে, করাচি সেনানিবাসে তার সঙ্গে আলাপে এক সহকর্মী পাঞ্জাবি মৌলভীর সঙ্গে, ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল গভীর। 1919 সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তার বাউন্ডিলের আত্মকাহিনী সৌগাত পত্রিকায় প্রকাশিত হয়। এইভাবেই বিভিন্ন লেখাও ওই সময় থেকে তার প্রকাশিত হতে শুরু করে, হেনা, বেথার দান, মেহের নাগার, ঘুমের ঘুরে ইত্যাদি লেখাগুলি ওই সময় থেকে শুরু, সেনাবাহিনীতে যখন কর্মরত তখন থেকে শুরু করতে থাকে।
1: সেনাদলের তুর্যবাদক ছিলেন তিনি।
0: তো এভাবেই কিন্তু বসে থাকেননি, একটার পর একটা কিন্তু তার যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলি কিন্তু একটার পর একটা কিন্তু চলতে শুরু করেছে, এবং সেগুলো আমরা আস্তে আস্তে করে উনি যত বিকশিত হয়েছেন বা উনি যত প্রবীণ হয়েছেন ততই আমরা সেগুলো আমরা আমাদের মতো করে পেয়েছি আমাদের মাঝে। তো সেগুলো আত্মপ্রকাশ কিছুটা শুরুতে হলেও পরে আস্তে আস্তে সেগুলো আত্মপ্রকাশ হয়েছে, যেগুলো এখন আমরা পাচ্ছি, আমরা করছি ওনার রচনা থেকে।
1: সমালোচনার সম্মুখীনও হয়েছেন অনেক,
0: সেটাও হয়েছে বলার অপেক্ষা রাখেন।
1: পক্ষ থেকে

0: সমালোচিত হয়েছেন।
1: আবার ওখানে
0: ওনার
1: ফিরে
0: ওনার লেখায় উনি বলেছেন যে আমাকে কেউ বলেন জবন, কেউ বলেন কাফের, অ্যাকচুয়ালি আমি কোনোটাই নই। তো এই আর কি একটা অনুশোচনা দুঃখ সারা জীবনে পোষণ করেছেন, যেটা রবীন্দ্রনাথকে কখনো পায়নি, যদিও রবীন্দ্রনাথ নিজের পরিবার থেকে অনেক আঘাত পেয়েছেন, একের পর এক মানে প্রিয়জনকে হারিয়েছেন,
1: হারানোর ব্যথা
0: ব্যথা, তো এটা রবীন্দ্রনাথকে বিধ্বস্ত করেছে। তো
1: নজরুলের ক্ষেত্রে যেটা যেটা ঘটেছে, মানে আর্থিক দৈন্যতা ওর শুরু থেকে ছিল একদম, কবিগুরু সে জায়গায় প্রতিষ্ঠিত,
0: কবিগুরুকে তো এটা কখনোই স্পর্শ করেনি,
1: করেনি। তো উনি কষ্ট নিজে কষ্ট পেয়ে কষ্ট করে তিল তিল করে নিজেকে গড়েছেন, সে জায়গায় কবিগুরু পেয়েছেন। ওই কষ্ট ওনাকে করতে হয়নি।
0: ওনার তো চারদিকে একটা কি বলবো একটা স্বর্গীয় পরিবেশ মনে হয়েছিল রবীন্দ্রনাথের, শান্তিনিকেতন, জোড়াসাঁকো থেকে শুরু করে
1: সবগুলো অমর সৃষ্টি,
0: মহর্ষি দেবেন্দ্রনাথের সৃষ্টি, সেখানে গিয়ে তিনি পড়েছেন সোনায় সোহাগা আর কি, সেখানেই তো সমস্ত কিছু সৃষ্টি। তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই, রবীন্দ্রনাথের কথা বলে তো আর
1: শেষ করা যাবে না,
0: শেষ করা যাবে না।
1: তা আজকে যেহেতু নজরুল নিয়ে আছে, নজরুল নিয়ে চলি, আবারও গানে ফিরি।
0: অবশ্যই
1: দীপা,
0: অবশ্যই
1: কি শোনাবে আবার?
2: আমি তোমারই আখের মতো, এটি প্রেম পর্যায়ের একটি কবিতা শোনাতে চাচ্ছি, চেষ্টা করবো।

0: বাহ, খুব সুন্দর একটি গান নজরুলের। আমরা কথায় কথায় প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে।
1: কিছুটা সময় রয়ে গেছে
0: নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের
1: বিশেষ নিবেদন,
0: বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পীরা আছেন,
1: নান্দনিক সমাজের সংস্থা মধুপুরের শিল্পীদের সমন্বয়ে আমাদের অনুষ্ঠান। তো এতক্ষণ তো টুটন আমরা সোলো অনেকগুলো একক গান আমরা শুনেছি, এবার এটা সমবেত হোক। তো সবাই রয়েছে আমাদের শিল্পীরা, শঙ্করী ঘোষ দে রয়েছে, শতরূপা রয়েছে, সুদীপা রয়েছে, স্বপ্নাদি রয়েছেন, তানিয়া রয়েছে। সবার সমবেত কণ্ঠে আমাদের এই গান।

0: আমরা শুনলাম জাগো নারী জাগি, জাগো বন্দী শিখা সমগ্র গানটি আমাদের শিল্পীদের কাছ থেকে। তো টুটুন, আমরা যেটা বলছিলাম কবিকে নিয়ে আমাদের সাধ্য নিয়ে আলোচনা করেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জাস্ট কবিকে শ্রদ্ধা জানাবার মতোই একটা বিষয় আমরা থাকবো, আটকে থাকবো। তো গান হচ্ছে, কথা হচ্ছে, কবিতা হবে কি আর?
1: আমি যেহেতু অনুষ্ঠানটা আজকে বিদ্রোহী কবিতার একটা অংশ বিশেষ, তার নাম করে বিদ্রোহী কবিতার একটা অংশ, ছোট্ট একটা অংশ আমি পাঠ করছি আর কি। পুরোটা করবো না, একটু একটুখানি জায়গা। বলবীর বল উন্নত মম শির, শিরিন হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন নারস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটি রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় স্ত্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্পার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডু আমি ভীমভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি অলেকশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তানে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিনদোল, আমি চপল চপলা হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতি এই ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মাদ, আমি দুর্দম আমি প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মাদ, আমি হোমশিখা আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিস অবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতূর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ভূমকেশ ধরি বন্ধন হারা ধারা বঙ্গবঙ্গত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরেজ মম রাজবেশ মান গৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া কই না কাউরে কুর্নিস। অনেক বড় কবিতা,
0: কবিতা অনেক বড়, ছোট্ট পরিসরে
1: পরিসরে
0: সেটা করা হয়েছে। গান গল্প কবিতা আমাদের আড্ডা, কবিকে শ্রদ্ধাঞ্জলি। তো সেখানে বারবারই যখন আমরা নজরুলকে নিয়ে আলোচনা করছি, সেখানে বিশ্বকবির কথা বারবার আসছে। 1921 সালে কবির সাথে নজরুলের প্রথম সাক্ষাৎ, এবং তারপর থেকে দীর্ঘ প্রায় 20-21 বছর একটা নিবিড় যোগাযোগ তাদের মধ্যে ছিল। তারপরে কবি চলে যান ওই পারে, এদিকে তখন ওই পারে চলে যাওয়ার আগেই তো কবির দেহান্ত হয় আমাদের বিশ্বকবির, তার আগেই তো অতটুকু পর্যন্ত একটা সফর বা সময় ছিল, দুজনের খুব কাছে ছিলেন একে অপরের, খুব

0: নহস পড়শি ছিলেন নজরুল কবির, খুব পছন্দ করতেন নজরুলকে। তো এগুলি তো আমরা আলোচনায় কথার মধ্যে দিয়ে বারবার ফুটে উঠেছে। তো সেখানে আমরা আবারও গানে যাই, রয়েছেন শঙ্করী, কি শোনাবে?
1: কি শোনাবো, নজরুল গীতি শোনাবো?
0: হ্যাঁ নজরুল গীতি তো
1: আমরা
0: অবশ্যই।
1: সবাই জানি নজরুল মানে স্নেহ মায়া মমতা উৎসর্গ প্রেম ভালোবাসা ভক্তি সব কিছু মিলিয়ে সর্বোত্তম একজন কবি। তো আমি ওনার প্রেম পর্যায়ের একটা গান করছি,

0: খুব সুন্দর।
1: এই
0: আমরা
1: গানগুলি দেখো, একটা এক এক মানে প্রত্যেকটা গান
0: অর্থ
1: সহজ সরল কথা, একদম
0: হুম
1: একদম সাধারণ মানুষের কথা উনি গান লিখেছেন।

0: বুঝেছি।
1: সেটা প্রেম পর্যায়ের গান হোক বা পূজা পর্যায়ের গান হোক, দেশাত্মবোধক গান হোক, একদম সরাসরি সাধারণ মানুষের কথা নিয়ে গান নিয়েছে।
0: নজরুলকে আমরা বলছি অসাম্প্রদায়িক, ঠিক আছে, সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধেই তার জোরদার আন্দোলন। 1926 সালে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে তাকে নাড়া দিয়ে যায়। এ উপলক্ষে কবি লেখেন, হিন্দু মুসলিম পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তার সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি প্রথম শেখালেন, মোড়ায় একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল মুচি মাথুর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। সামাজিক অবক্ষয় এবং অন্যায় অবিচার তাকে অত্যন্ত ব্যথিত করেছিল। বর্তমান পরিসরে আমরা এই বিষয়টি নিয়ে খুব চিন্তার মধ্যে দিয়ে আছি টুটন, সমাজের সামাজিক অবক্ষয়ের কথা যখন বলছি, বর্তমান সময় কিন্তু সেটা কিন্তু ভীষণ
1: পদে পদেই অবক্ষয়,
0: একদম পিক টাইমে রয়েছে, প্রতি পদে পদে অন্যায় অবিচার
1: সব দিকে অবক্ষয়।
0: তো সেই জায়গায় দাঁড়িয়ে
1: অবক্ষয়, সংস্কৃতির অবক্ষয়, সঙ্গীতের অবক্ষয়, সবকিছুর অবক্ষয়,
0: সেই জায়গায় দাঁড়িয়ে নজরুল একদম প্রাসঙ্গিক আমাদের সবার জন্য।
1: এবং এই সময় আমরা এই দুজন কবিকে বাঁচানোরও একটা চেষ্টা করছি আর কি, আমরা সবাই মিলে, সেই তাদের সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত যাতে বেঁচে থাকে,
0: বেঁচে থাকার জন্য আমাদের এই প্রয়াস,
1: এই প্রয়াস।
0: আর আকাশবাণী নিরন্তর সে প্রয়াস করে চলেছে, যতদিন থাকবে ততদিন করবে। আবারও গানে ফিরি, সুদীপা রয়েছে, সুদীপা কি শোনাবে?
2: আমি শোনাতে যাচ্ছি শিউলিতলায়
0: ভোরবেলা। ঠিক আছে, শোনাও।

0: হলো একটা গান আমরা শুনেছি। আমাদের সময় যেটা প্রায় 2 ঘন্টা সময় আমাদের জন্য নির্ধারিত ছিল, তার অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। তো উপসংহার আমরা যাব না, তার আগে কবির যে অসুস্থতা সেই সম্পর্ক কিছু বলতে হয়। যেমন 1952 সাল কাজী নজরুল ইসলামকে রাঁচির একটি মানসিক হাসপাতালে সেখানে পাঠানো হয় এবং তারপরে ভিয়েনায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছিল ভিয়েনাতে। কিন্তু সেখানে পিক্স নামক রোগ তার ধরা পড়ে। তিনি 1953 সালে দেশে ফিরে এসেছিলেন, কারণ এটার কোনো চিকিৎসা ছিল না ওই সময়। এবং 1976 সালের 29শে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় মৃত্যুবরণ উনি করেছিলেন।
1: দীর্ঘদিন
0: কত বলতে পারতেন না, বিমর্ষ, মানে দেখলেই কষ্ট লাগে। এমন একটা মানুষ যার কথা বলা বন্ধ হয়ে গেছিল, যিনি কথা না বলে থাকতে পারতেন না।
1: তো এখান থেকে যখন চলে যান তখনই অসুস্থ ছিলেন, মানে
0: ভারত
1: থেকে যখন চলে যান বাংলাদেশে
0: তখন থেকেই শুরু।
1: এবং সৃষ্টি যা করেছেন এখান থেকেই করেছেন।
0: তো আবার আমরা ফিরি, আমরা সর্বাঙ্গিকের গানই শুনে নিয়েছি আজকে, লোকাঙ্গিকটা রয়ে গেছে। তো লোকাঙ্গিকের একটা গান শুনবো। তানিয়া, কোন গানটি শোনাবে তুমি?
2: আমি কাজী নজরুল ইসলামের এই রাঙামাটির পথে লো এই গানটি শোনাচ্ছি।

0: গান আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখেছি, নজরুলও ঠিক তেমনি লিখেছেন। আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আরেকটি কি
1: সমবেত
0: গান দিয়ে
1: কবিকে
0: শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান বোধহয় ইতি টানতে হবে।
1: তাহলে বন্ধুরা, আমরা রয়েছি 21 মিনিট স্টুডিওতে রয়েছে লাইভ অনুষ্ঠানে, কবিকে শ্রদ্ধা জানাবার অনুষ্ঠান আছে। আমরা কবির 127তম জন্মদিন পালন করছি এবং সেখানে আকাশবাণী মিলনীয় সে অনুষ্ঠানে সামিল হয়েছে এবং তাকে শ্রদ্ধাভনা জানাবার জন্য আমাদের এই 2 ঘন্টার লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার আকাশবাণী মিলনীয় কেন্দ্র থেকে। আর যেখানে রয়েছে নান্দনিক সামাজিক সংস্থা উদয়পুর থেকে শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠানে কবিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং সে সাথে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব একটি সময়মতো গানের মধ্যে দিয়ে। আবারও বলি, আর নান্দনিক সামাজিক সংস্থার যারা আজ অনুষ্ঠান পরিবেশনায় ছিল ছিলেন শঙ্করী ঘোষ দে, শতরূপা দে, রয়েছেন সুদীপা, স্বপ্না ঘোষ, রয়েছেন তানিয়া, বাসিতে রয়েছেন বলাই দাস, বলাইদা, এবং প্রসেনজিৎ রয়েছে তবলায়, আর রয়েছে আমি এবং সে সাথে টুটুন। শোনা যাক সঙ্গত গান, আর সে গানের মধ্যে দিয়ে আমরা কবিকে শ্রদ্ধাঞ্জলি জানি।
0: আজকে নিয়ন্ত্রণ কক্ষে,
1: হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণ কক্ষে কারিগরি সহযোগিতায় ছিলেন আমরা
0: ধন্যবাদ জানাই।
1: রাজু রয়েছে, মানিকদা রয়েছেন, প্রণব রয়েছে,
0: প্রণব দেবনাথ,
1: প্রণব দেবনাথ সঙ্গত রয়েছেন স্টুডিওতে এবং আমাদের সম্প্রচার কক্ষে ছিলেন সুখচন্দ্র মুরা সিং, আর অনুষ্ঠানটির সহযোগিতায় ফুটন চক্রবর্তী, পুরো অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন দেবাশিস সেনগুপ্ত। শুনে কেন

এতক্ষণ শুনলেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বিদ্রোহী বিদ্রোহী শ্রুত বিশ্ববিধাত্রীর। পরিবেশনায় ছিলেন উদয়পুর নন্দনী সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।

গানটি শুনলেন চিরচোর ছবি থেকে। অবকাশ অনুষ্ঠানে এবারের ছবি ছুটি সিবাত, শিল্পী যশোদাস।

অনুষ্ঠানে এবার গানটি শুনুন, সাবান কো আনে। এই ছবি থেকে শিল্পী যিশু দাস।

অবকাশজনী অনুষ্ঠানে আজ শুনলেন একই শিল্পীর কণ্ঠে ছায়াছবির গান। আজকে শিল্পী ছিলেন যশু দাস। আকাশবাণী মেলোনিয়া লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্বপন বসু।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন স্বপন বসু। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ে চোখের যত্ন।
1: শাক নাঙ্গে মকল বেমার মানি চিনি শাকনি যতনি সাই নাংকুকমা মানি রং বিসঙ্গ মকল বকাইসা বেলা খে নাংকুক মকল নুগিয়ানি বাকি গবাম বরক ও নাইথক সংসার নুগিয়া গবাম তঙ্গ থাঙ্গি তঙানি হিংখে মকল বেলা খেন নাংকুক ফিয়াবা শাক নাঙ্গানি বাকি গবাম বরক মকল কিরিমা সিংসা বেমার রক উংজাগি তঙ্গ অবনি বাকি বাকসা বাকসা মকল নুগিয়াব উঙ্গি তংবায় খুরকো আন্দার এবার হরনু গিয়া বেমার ন বেবাক ন সাবই মান ও বেমার ভিটামিন এ শাক কিসাং খে নুকজাগ ফিয়াবা তাবুনি জ্বরাও বিজ্ঞানী চিকিৎসা তমানি বাকি অমহাই বেমার কিসান নুকজাগ চেরে রোগী শাক ভিটামিন এ কিসাং খে মকল মুক্তি ফায় মকল কষা কুঙ্গ মকল মতগ এবার কষা অঙ্গি রোগ মান চেরে রং বিশিবানী বিসঙ্গন ভিটামিন এ চারি নানি নাঙ্গ ভিটামিন এ গবং মা জাথাই মানি রোগব মানথগ অবরকা দালক সামপুরা গাজর বাঁধাকপি টমেটো দুধ অমহাই রক চেরে রগ্ন সমদিন অমহাই চামুং জারিখে বরণি সাগ খুরকু আন্দার বেমার অঙ্গিমায়া ভিটামিন এ সাগ কিসা অংখে চেরে রক নি মকল কষা অঙ্গি মকল নুগিয়া ফান অঙ্গিমানো অবনি বাকি চুং কিসা শাক থারে তংখেন অমহাই বেমানি ইয়াকনি ইয়গৈমান আবন কারিব রিটিনিটিস পিগমেন্ট টুসা গ্লুকোমা অমহাই বেমারংনি বাগিব খুরকু আন্দার বেমারঙ্গ রিটিনিটিস পিগমেন্ট টুসা বেমারংখা কাইসা বংশগত বেমার অ বেমার নগ কাহেসংনি সাগংখাইন যতনি সাগ সলৈমান অবনি কোনো চিকিৎসাকৃই গ্লুকোমাব মকলনি বেমার ন অ বেমার মকল প্রেসার গবাং ইংখে নুকজাগ অ বেমার বকাইসা বংশগত বেমার ন সাগ গবাং থুইনি প্রেসার বাংখেব অ বেমার রঙ্গ অ বেমার রংখাই মকল আফসা আফসা নুগতাই মকলব বেলাই খে সাও অ বেমার উংমানি লগি লগি ন মানজা খে কিসা মিসা বিথি চাখাইন হামই থাঙ্গ ফিয়াবা অ বেমার উংমানি বিশি লেরি থাংখে মকল অপারেশন খাইনা নাঙ্গ মকল অপারেশন খাইমানি ইয়াগুলো ফানো আগিনি হাই তাই মকল কাহামখে নুগিয়া অ বেমার অংখায় মকলনি বেবাগ নার্ভক থেয়ে থাংবায় অ বেমার অঙ্গুই গবাং লেরখে জেসুক ডাক্তার বাই নাইজা ফানো তাই হামিয়া অবনি বাকি মৈতমা নারকথাই অ বেমার অংখায়ন শাক নাইনে অঙ্গুই টঙাওই কাহাম ডক্টর বাই মা নাইজাকনাই মকল কিসাসুক আফসা আফসা অংখায়ন ডক্টর বাই নাইজাক দি মকল

0: লো ইয়হক জাকাই এবা জেসাকাই ফানো দুখু রকমানখে ডাক্তি ডাক্তি নো ডক্টর বাই মানাই জাকনাই তাই বিথি রক কাহাংখে মাসানাই চিনি হা সাকা গবং বরক দঙ্গ মকলো কিসা মিসা বেমারংখে সাক নাঙ্গে অঙ্গি দংমারক অবনি বাকি গবংমা বরক মকল নুগ্যাঙ্গিব দংবায়
1: স্বাস্থ্য বিষয়ে শুনলেন চোখে যত্ন নিয়ে। আপনারা শুনছেন কক বড়ক অনুষ্ঠান। অনুষ্ঠান এবারে শুনবেন কক বড়ক লোকগীতি শিল্পী কমলাপতি দেবর্মা।

कसम ले तलिया बाबू कसम ले।

só acabou. Só acabou.

sade na balo lagi ko langge. Bara lekhi bibo.

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন। ককবরকের লোকগীতি শিল্পী ছিলেন কমলাপতি দেববর্মা। আকাশবাণী বিলোনিয়া, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরেই।

আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেতে খামারে।

0: খেতে খামার অনুষ্ঠানে আজ শুনবেন। কণ্ডজাত ফসল মুখী কচু, ওল কচু এবং লাল কচুর চাষ এবং তার পদ্ধতি প্রসঙ্গে।
1: ফসল মুখী কচু, ওল কচু এবং জল কচুর চাষ পদ্ধতি নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন কৃষি প্রযুক্তি সঞ্চালক বিবেকানন্দ আইচ। নমস্কার বিবেকানন্দবাবু।
2: নমস্কার।
1: তো আমরা এই যে কিষাণবাণী অনুষ্ঠানে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সবজি চাষ থেকে ধান চাষ, পশু পাখি থেকে আরম্ভ করে অনেক কিছু। তো আজকে যে বিষয়টা, এই বিষয়টা খুবই সময় উপযোগী, তাই বিষয়টা নিয়ে একটু আমাদের কৃষক ভাই বোনদের ধ্যান ধারণা দেওয়া। এবং কচু অনেকেই চাষ করে থাকেন, তবে এই চাষ পদ্ধতির মধ্যে যেটা লাভ হবে, তো লাভজনকভাবে চাষ করতে গেলে ওদের কীভাবে করতে হবে সে নিয়ে যদি আপনি শুরু করেন। বিষয়টা হলো কন্দজাতীয় ফসল মুখী কচু, ওল কচু এবং জল কচুর চাষ।
2: আচ্ছা, ঠিক আছে। আমি সরাসরি কচু চাষের যে পদ্ধতি সেখানে যাওয়ার আগে আমি ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই কচু চাষ পদ্ধতি সম্বন্ধে।
1: অবশ্যই অবশ্যই।
2: ঠিক আছে, দেখুন, পুষ্টিগত দিক থেকে কচু কিন্তু একটা অন্যতম সবজি। ঠিক আছে, তো কচু চাষ করতে গেলে আমাদের কী করতে হবে, মাঝারি নিচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে জল ধরে রাখা যায় এবং অতিবৃষ্টিতে জল বের করে দেওয়া যায় এমন জায়গায় কিন্তু নির্বাচন করতে হবে।
1: প্রথমে জায়গায় নির্বাচনটা খুবই জরুরি,
2: খুবই জরুরি। যে কোনো সবজি চাষের ক্ষেত্রে জায়গা নির্বাচন কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, এছাড়া কচুতে প্রচুর ভিটামিনের পাশাপাশি কিন্তু প্রচুর লোহার যোগানও থাকে। ঠিক আছে, এখন আমাদের এখানে চাষযোগ্য যে সমস্ত কচুগুলি আছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে, যেমন ওল কচু বললেন আপনি, মান কচু আছে, আপনার ইয়ে ছড়া কচু যেটাকে বলি আমরা, মুখী কচু যেটাকে আমরা বলি, এছাড়া পঞ্চমুখী কচু বলে, মান কচু আছে, দুধ কচু আছে। এগুলি নর্মালি যেখানে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি পরিমাণ চাষ করেন। ঠিক আছে, তো আমি চাষ পদ্ধতি সম্বন্ধে যাওয়ার আগে আমি প্রথমে আমি মুখী কচুর চাষ পদ্ধতি যেটা সেটা আমি বলছি
1: একদম।
2: ঠিক আছে, তো মুখী কচুর চাষ পদ্ধতি প্রথম যেটা আসছে সবকিছু চাষ করার আগে সেটা হচ্ছে মাটি।
1: মাটি,
2: তো কোন ধরনের মাটিতে মুখী কচু সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে বেলে দোয়াশ এবং দোয়াশ মাটি। এটা
1: বেলে দোয়াশ এবং দোয়াশ
2: মাটি মুখী কচু চাষের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, মাটি হলো, এবার জমিটা আমার কিভাবে তৈরি করতে হবে, কি করতে হবে, ট্র্যাক্টর দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে 3-4 বার ভালোভাবে চাষ দিয়ে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে। কোনো ক্লট থাকা চলবে না।
1: আচ্ছা,
2: ঠিক আছে, মাটি ঝুরঝুর হয়ে যাবে। তারপর যে বীজটা আছে, এই বীজটাকে কিভাবে আমরা নির্বাচন করব, পুষ্ট বীজ নির্বাচন করতে হবে।
1: আচ্ছা,
2: ঠিক আছে, প্রত্যেকটা যে ছড়া আছে ছড়ার ওজন 10-15 গ্রাম হতে হবে, যেটা এবং সুস্থ এবং পুষ্ট বীজ যেটাকে আমরা বলি,
1: মানে ছড়া থেকেই কচুটা হবে।
2: হ্যাঁ, যেহেতু এটা ছড়া কচু অথবা মুখী কচু যেটাকে আমরা বলি, ছড়াটাই বীজ। ঠিক আছে, প্রত্যেকটা ছড়ার ওজন 10-15 গ্রাম হতে হবে এবং পুষ্ট এবং সুস্থ হতে হবে।
1: আচ্ছা,
2: ঠিক আছে, এখন কতটুকু লাগবে বীজের হার, কতটুকু ছড়া লাগবে প্রতি শতক জমি, আমরা জানি 40 শতকে 1 কানি হয়, প্রতি শতকে 2 কেজি করে ছড়া লাগবে,
1: মানে প্রতি কানিতে 2 কেজি,
2: প্রতি শতকে 40 শতকে 1 কানি, অর্থাৎ 80 কেজি প্রতি কানিতে।
1: আচ্ছা, প্রতি কানিতে 80 কেজি,
2: যেটা আমি শত, যেহেতু এটা আমাদের বাড়ির আঙ্গানাতে অথবা ছোট ভিটিটি যদি থাকে সেখানে আমরা মুখী কচু চাষ করে থাকি, এত ব্রড স্কেলে কৃষকরা চাষ করে না এখানে। ঠিক আছে, সেজন্য আমি শতকে বলছি, প্রতি শতকে 2 কেজি করে লাগবে। ঠিক আছে, এখন বপনের সময়টা কোন সময় আসবে, কোন সময় আমরা মুখী কচু চাষ করব। ঠিক আছে, মুখী কচু আমরা নর্মালি লাগাবো মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন অথবা মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ মাস।
1: আচ্ছা,
2: এই দুটো মাস মনে রাখতে হবে। ঠিক আছে, মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ, মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন।
1: আচ্ছা,
2: এটা হলো বপনের সময়টা।
1: মোটামুটি বপন সময়টা এখন চলছে,
2: এখন চলছে মুখী কচু চাষ এখন চলছে। এখন বপনের দূরত্ব কতটুকু হতে হবে, সেজন্য দুটো থামরুল আছে, একটা হবে উর্বর জমির ক্ষেত্রে, একটা হবে অনুর্বর জমির ক্ষেত্রে। উর্বর জমি হয় যদি হয় সেখানে কি করতে হবে, যেহেতু আমাদের লাইন করে লাগাতে হবে, লাইন থেকে লাইনের দূরত্ব দিতে হবে সেখানে 30 ইঞ্চি।
1: আচ্ছা,
2: ঠিক আছে, আর মুখে যে ছড়া আছে ছড়া থেকে ছড়া দূরত্ব দিতে হবে 15 ইঞ্চি।
1: হ্যাঁ,
2: যেটা হচ্ছে উর্বর মাটির ক্ষেত্রে। যদি আমরা দেখছি যে মাটিটা একটু কম উর্বর অর্থাৎ অনুর্বর জমি যদি হয় যেখানে, সেখানে কি করতে হবে, প্রত্যেকটা 24 ইঞ্চি দিতে হবে, প্রত্যেকটা লাইন থেকে লাইনের দূরত্ব 24 ইঞ্চি।
1: আচ্ছা,
2: আর মুখির যে দূরত্বটা হবে ছড়ার যে দূরত্বটা হবে সেটা হবে 12 ইঞ্চি।
1: আচ্ছা,
2: ঠিক আছে, উর্বর জমির ক্ষেত্রে 30 ইঞ্চি/15 ইঞ্চি, অনুর্বর জমির ক্ষেত্রে 24 ইঞ্চি/12 ইঞ্চি, জাস্ট যেটা থামরুল আর কি,
1: মানে আমরা 1.5 থেকে 2 হাতের মধ্যেই থাকতে হবে।
2: হ্যাঁ, আমি ইঞ্চি করে কৃষকরা ভালো বুঝবেন, ইঞ্চি করে বলে দিয়েছি আমি। বাস আমি লাগিয়ে দিলাম, এবার আমার সারের ব্যবস্থাপনা কি করতে হবে, কতটুকু আমার সার দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি কি সার দিতে হবে, সর্বপ্রথমে গোবর সার দিতে হবে, ইউরিয়া, সুপার ফসফেট এবং মিউরেটো পটাশ, অর্থাৎ পটাশ সার যেটাকে বলা হয়। ঠিক আছে, এবার আমি কানেতে বলছি, গোবর সার দিতে হবে কানেতে 500 থেকে 1000 কেজি। ঠিক আছে, ইউরিয়া দিতে হবে 30 কেজি প্রতি কানি, সুপার ফসফেট দিতে হবে 25 কেজি প্রতি কানি এবং মিউরেটো পটাশ যেটা আছে সেটা 20 থেকে 25 কেজি প্রতি কানেতে দিতে হবে।
1: আচ্ছা,
2: কোন সময় আমি প্রয়োগ করব, প্রয়োগ পদ্ধতিটা আমাদের কৃষকদের জেনে রাখতে হবে। ঠিক আছে, জমির সেচ চাষ যে সময় দেবো, যেহেতু জমিতে 3 থেকে 4 বার চাষ দিতে হবে মাটিটা ঝুরঝুর করার জন্য, সেচ চাষের সময় কী করতে হবে, আমাদের যে গোবর সার যেটা আছে এটা সম্পূর্ণ মাত্রায় এবং ইউরিয়ার যে 30 কেজি আমি বলেছি অর্ধেক মাত্রায়, অর্থাৎ 15 কেজি, সুপার ফসফেট এবং পটাশ যেটা আছে এটা ফুল মাত্রায় পুরোটা জমির সেচ চাষের সময় মাটিতে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
1: সেচ চাষে,
2: হ্যাঁ সেচ চাষে, যেটা গোবর পুরোটা, ইউরিয়ার অর্ধেক ভাগ, পুরো মাত্রায় সুপার ফসফেট এবং পটাশের যেটা, সেচ চাষে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তারপর লাগাতে হবে এবং অর্ধেক যেটা ইউরিয়া থাকবে সেটা 45 থেকে 50 দিনের মাথায় দ্বিতীয় মানে অর্ধেক যেটা থাকবে সেটা উপরেই প্রয়োগ করতে হবে, উপর থেকে ছিটিতে হবে।
1: আচ্ছা,
2: ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রয়োগ পদ্ধতি আমি বলে দিলাম, এবার আমাদের কি করতে হবে, জলসেচ ব্যবস্থার দিকে আমাদের নজর রাখতে হবে,
1: কারণ প্রত্যেক চাষে জলসেচ
2: ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু মুখী কচু, জল কচু যদি হয় সেখানে কিন্তু আমাদের 2 থেকে 5 ইঞ্চি জলস্তর, যেটা আমি পরে বলবো। ঠিক আছে, মুখী কচুর ক্ষেত্রে কিন্তু আমরা জলটা লেভেলটা কিন্তু স্থায়ী থাকবে না, তাহলে কিন্তু মুখীগুলো পচে যাবে।
1: আচ্ছা,
2: হ্যাঁ, হাত দিয়ে ধরে দেখতে হবে মাটিতে জলে কতটুকু তস আছে, যদি তস যদি না থাকে মাঝারিভাবে হালকা একটু ইরিগেশন দিয়ে দিতে হবে, অর্থাৎ চাষ দিয়ে দিতে হবে, অতিরিক্ত জল যেন জমে না থাকে সেটাকে আমাদের বের করে দিতে হবে, জমিতে ড্রেন করে বের করে দিতে হবে।
1: মানে মুখী কচুর ক্ষেত্রে সবসময় নজর রাখতে হবে যাতে জল না জমে,
2: জল না জমে
1: এবং মানে তস তস পরিমাণ আছে, কৃষক ভাইরা হাত দিয়ে
2: বুঝতে পারবে, কৃষক ভাইরা এখানে অনেক এক্সপার্ট, ওনারা বুঝতে পারবেন, হ্যাঁ ওনারা অনেক বুঝতে পারবেন ওনারা। তো যেটা জলসেচ ব্যবস্থার পরে, যেহেতু জলসেচ দেবো একটা প্রধান, যেটা জলসেচ দেওয়ার পরে কিন্তু আগাছা উঠবে,
1: একদম
2: আগাছা কিন্তু আমাদের 2 বার পরিষ্কার করতে হবে, প্রথমবার 30 থেকে 35 দিনের মাথায় আগাছা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে, দ্বিতীয়বার 60 থেকে 90 দিনের মাথায় দ্বিতীয়বার আগাছা পরিষ্কার করতে হবে। সিম্পল আগাছা হাত দিয়ে আমরা উঠিয়ে ফেলতে পারি অথবা ছোট কোদাল অথবা নিড়ানি দিয়েও আমরা আগাছা পরিষ্কার করতে পারি। ঠিক আছে, এখন মুখী কচুর ক্ষেত্রে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন পরিচর্যা, যেটা সেটা হচ্ছে মাটির যে গাছের গোড়াটা, গাছের গোড়াতে কিন্তু মাটি দিয়ে উঠে মাটি উঠিয়ে দিতে হবে কোদাল দিয়ে, 2টি সারের মাঝখানে যে মাটিগুলি থাকবে সেখানে কোদাল দিয়ে মাটিটা ঝুরঝুর করে গাছের গোড়ার দিকে মাটি উঠিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছড়াটা বাড়বে না।
3: শ্রোতা বন্ধুরা, এখন শুনুন নারিকেল বিকাশ উন্নয়ন পর্ষদের আলোকবাদ।
4: আজকের বিষয় পর্বে আমাদের আজকের আলোচনার বিষয় হল দক্ষিণ ত্রিপুরা জেলার হিচা ছড়াস্থিত কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে। আর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিক জগদীশ রায়।
5: নমস্কার,
4: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
5: নমস্কার।
4: কিষাণবাণীতে আমরা মানে কৃষকদের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা রাখি, সেটা কৃষি, গাভী পালন, মৎস্য প্রতিপালন, বিভিন্ন বিষয় থাকে। আমাদের মধ্যে এমন অনেক কৃষক ভাই রয়েছেন যারা বাণিজ্যিকভাবে কিন্তু নারকেল চাষ করছেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে নারকেল চাষ করছেন এবং এটা থেকে অনেক অর্থ উপার্জন করছেন, বা আরো অনেকে আগ্রহী আছেন, জায়গা রয়েছে কিন্তু কিভাবে করবেন বা শুরুটা কিভাবে করবেন, কিভাবে তাদের এগোতে হবে, কিভাবে জমি তৈরি করতে হবে সেই নিয়ে কিছু তাদের ধারণা নেই বা প্রশিক্ষণের জন্য চাইছেন। তো আজকে আপনার কাছে জানবো যে কিভাবে যারা চাষ করতে চান বাণিজ্যিকভাবে, কিভাবে তারা তাদের জমিটাকে, খালি জমিটাকে কাজে লাগাতে পারেন, কিভাবে তৈরি করে নিতে পারেন সে নিয়ে আপনি শুরু করুন।
5: নমস্কার সবাইকে। আজকে আমরা ত্রিপুরাতে দেখে যাচ্ছি যে বিগত কয়েক দশক আগে এখানে প্রচুর পরিমাণে নারকেলের গাছ ছিল, কিন্তু দিন দিন সেটা কমে গিয়ে এখন প্রায় দেখাই যায় না, আর যে গাছগুলো আছে সেগুলোতে ঠিকঠাক ফলও হয় না আর কি, ঠিকঠাক পরিচর্যা না করার ফলে। এবং আপনারা এই যে নারকেল চারা লাগান, এটা যেহেতু দীর্ঘমেয়াদী জিনিস, এখানে চারার সিলেকশনটা সবার প্রথমে ভালোভাবে করতে হবে। চারার সিলেকশনের জন্য আপনারা বিভিন্ন নার্সারি থেকে যে চারাগুলো নেন সেগুলো সঠিক মাদার পাম থেকে নেওয়া হয় না, এই জন্য এই চারাগুলো থেকে সঠিক ফলন আসে না। এর জন্য কি করতে হবে, ভারত সরকার আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরার হিচাচড়াতে না কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, আমরা বলি DSP ফার্ম হিচাচড়া, এখানে সার্টিফাইড সিডলিং পাওয়া যায়। এই নারকেল 3 রকমের হয়, এক হচ্ছে লম্বা জাত, এটাকে টল ভ্যারাইটি বলে, একটা হচ্ছে ডোয়ার্ফ জাত বা খাটো জাত, একটা হচ্ছে শঙ্কর জাত, এটা হাইব্রিড বলে। এই লম্বা আর খাটোর মধ্যে ক্রস করে হাইব্রিডটা তৈরি করা হয়েছে। লম্বা জাতগুলো কি হয়, এগুলো
4: সব রকম জাতেরই চারা রয়েছে এখানে?
5: হ্যাঁ, লম্বা জাতগুলো 80 থেকে 90 বছর বাঁচে, আর খাটো

0: জাতগুলো 40 থেকে 50 বছর বাঁচে এবং হাইব্রিড জাতগুলো 50 থেকে 60 বছর অব্দি বাঁচে।
1: আচ্ছা,
0: লম্বা জাতের ক্ষেত্রে সমস্যা হলো এই গাছগুলো যেহেতু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, এদেরকে যত্ন করা বা মেনটেন্যান্স করা একটু অসুবিধা হয়ে যায় ওই গাছে ওঠা বা স্প্রে করা। খাটো জাতের ক্ষেত্রে যেহেতু গাছটা আস্তে আস্তে বাড়ে, এক্ষেত্রে এদের যত্ন করতে সুবিধা হয়। এবং লম্বা গাছের ক্ষেত্রে আরেকটা সুবিধা হলো যে নারকেলের যে শ্বাসটা সেটা বেশি হয়, অর্থাৎ যদি নারকেলের জন্য গাছ লাগাতে হয় সেক্ষেত্রে লম্বা জাত লাগাতে হবে এবং ডাবের জন্য খাটো গাছটাই ভালো, বা খাটো বা হাইব্রিড যে কোনো একটা লাগানো
2: যাবে। যেটা বললেন ছোট জাতের,
0: ছোট জাতের গাছটা এটা ভালো।
2: ছোট গাছ কিন্তু খুব বেশি পরিমাণে
0: নাটের সংখ্যাটা বেশি হয়, নারকেলটার সাইজ ছোট কিন্তু সংখ্যায় বেশি হয়। আর লম্বা গাছের ক্ষেত্রে নারকেলের সাইজ বড়, সংখ্যায় কম হয়, অর্থাৎ বছরে 80 থেকে 100টা লম্বা গাছে হবে, খাটো গাছে 150 থেকে 200টা হবে।
2: চারা
0: পাওয়ার এটা দুটো উপায়ে পাওয়া যায়। একটা আপনারা ডাইরেক্ট মানে ডাইরেক্টলি আমাদের ওখান থেকে পারচেজ করতে পারেন, আমাদের ফার্মে এসে সরাসরি কেনা যায়, সোম থেকে শুক্রবার খোলা থাকে। আর একটা হয় এখানে যে ত্রিপুরা সরকার এনারা এদের মানে স্টেটের যে স্কিমগুলো আছে এর মাধ্যমে বিনা পয়সায় চাষিদের দিয়ে থাকে। এর জন্য আপনারা আপনাদের সংশ্লিষ্ট যে এগ্রিকালচার সেক্টর অফিস আছে সেখানে যোগাযোগ করলে আপনাদের জমির কাগজ এবং অন্যান্য আধার কার্ড প্যান কার্ড জমা করলে আপনারা সেই অফিস থেকে বিনামূল্যে
2: পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা,
0: আর সরাসরি কিনতে হলে আপনাদেরকে আমাদের লম্বা চারার রেট 80 টাকা, খাটো চারা রেট 150 টাকা এবং হাইব্রিড চারা রেট 200 টাকা, এই দামে সরাসরি কিনতে পারেন।
2: যদি সরাসরি গিয়ে কিনেন তাহলে এই দামে কিনতে হবে, আর না হলে যাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে, দপ্তর রয়েছে, সেখানে গিয়ে নাম নথিভুক্ত করে কাগজপত্র জমা দিলে সেখান থেকে পেয়ে
0: যাবেন।
2: এই কৃষি দপ্তর কি আপনাদের কাছ থেকে সংগ্রহ করে?
0: হ্যাঁ হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা,
0: ত্রিপুরায় যত মানে নারকেলের চারা সাপ্লাই করা হয় সেটা পুরো পুরোপুরি আমাদের ফার্ম থেকে ত্রিপুরা গভর্নমেন্ট কিনে নেয়, গভর্নমেন্ট কিনে বাকি চাষিদের মধ্যে সাপ্লাই করে থাকে।
2: আচ্ছা আচ্ছা, তাহলে চারার যে সমস্যাটা ছিল কোথা থেকে সংগ্রহ করবেন বা ভালো জাত কোথায় পাবেন সে নিয়ে তো আমরা জেনে গেলাম। যাদের জমি রয়েছে, খালি জায়গা রয়েছে, টিলা জায়গা রয়েছে বা বাণিজ্যিকভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা চাষ করবেন তাদের জন্য কিভাবে জমিটাকে তৈরি করে নেবেন, পদ্ধতিটা কি রয়েছে?
0: চারা লাগানোর পদ্ধতি হচ্ছে যে কোনো জমিতেই সাধারণত নারিকেল হয়ে থাকে, তবে দোয়াশ মাটি হলে ভালো হয়, কিন্তু ত্রিপুরার মাটি সামান্য এঁটেল মাটি, এঁটেল মাটিতে হবে, কিন্তু সেক্ষেত্রে একটু জৈব সার বেশি পরিমাণে দিতে হবে। চারা লাগানোর জন্য প্রথমে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার বা 3 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট মানে লম্বা চওড়া এবং গভীরতা,
2: আচ্ছা,
0: তিনটাই 3 ফুট করতে হবে। করে ওর অর্ধেক মাটি এক সাইডে রাখতে হবে, উপরের অর্ধেক মাটি একদিকে, তলের অর্ধেক মাটি আরেক দিকে রাখতে হবে। এবারে তলার যে মাটি, যে পরিমাণ মাটিটাকে সরিয়ে ফেলা হয়েছে, সেই পরিমাণ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পাতা সার দিয়ে গর্তটাকে ভর্তি করতে হবে। ভর্তি করার সময় উপরের 6 ইঞ্চি ডাউন রাখতে হবে, মানে কম পুরোপুরি ভর্তি করা যাবে না, একটু ডাউন থাকবে।
2: আচ্ছা,
0: এবার গর্তটাকে ভরাট করে 15 দিন রাখার পরে ঠিক মাঝখানে নারকেলের চারা এনে নারকেলটা যতটুকু ওইটুকু ঢুকিয়ে চারাটাকে লাগিয়ে দিতে হবে একদম মিডিলে।
2: কতদিন পরে বললেন?
0: 15 দিন পর। এবং একটা বাঁশের কাঠি দিয়ে চারাটাকে বেঁধে দিতে হবে যাতে হাওয়াতে নড়াচড়া না করে, কারণ হাওয়াতে নড়াচড়া করলে সেক্ষেত্রে মানে রুট সেটিংটা হয় না।
2: সেই যে বললেন উপরের মাটিটাকে ডান দিকে বা একদম নিজের মাটিটাকে বাম দিকে রাখতে হবে, সেখানে তো একটা নিশ্চয় কোনো কারণ রয়েছে।
0: মাটিতে সাধারণত প্রথম 6 ইঞ্চিতে জৈব পদার্থ বেশি থাকে এবং তলার দিকে যেহেতু বালির পরিমাণ বেশি থাকে তাই তলার মাটিতে কোনো নিউট্রিয়েন্ট থাকে না, এই জন্য আমরা তলার মাটিটাকে বাদ দিয়ে সেখানে আমরা পুরো মাটিটার সঙ্গে ভার্মিকম্পোস্ট বা গোবর সার মিশিয়ে গর্তটা ভর্তি করব।
2: আচ্ছা আচ্ছা,
0: এই হলো চারা লাগানোর পদ্ধতি।
2: আচ্ছা,
0: এবার একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব হবে 7.5 মিটার, অর্থাৎ প্রায় 22 ফুটের কাছাকাছি। মানে স্কোয়ার পদ্ধতিতে লাগালে মানে একটা থেকে ডান দিকেও 7.5 মিটার, ওর সামনে সামনেও 7.5 মিটার হবে।
2: তার থেকে বেশি রাখলেও হবে না বা তার থেকে কম রাখলেও হবে?
0: বেশি রাখা যাবে, কম রাখলে কি হবে, এক গাছের পাতা আরেক গাছে লেগে যাবে,
2: এতে
0: গাছের বৃদ্ধি ব্যাহত হবে।
2: বেশি রাখার দরকার পড়বে না, কারণ তাহলে তো আমার চারা
0: সংখ্যাটা কম ধরবে,
2: কম হচ্ছে। সেটা একটা বিজ্ঞানসম্মত মান যে এতটুকু মাপ রাখলে কতটুকু বললেন,
0: 7.5 মিটার ইনটু 7.5 মিটার। এই হিসেবে 1 হেক্টরে অর্থাৎ 7.5 বিঘা বা 6.25 কানিতে 160টি চারা লাগানো যায়।
2: আচ্ছা আচ্ছা,
0: এই চারা লাগানো হয়ে গেল, এবার এতে যত্ন করতে হবে। সাধারণত আমরা বলি বর্ষাকালে লাগাতে, কারণ বর্ষাকালে মাটিতে যেহেতু রস থাকে এবং আর্দ্রতা বেশি থাকে, চারার
2: বিশেষ করে এই সময় কিন্তু
0: লাগানোর উপযুক্ত সময়, এতে চারা বেশি পরিমাণে বাঁচে আর
2: আচ্ছা
0: শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই চারা লাগানোর পরে এবার বিভিন্ন রোগ পোকা আসতে শুরু করে, বর্ষার যখন জল পড়ে জলের সঙ্গে বিভিন্ন জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আসতে থাকে, এক্ষেত্রে যে সমস্যাটা এখানে বেশি দেখা যায় সেটা হচ্ছে বার্ড টট হয়, অর্থাৎ যে একদম উপরে যে ডগাটা আছে গাছের সেটা হলুদ হয়ে পচে যায় এবং টান দিলে উঠে আসে। যেহেতু এই গাছের কোনো ডালপালা হয় না, সুতরাং এই গাছের ডগা মরে গেলে গাছটি বাঁচানো সম্ভব হয় না, তাই রোগ আসার আগেই এতে ব্যবস্থাপনা নিতে হবে। এর জন্য বাজারে যে ব্লাইটক্স পাওয়া যায় কপার অক্সিক্লোরাইড 50%, 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে পুরো গাছটাকে অন্তত 3 মাসে একবার করে দিতে হবে, প্রত্যেক 3 মাসে একবার করে আমরা প্রোফাইলেকটিক,
2: যারা বড় হওয়ার মূল জমিতে লাগানোর 3 মাস পর
0: দিতে হবে।
2: ব্লাইটক্স 75
0: ব্লাইটক্স হচ্ছে বাণিজ্যিক নাম, ওর ভিতরের কেমিক্যালটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড 50% থাকে, এটা 3 গ্রাম প্রতি লিটার জলে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এটা দিয়ে দিলে এই বার্ড টট সহ অন্যান্য যে ছত্রাক ঘটিত রোগগুলো সেগুলো আর আসবে না,
2: পুরো গাছে ছিটিয়ে দিতে,
0: হ্যাঁ পুরো গাছে দিয়ে দিতে হবে এবং গাছের গোড়াতেও দিয়ে দিতে হবে। আরো একটা সমস্যা হয়, এই যতদিন গাছের গোড়ায় নারকেলটা থাকে সেই সময় উইপোকার আক্রমণ হতে থাকে, অর্থাৎ উইপোকা এসে নারকেলটাকে খেয়ে নেয় ও চারাটাকে নষ্ট করে দেয় বা ইঁদুর কেটে দেয়।
2: আচ্ছা,
0: এটার জন্য বাজারে ফুরাডন পাওয়া যায়, কার্বোফুরান 3G বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, পেস্টিসাইডের দোকানে। সেই ফুরাডন প্রতি গাছের গোড়ায় 10 থেকে 12 গ্রাম করে ওই গোড়ার চারদিকে দিয়ে দিলে কোনো উইপোকা বা ইঁদুর আসবে না।
2: আচ্ছা আচ্ছা, এবং এই দুটো প্রধান সমস্যা, একটা হচ্ছে নারকেল যখন মাটিতে থাকে তখন উইপোকা
0: আসবে,
2: আরেকটা হলো
0: আরেকটা ছত্রাকঘটিত রোগ আসবে ওটা থেকে, মানে বাতাস থেকে বা জল থেকে, সেটা হচ্ছে বার্ড টট বলি আমরা।
2: সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড
0: 50%
2: 3 মাস পর
0: দিলেই হয়ে যাবে।
2: আর কি কি ধরনের সমস্যা হতে পারে?
0: আর সেরকম সমস্যা কিছু হয় না, এবং যখন বর্ষাকালটা পেরিয়ে যায় সেই সময় এখানে মাটি প্রচন্ড হারে শুকিয়ে যায়, মানে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম হওয়ার দরুন এখানে অন্তত সপ্তাহে 4 দিন গাছের গোড়ায় জল দিতে হবে, গাছের গোড়া যেন কখনো শুকিয়ে না যায়। গাছের গোড়া শুকিয়ে গেলে ওর পাতা শুকিয়ে যাবে এবং গাছের মানে বৃদ্ধিটা ব্যাহত হবে।
2: আচ্ছা আচ্ছা,
0: এইভাবে মেনটেন করতে হবে। এবং দ্বিতীয় বছরে গিয়ে, অর্থাৎ গাছের বয়স যখন মূল জমিতে লাগানোর 1 বছর বয়স হবে, সেই সময় থেকে রাসায়নিক সারও প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা বাজারে ইউরিয়া পাওয়া যায়, ইউরিয়া 100 গ্রাম এবং সিঙ্গেল সুপার ফসফেট SSP 200 গ্রাম এবং MOP বলে মিউরিয়েট অফ পটাশ, লাল পটাশ যেটা, ওটা 200 গ্রাম, 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম, এই হারে বর্ষার আগে একবার অর্থাৎ মে থেকে জুন মাসে, আর একবার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে।
2: সেটা কি একটা গাছের জন্য বলছেন?
0: হ্যাঁ, একটা গাছের জন্য 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম হারে দিতে হবে
2: বর্ষার আসার আগে,
0: বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার, অর্থাৎ বছরে দুবার।
2: দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ তো দিতে হবে
0: না, দ্বিতীয় বর্ষ নেই। এবং যদি সেই সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, পুরনো গোবর সার বা পাতা পচা সার দিতে পারেন 20-25 কেজি গাছের গোড়ার চারদিকে, এটা গাছের গোড়া থেকে মোটামুটি 1.5 থেকে
2: গাছের গোড়া তো মানে বেসিন করে দিতে,
0: হ্যাঁ গাছের গোড়া থেকে 1.5 থেকে 2 ফুট দূরে, যেহেতু ছোট গাছ, চারদিকে একটা রিং বানিয়ে দিয়ে মাটি ঢাকা দিয়ে জল দিতে হবে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এইভাবে প্রত্যেক বছর গাছ মানে সারের ডোজটা বাড়বে, অর্থাৎ পরের বছর গিয়ে, অর্থাৎ তৃতীয় বছরে গিয়ে ইউরিয়া হয়ে যাবে 150 গ্রাম, SSP হবে 300 গ্রাম আর MOP হবে 300 গ্রাম নেক্সট ইয়ার, এইভাবে আবার দুবার ওর দিতে হবে। এবং কি হবে, 3.5 বছরে গিয়ে গাছে কিন্তু ফুল আসা শুরু হবে, খাটো গাছের ক্ষেত্রে 3.5 বছরে গাছে ফুল আসবে, সেই সময় 1.5 দ্রোটা আবার বাড়বে, 150 গ্রাম থেকে তখন ডাবল হয়ে যাবে 300 গ্রাম, 300 গ্রাম 600 গ্রাম 600 গ্রাম,
2: মানে প্রথম বছর যা দেব
0: তার ডাবল হবে তৃতীয় বছর, তারপরে ফুল ডোজ আসবে আমরা 4 বছরের পরে থেকে, যখন গাছে ফুল এসে যাবে তখন আমরা ফুল ডোজ দিই। ফুল ডোজে হচ্ছে ইউরিয়া আমরা দেবো 500 গ্রাম, SSP 1 কেজি, MOP 1 কেজি, 500 গ্রাম 1 কেজি 1 কেজি, এটাও গাছের লাইফ টাইম অব্দি কমপ্লিট চলবে এই সেম ডোজ,
2: বছরে দুবার
0: করে। এবং যেহেতু 4 বছরের পর থেকে গাছে ফল ধরা শুরু হবে, গাছে বোরনের ঘাটতি দেখা যায় ত্রিপুরার মাঠে, যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট খুব কম, অনুখাদ্য কম, সেক্ষেত্রে গাছ প্রতি 100 গ্রাম করে বোরন 20% বাজারে পাওয়া যায় বা 14.5%, সেটা প্রত্যেক গাছের গোড়ায় 100 গ্রাম করে সার দেওয়ার, মানে রাসায়নিক সার দেওয়ার 7 থেকে 10 দিন পর দিয়ে দিলে গাছের ফল ঝরে পড়া বা ফল ফেটে যাওয়া,
2: এটা কিন্তু বিশাল সমস্যা, প্রধান সমস্যা আমাদের কৃষকদের।
0: এবং এই সমস্যাটা দেখা যায় এখানে, কারণ মানে যারা গাছগুলো এগুলো লাগিয়েছেন তারা ঠিকঠাক যত্ন করেন না, বছরে কোনো বড় সার দেন না, জল দেন না, এই জন্য নারকেলটা ওই ছোট ছোট অবস্থাতেই ঝরে পড়ে বা ফেটে যায় বা নারকেলের ভিতরে জল থাকে না, এই সমস্যাগুলো দেখা যায়। যদি প্রত্যেক বছর সঠিক পরিমাণে রাসায়নিক সার এবং জৈব সার, মানে গোবর সার 20-25 কেজি প্রত্যেক গাছে দেওয়া যায়, এবং গরমকালে এবং শীতকালে যদি 7 দিন অন্তর অন্তর অন্তত ইরিগেশন দেওয়া যায়, মানে জল দেওয়া যায় গাছের গোড়া কখনো শুকিয়ে না যায়, সেক্ষেত্রে প্রত্যেক গাছে যথেষ্ট পরিমাণে ফল হবে।
2: মানে এই যে ঝরে যাওয়ার সমস্যাটা, কিন্তু যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে আপনি যেটা বললেন প্রথম বছর মানে প্রতি গাছ হিসেবে কতটুকু করে দিতে হবে সেটা যদি সেইভাবে দেওয়া হয়, সময় মতো আবার ডোজকে বাড়িয়ে নেওয়া সেভাবে যদি করে, এবং যেটা বললেন যে তৃতীয় বছর বোরন দিতে হবে, তৃতীয় বছর থেকে বোরন দিতে হবে,
0: ওই সময় থেকে গাছে ফল আসা শুরু হয়,
2: যখন ফল আসা শুরু ফুল আসা শুরু করে, ফুল এবং ফল যখন আসা শুরু করে তখন আমাদের এই বোরনকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে ফল ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়ার সমস্যাটা অনেকটাই কমে যায়। মানে কৃষকদের এই যে সমস্যা মানে ফলন বৃদ্ধি হচ্ছে না বা ফলন বেশি গাছ অনুযায়ী বা একটা গাছ থেকে যতটুকু পাওয়ার সেটা পাচ্ছে না, তাদের একটাই সমস্যা শুনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি মনে করেন এই আপনি যেভাবে সারের কথা বললেন বা যত্নের কথা বললেন সেক্ষেত্রে সেই সমস্যা মিটে যাবে? আচ্ছা, আমাদের এখানে কি কি ধরনের আপনাদের এই যে বোর্ড রয়েছে, ডেভেলপমেন্ট বোর্ড, কোকোনা ডেভেলপমেন্ট বোর্ড, আপনাদের কি কি ধরনের জনকল্যাণমুখী কৃষকদের আরো আগ্রহ বাড়ানোর জন্য আপনাদের কি কি কাজ বা কর্মসূচি রয়েছে?
0: আমাদের ভারত সরকার এই কোকোনাট চাষকে মানে ত্রিপুরায় যাতে আরো বাড়ানো যায় এর জন্য কিছু স্কিম চালু করেছে। তার মধ্যে সব থেকে যেটা বেশি চলে এখানে সেটা হচ্ছে এরিয়া এক্সপেনশন আন্ডার কোকোনাট, এইপি বলি আমরা। তো এই এইপি স্কিমের মাধ্যমে আপনারা সরাসরি রাজ্য সরকারের থ্রুতে ফ্রি চারা পেয়ে মানে বিনামূল্যে চারাটা পেয়ে যাবেন। এর জন্য আপনার জমি থাকতে হবে এবং সেই জমির কাগজ দরকার আছে, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এইসব দিয়ে একটা ফর্ম আমাদের কাছে পাওয়া যায়। সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টের অফিসে আপনার যদি এগ্রিকালচার অফিস আছে, কৃষি অফিস, সেখানে জমা করবেন, তারা আমাদের এখানে একটা ফরওয়ার্ড করে এবং যখন চারা রেডি হয়ে যায় দশটা হোক মানে ছেড়া জমির পরিমাণ অনুসারে আমরা দিয়ে থাকি। প্রতি হেক্টর জায়গার জন্য 160টি চারা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় রাজ্য সরকারের থ্রুতে। এবং এই যে চারাটা আপনারা প্রথম বছর ফ্রিতে পেয়ে গেলেন, দ্বিতীয় বছর এটাকে মেনটেনেন্স করার জন্য প্রত্যেক গাছ প্রতি 175 টাকা করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে যে গাছ যেন 70% বেঁচে থাকে।
1: শুনলেন দক্ষিণ ত্রিপুরা স্থিত হিচাছড়া নারকেল উন্নয়ন পর্ষদ, নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প, এ নিয়ে আলোচনা করেছেন হিচাছড়া স্থিত ফিল্ড অফিসার জগদীশ রায়। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষকভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সুস্বাস্থ্য অনুষ্ঠান রাত 7:05 আজকের বিষয় গর্ভাবস্থায় মায়ের যত্ন। বলবেন ডাক্তার অরূপ রায়। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। 7:45

বাংলাদেশ এবং 7:55 প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ফোন ইন মনের মতো গান 8:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী 9:00 রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। হারানো দিনের গান শুনবেন 10:00। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আমাদের আজকের আলোচনার বিষয় হল গর্ভকালীন অবস্থায় মায়ের যত্ন। এই প্রসঙ্গে আমাদের স্টুডিওতে এ নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরূপ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
1: অসংখ্য ধন্যবাদ আর সবাইকে শুভ সন্ধ্যা। অনুষ্ঠান সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনবেন।
0: আমাদের আজকের যেহেতু বিষয় গর্ভকালীন অবস্থায় মায়ের যত্ন, বিভিন্ন ঋতুতে হতে পারে, এখন তো যেহেতু সামার চলছে, গ্রীষ্মকাল, হয়তো বৃষ্টিপাত হয়ে গেছে, কিছুটা ওয়েদার টেম্পারেচার কিছুটা আবার হতে পারে, তো এই সময় কিভাবে মানে যত্ন নিতে হবে বিশেষ করে মায়েদের?
1: শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি অনুষ্ঠানটা। আজকে অ্যাকচুয়ালি যে টপিকটা বলছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ বেসিক্যালি মায়েদের যত্ন তো সবসময় আমাদের নিতে লাগে, বাট স্পেশালি গ্রীষ্মকালীন যত্নটা একটু টাফ হয়ে যায়, কারণ এই সময়তে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা বা বিভিন্ন টাইমিংসে ইনভেস্টিগেশনসগুলো করা, এগুলো অনেকটা হ্যাকটিক হয়ে যায় প্রেগনেন্সি মায়ের জন্য। স্পেশালি আমরা যদি বলি যে নর্মাল যারা আমরা সুস্থ মানুষ আছি দৈনন্দিন জীবনে, পুরুষ বা যারা নন প্রেগনেন্ট ওমেন আছেন, ওনাদের জন্য জীবনধারণটা যতটা ইজি থাকে, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দুটো জীবনের ব্যাপার, তো অবভিয়াসলি ওনারা অনেকটা টাফ থাকে,
0: বিশেষ করে সামারের কথা বলছেন।
1: আর বৃষ্টিটা অবশ্যই সবাই আমরা জানি যে এখন তো কিছুটা সাময়িক একটা স্বস্তি দিয়েছে, এটা তো এখনো রেনি সিজনের বৃষ্টি না, তো মেবি আবার কিছুদিন পরে আবার সেই শুট আউট হতেই পারে টেম্পারেচারে। তো আমাদের যেই প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখতে লাগে যে একটা মায়ের গরমে ওর উপর এফেক্টটা কি পড়তে পারে,
0: ঠিক,
1: কারণ এফেক্টটা যদি আমাদের জানা থাকে তাহলে অ্যাকর্ডিংলি আমরা এটার বিরুদ্ধে প্রিভেন্টেবল স্টেপগুলো নিতে পারি। মায়েদের নর্মালি প্রেগনেন্সিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, ট্রাইমিস্টার যদি বলি, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, মোটামুটি একটা হিসাব নিকেশ যদি বলতে যাই, সপ্তাহ ছাড়া যদি বলতে যাই, প্রথম 3 মাসটাকে ফার্স্ট ট্রাইমিস্টার বলি, 3 থেকে 7 মাসটাকে সেকেন্ড ট্রাইমিস্টার, 7 থেকে পরবর্তী প্রসব সময় অবধি আমরা এটাকে থার্ড ট্রাইমিস্টার বলি।
0: আচ্ছা, আমরা আলোচনা এগিয়ে যাব। আমরা শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিই আমাদের ফোন নম্বর, ফোন করবেন 8731875545 এই নম্বরে। আবারও বলছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য ফোন করবেন 8731875545 এই নাম্বারে। হ্যাঁ, যেটা বলছিলেন

0: ফার্স্ট ট্রাইমিস্টারের এফেক্টটা বেশি থাকে সামারে, সেকেন্ড ট্রাইমিস্টারে কিছুটা অন্তত রিল্যাক্স থাকে, বাট থার্ড ট্রাইমিস্টারে আবার ভীষণ চান্সেস থাকে সামারের এফেক্টটা হওয়ার।
1: আচ্ছা,
0: তো কেন বলছি নিরিখে, যে মায়ের স্বাস্থ্য এবং বাচ্চার স্বাস্থ্য দুটো মিলিয়ে যে এফেক্টটা হয় গ্রীষ্মকালীন এফেক্টটা, তো প্রথম ট্রাইমিস্টারে মায়েদের অলরেডি একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে প্রথম 3 মাসে, যে কোনো খাওয়াতে একটা অনীহা থাকে। তো এতে করে কি হয়, প্রপার ডায়েটের যে গাইডলাইন যদি না থাকে, উল্টো পাল্টো জিনিস বা বাজারের খোলা খাবার অনেকে খেয়ে
1: হ্যাঁ,
0: নেয়,
1: সামারের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট।
0: সামার ভীষণ ইম্পর্টেন্ট। তো যে কারণে ওই সিমটমসগুলো আরও এক্সাজারেট হয়ে যায়।
1: আচ্ছা,
0: নর্মালি প্রেগনেন্সিতে তো মর্নিং সিকনেস হয় কম বেশি সবার, একটু সকালবেলা বমি বমি ভাব,
1: হ্যাঁ
0: অনেকে ভমিটিং করেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: যেটা অ্যাকচুয়ালি সামারে আরও ভীষণ বাজেভাবে মানে এফেক্ট করে, যে গরম থেকে আসলো হঠাৎ করে, তো
1: হ্যাঁ
0: ওইটা
1: বুঝতে
0: আরও
1: পারছি।
0: ভীষণ এফেক্ট করে। এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মায়েরা যতটুকু সম্ভব এই এফেক্টটা থেকে কিভাবে নিজেদেরকে সেভ করতে পারে।
1: একদম, ফোন কেটে গেছে।
0: আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু ডিসকাস করে নিই ফাঁকে। তো দেন আমাদের এটা দেখতে লাগে যে সেকেন্ড ট্রাইমিস্টার যে এফেক্টটা হয়, সেকেন্ড ট্রাইমিস্টার এত একটা এফেক্ট আমরা বলি না, কারণ ওই সময়টা অনেকটা রিল্যাক্স থাকে মায়েরা, তারা অলরেডি প্রেগনেন্সি নিয়ে যে ওরিনেসটা থাকে প্রথম 3 মাসে, একটা ওরিনেস থাকে যে কি করবো হঠাৎ করে প্রেগনেন্সি এসে গেলো, অনেকে প্ল্যানডও থাকে না, আনপ্ল্যান
1: ঠিক
0: প্রেগনেন্সি থাকে, কেউ তো ভাবতে ভাবতে এটাই ভাবেন যে কি রাখবো, কি কনসিভ করবো,
1: ঠিক
0: কন্টিনিউ করবো কি করবো না, তো ওই ধরনের ওরিনেসগুলো চলে যায়।
1: হ্যাঁ
0: আর প্লাস ততদিনে অলরেডি হেলথ কেয়ার প্রোভাইডারদের সঙ্গে, আশা দিদিমণ্ডের সঙ্গে দেখা হয়ে যায় বা আমাদের সঙ্গে হসপিটাল ওপিডিতে, অনেকটা নিজেদেরকে কাম ফিল করেন। তো সেকেন্ড যেই মানে ফেজটা থাকে ওটাতে এত একটা ওনারাও রিল্যাক্স থাকেন, আর ওই সময় বডির উপরে এত একটা স্ট্রেসও থাকে না। সেম আবার থার্ড ট্রাইমিস্টারে যদি বলি, ওই টাইমটাতে আবার ওরিনেস শুরু হয়, ডেলিভারি কোথায় হবে, কি করব, ব্যথা উঠেছে কিনা,
1: ঠিক
0: অনেকে ফলস লেবার পেইনটাকে অ্যাকচুয়াল লেবার পেইন ভেবে নেয়। তো এই সমস্ত ওরিনেসের মাঝখানে ওই সময়টাও সামারটার একটা এফেক্ট থাকে, ডিউ টু দ্য মেইনলি ডিহাইড্রেশন। এবার বেবি এফেক্টের উপরে কি কি থাকে, বেবি ওভার,
1: ডিহাইড্রেশন যাতে না হয় এটার দিকে।
0: হ্যাঁ আমি প্রিভেনশন আসছি, একটু পরে আসছি। তো বেবি এফেক্টের মধ্যে আমরা যেটা মেইনলি দেখি, যে প্রথম 3 মাসের দিকে নর্মালি কি হয়, তখন বেবি অর্গানগুলো এত ম্যাচিউর হয়নি, তো ও সময় টেরাটোজেনিক এফেক্টগুলো বেশি হওয়ার চান্স থাকে, যে কোনো ওষুধ হোক বা যে কোনো বাইরের খাওয়ার হোক বা যে কোনো রেডিয়েশন এক্সপোজার হোক বা যা কিছু, ওই সময়ে যেই এক্সপোজারটা পাবে ওটা পারমানেন্টলি সেলের উপর একটা ইম্প্যাক্ট করে, যেটার ফলে হয়তো জন্মগত ত্রুটি হওয়ার চান্সেস খুব বেশি থাকে প্রথম 3 মাস। তো ওইটার জন্য সামারের বা
1: সাবধানতা খুব,
0: হ্যাঁ
1: আমার মনে
0: সামার
1: হয়।
0: বা হিট ডিরেক্টলি তো কিছু এমন করে না, বাট যদি মনে করেন ওই সময় অনেকে আননেসেসারি, যেমন অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন, হ্যাঁ গরম থেকে আসলেন ভমিটিং হলো, একটা ডোজ অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন উইদাউট এনি পরামর্শ ছাড়া, অনেকে আবার দেখা যাচ্ছে যে নিজের প্রেগনেন্সি সম্পর্কে জানেন না, বাট একটু অনেকের ইয়েতে গিয়ে হয়তো পরামর্শ বশত গিয়ে একটু ভুল ইনভেস্টিগেশন করে ফেলেন, এক্সরে দেখছে, অল দিস থিংস। তো এগুলো থেকে অ্যাভয়েড থাকতে হয়। আর সেকেন্ড আর থার্ড ট্রাইমিস্টারে মেইনলি হলো ডিহাইড্রেশনটা অ্যাফেক্ট করে।
1: প্রথম 3 মাসের কথাই আপনি বলছেন, যে
0: প্রথম 3 মাসে তো যেটা
1: আসলে
0: বললাম,
1: এই যে এই এই বিষয়টা কিন্তু হয়তো অনেকে অনেকে ভুল করে ফেলেন, বিশেষ করে যারা একটু রিমোট এরিয়াতে আছেন।
0: অবশ্যই
1: সর্দি কাশি হলো, জ্বর হলো, ডিসপেন্সারিতে গেলো, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল।
0: একদম একদমই, আসলে মানে আমাদের সাবজেক্টে সবচেয়েতে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা মানে যে কোনো অ্যান্টিবায়োটিক লিখতে পারি না, যেটা একটা কমন
1: ঠিক
0: সবাই থাকে যে একটা খেয়ে নিলাম খেয়ে নিলাম খেয়ে নিলাম, ওইটা একটু ওই টেন্ডেন্সিটা একটু কমাতে হবে। আর এই জন্য ক্যাটাগরিও থাকে, তো অত ডিটেলসে বলবো না, জাস্ট সংক্ষেপে বলছি যে প্রেগনেন্সি সেফটি ক্যাটাগরি থাকে প্রত্যেকটা ওষুধের গায়ে, তো ওগুলো মেনটেন করতে লাগে। বিশেষ ক্ষেত্রে অনেক সময় মায়ের জীবন যদি ঝুঁকিপূর্ণ থাকে, আশঙ্কাপূর্ণ থাকে, তখন মাকে বাঁচানোর জন্য হয়তো আমরা এক আটটা স্পেসিফিক কেস ইউজ করি, বাট ইন জেনারেল সব অ্যান্টিবায়োটিক সেফ না, ইভেন সব ড্রাগও সেফ না,
1: ঠিক
0: নট অনলি অ্যান্টিবায়োটিক।
1: একদম ঠিক।
0: দেন আরেকটা যে জিনিসটা ফোকাস রাখতে হয়, যে এবার সেকেন্ড ট্রাইমিস্টার এফেক্টটা বলছি, সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড ট্রাইমিস্টারে নর্মালি বেবির উপরে দুটো এফেক্টই হয়, যে যদি আপনি ওভার স্ট্রেসে থাকেন, যেমন গ্রীষ্মকালীন কি হয় যে ঘুমটা ঠিক মতো এডুকেটলি হচ্ছে না মায়ের, গরমের জন্য হয়তো ঘুমোতে পারছেন না অনেক সময়, এর উপরে যদি লোডশেডিং থাকে বা ইয়ে হয় প্রবলেম হচ্ছে, ওয়ার্কিং লেডিরা অফিস আওয়ারে যাচ্ছেন, দুপুরের দিকে যে স্লিপটা থাকে ওটা স্কিপ হচ্ছে, এটার একটা এফেক্ট থাকে। প্লাস হচ্ছে যে ডিরেক্টলি টেম্পারেচারটার এফেক্টও থাকে, কারণ এই টেম্পারেচারের সময় নর্মালি একটা,
1: ওদের ওয়েদারের জন্য আছে ফোন হয়তো ডিস্টার্ব
0: হ্যাঁ
1: করছে।
0: এক্স্যাক্টলি, তো ওই সময়ে আমি ওভারঅল বলে দিচ্ছি যেগুলো যেগুলো কোয়েরি থাকবে, আশা করি অনেকের এগুলোর মধ্যে আনসার এসে যাবে। তো ওই সময়টাতে কি হয় যে মায়েদের একটা ফুড হ্যাবিটটার মধ্যে অনেক চেঞ্জেস থাকে, গরমের দিনে খাওয়ার প্রতি একটা অনীহা সবারই থাকে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই সময়ে যদি আপনার এডুকুয়েটলি ওয়াটার না নেওয়া হয়, এডুকুয়েট ওয়াটার বলতে বডি মাসের উপরে ডিপেন্ড করে, লিন এন্ড থিনের জন্য এক ধরনের, বা যারা একটু বেশি হেলদি ওনাদের উপরে,

0: একটা সাইন, ইউরিন যাতে দেখা যায় যে না রেড কালার হচ্ছে না, নর্মাল কালার মেনটেন হচ্ছে, এটা আরেকটা আপনাকে বলে দেবে যে ডিহাইড্রেশনের লক্ষণ আছে কি নেই। প্লাস আরেকটা থাকে আরো কিছু সিভিয়ার ডিহাইড্রেশন, আরো কিছু সিমটমস থাকে, মাথা ঘুরাচ্ছে হয়তো, হঠাৎ দেখা যায় সাডেনলি মাথা ঘুরাতে ঘুরাতে একটু চোখে মুখে যে বলে শস্য দেয়, শস্য ফুলের মতো দেখা, আমরা ভাটাইকেও বলি, তো এই ধরনের লক্ষণগুলো অনেকটা ডিহাইড্রেশন এফেক্ট থাকে। এবার এই ডিহাইড্রেশনের ফলে বেবি কিভাবে এফেক্টেড হয়, বেবি দুই তিন রকমভাবে এফেক্টেড হতে পারে। ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে যে নর্মালি যে প্লাসেন্টাল সার্কুলেশন থাকে, তো যতই ডিহাইড্রেশন হবে অতই বেবির প্রতি একটা স্ট্রেস বার্ডেন বেড়ে যায়, ও সার্কুলেশনটা ঠিকভাবে থাকে না। এবং ম্যাক্সিমাম মায়েরই শুনবেন এই গরমের সিজনটাতে বিশেষ করে, যে সাডেনলি হয়তো একদিন দেখা গেলো যে স্যার লাড়াচাড়া পাচ্ছি না, ফোন আসে আমাদের কাছে স্যার লাড়াচাড়া পাচ্ছি না, এবং আরো প্যানিক হয়ে যায়, প্যানিক হয়ে নর্মাল যে ডায়েট খাওয়া এগুলো সব ভুলে যায়।
1: ঠিক,
0: তো তখন কাম কুল ভাবে আমরা বুঝাই যে তুমি ঘরের পাশে কিছু থাকলে, ওআরএস থাকলে ঘরে ওআরএস খেয়ে নাও, অথবা জল কিছু না হলে একটা জলের মধ্যে একটু সামান্য গুড় বা চিনি মিশিয়ে ওর সঙ্গে, যেটা আমরা হোম মেড ওআরএস বলি, লবণ মিশিয়ে খেয়ে নিতে পারো। এছাড়াও বাজারে বিভিন্ন ফর্মুলেশনস থাকে বেবি কেয়ারের জন্য, মেডিকেশনসও কিছু থাকে। যাই হোক, প্রাথমিকভাবে ওই জলটা নিলে দেখা যায় কি এরপরে মায়ের নিজেই বলছে না স্যার এখন তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে পাচ্ছি।
1: আচ্ছা, ঠিক,
0: তো এই এফেক্টটা থাকে সেকেন্ড ট্রাইমিস্টারের দিকে, অন অ্যান্ড অফ থাকে। বাট থার্ড ট্রাইমিস্টার হচ্ছে যে সবচেয়ে বেশি এফেক্টের চান্সেস থাকে, কারণ এই সময়ে ম্যাক্সিমাম ওমেনের আস্তে আস্তে প্লাসেন্টাটা এইজেড হয়ে আসে, বিশেষ করে লাস্ট থার্ড ট্রাইমিস্টারের লাস্টের দিকে। তো তখন যদি কোনো কারণে মনে করুন ডিহাইড্রেশনটার কারণে বেশি ক্ষতি হয়ে গেল, তখন হয়তো সাডেনলি বেবি ফিটাল ডিস্ট্রেস থেকে অনেক সময় আইআইটির দিকেও যায়, বিশেষ করে ডিহাইড্রেশন যদি কন্টিনিউ চলে, প্লাস আরও সিমটমস যে ভমিটিং হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম কমে যাচ্ছে, তো এই ধরনের কেসেসে অবভিয়াসলি আমরা বলি যে ইমিডিয়েটলি হসপিটালে মানে যোগাযোগ করার জন্য। তো এই যদি এফেক্ট আমরা ভাবি, তার মানে মোটামুটি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা এবং শিশু দুটোকে আলাদা করে ভাবার কারণে এন্টায়ার প্রেগনেন্সিটা অ্যাকচুয়ালি এফেক্টেড হচ্ছে।
1: ঠিক, তো এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়, বিশেষ করে মায়েদের জন্য এই সামার সামারটা, আর ডিহাইড্রেশন যেটা বলছে এটাতে শিশু জীবনে ঝুঁকিও ঝুঁকিও হতে পারে,
0: অ্যাবর্শন থেকে শুরু করে একদম আইএফডি অবধি পুরোটাই মানে ঝুঁকি থাকে,
1: ঝুঁকি থেকে যায়। আচ্ছা, এটা তো সামারের একটা বিষয় গেল, আপনারা তো যেহেতু গাইনোকোলজিস্ট, বিষয়টা আপনারা অবশ্যই এটা সবসময় এটাতেই একটা এক্সারসাইজ করেন। তো এছাড়া ধরুন বাড়িঘরে মায়েরা যে থাকেন, তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? অনেক সময় অ্যাক্সিডেন্টই অনেক কিছু হয়ে যায়।
0: আমি ওইটাই বলছিলাম যে সামার স্পেসিফিক যে আলাদা করে কিছু এমন না, নর্মাল অ্যান্টিনেটাল কেয়ার যেটা আমরা বলি, নর্মাল অ্যান্টিনেটাল কেয়ারের পাশাপাশি জাস্ট কয়েকটা জিনিস অ্যাড হলো, কয়েকটা জিনিস প্লাস মাইনাস হয়, এই এতটুকু সামার আমরা এক্সট্রা করে যদি ভাবতে চাই এরকম আর কি। তো বেসিক্যালি একটু আগে আমি যেটা বললাম যে এফেক্টটাকে দূর করতে গেলে আমার বডিকে হাইড্রেশন রাখতে হবে, তো হাইড্রেশন রাখতে গেলে অবভিয়াসলি আমাকে এডুকেটলি জলটা খেতে লাগবে,
1: জল খেতে হবে,
0: জল খেতে হবে। এখন অনেকে লুকম ওয়াটার সঙ্গে হালকা গরম জলের সঙ্গে একটু লেবু রস মিশিয়ে খেতে পারে, কোনো ক্ষতি নেই। জল জাতীয় ফ্রুটস যেগুলো থাকে আমরা ওই ফ্রুটসগুলোর দিকে সামারে বেশি ধ্যান দেবো, যেমন তরমুজ থাকে, ওয়াটারমেলন থাকে। হ্যাঁ, অনেকে আবার বলে প্রশ্ন করেন যে স্যার ফল কি আম কাঁঠাল এগুলো খাওয়া যায় কিনা, কলাতে কোনো অসুবিধা আছে, কাঁচা কলাতে এমন এমন, এক্স্যাক্টলি এমন কিছুই নেই। নিজের বডির উপরে যদি ইম্প্যাক্ট না করে যে কোনো সবজি বা যে কোনো ফ্রুটস খাওয়া যায়। তো বাট স্টাডিতে অনেক সময় বলে যে পেঁপে জাতীয় বা কাঁচা পেঁপে জাতীয় যেগুলোর মধ্যে ক্রিয়া থাকে, তো ওই ধরনের ফল অনেক সময় বলে যে থার্ড ট্রাইমিস্টার, এটা ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার না, ইউটেরাইন কন্ট্রাকশন অনেক সময় বাড়িয়ে দেয়। তো ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য বেবি অনেক সময় প্রিটার্ম লেভার ক্রিয়া যেতে পারে, ইট ইজ এ ভেরি রেয়ার যে একটা ফলের জন্য জাস্ট প্র্যাকটিক্যালি ইয়ে হয়ে যায় এমন না, যদি ওরকম লক্ষণ হয়তো ওটাকে এক্সাজারেট করতে পারে, বাট ওটা ইনিশিয়েট করতে পারে না। তার মানে সমস্ত ফ্রুটসে মোটামুটি সেফ, কম বেশি দৈনন্দিন জীবনে আমরা যেগুলো খাই, জাস্ট ওই শিফটিংটা ডায়েটিভিটার মধ্যে এতটুকুই যে কার্বোহাইড্রেট বেসড খানাটাকে আমাদের একটু কমাতে লাগে। যেমন আমরা নর্মাল আমরা যদি দেখি গ্রাম দেশে সবাই ম্যাক্সিমাম ভাত, আমি দুই বেলা তিন বেলা ভাত খাচ্ছি, ভাতের সঙ্গে হয়তো একটু একটু ফাইবার নিচ্ছি, সবজি হয়তো হালকা নিচ্ছি, ওইটা একটা আমাদের টেন্ডেন্সিটা কমাতে লাগবে। আমাদের যতটুকু সম্ভব ব্যালেন্স ডায়েটের দিকে যেতে লাগবে, কারণ মা যাই পুষ্টি খাবে ওটারই পার্টস অ্যাকচুয়ালি বেবির কাছে যাবে, বেবির নিউট্রিশনটাও অনেকটা মায়ের খাদ্যাভ্যাসের উপরে ডিপেন্ড করছে। তো এখন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার যদি বলি, আমি একটা অ্যাসাম্পশন টাইপের ওদের মতো হিসাবে যতটুকু বা আমাদের দিকটাতে যতটুকু পাওয়া যায় ওরকম টাইপের একটা আলোচনা করে নিচ্ছি, এর থেকে এক্সেসিভলি অ্যাফোর্ডেবল।

0: প্রথম দিকটাতে যেমন অবভিয়াসলি মানে সামারে বেসিক্যালি নাইটটা একটু ছোট সাইজের থাকে, মানে দিন ডে টাইমটা একটু বেশি থাকে, নাইট টাইমটা কমে যায়। তো আমাদের দেখতে হবে যে মর্নিং এ যখনই ঘুম থেকে উঠলাম, আগের দিনের অনেকে স্প্রাউটস টাইপের ফ্রুটস খান, যে একটু ডাল ভিজিয়ে রাখলেন সকালবেলা, অঙ্কুরিত ডাল ছোলা এগুলো খাওয়া যায়, বাট বেশি অ্যামাউন্ট না। অনেকে এটা নিয়ে আবার প্রশ্ন করেন যে স্যার আমার তো গ্যাসের সমস্যা আছে খাবো কিনা, তার মানে টোলারেবল রেঞ্জে যার যেটা টোলারেট হলো হলো। আর সবাই দেখে আরেকটা জিনিস বলছি যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এনি যে কোনো যাই কিছু রিকমেন্ড হচ্ছে বা আমরা আলোচনা করছি, কোনোটা খাওয়াই আপনার একদম যে অনেকটা অ্যামাউন্ট নিয়ে দেবো একসাথে এরকম না। প্রেগনেন্সিটা আমাদের ফ্রিকুয়েন্টলি খেতে লাগবে, বাট কম কোয়ান্টিটি, দিনে 5 বার 6 বার খেতে লাগবে কিন্তু
1: কম করে,
0: কারণ এই সময় ইউটেরাসটা অনেক বড় সাইজের থাকে, গ্র্যাভিটি ইউটেরাসের জন্য স্টমাকের উপরে একটা এটা কমে যায়, এটা আমরা উইক ক্যাপাসিটি। দেন আমাদের মর্নিং এর ব্রেকফাস্টে অনেকে বলে স্যার ড্রাই ফ্রুটস নাটস এগুলো খাওয়া যায় কিনা, খেতে পারে কোনো অসুবিধা নেই। আমাদের ফল জাতীয় খানা যেটা একটু আগে আমি বললাম ওটা আমাদের একটু খাবো, ব্যানেরা থাকে অল সিজনে পাওয়া যায়, কলা, কলার উপরে ডিপেন্ডেন্সি বাড়তে পারে, গ্রীষ্মে আবার ফ্রুটস এর মধ্যে আম কাঁঠাল পাওয়া যায়, খেতে পারে কোনো অসুবিধা নেই। দেন এবার 10টা 11টার দিকে আমরা অ্যাকচুয়ালি একটু অনেকে বললেন যে স্যার আমি তো 3 বেলা খাই, আমি তো 2 বেলা খাই, অ্যাকর্ডিংলি অফিস লেডি ওয়ার্কিং লেডি যারা ওনারা তো 10টার আগেই লাঞ্চ অনেক সময় করে নেন বা প্রথম দিনের এটা খাওয়াটা খান, তো ওটার মধ্যে সেম জিনিস থাকবে, কার্বোহাইড্রেটটা একটু কম থাকবে। প্লাস প্রোটিনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটু উদ্ভিদজাত প্রোটিনের দিকে যাব, সয়াবিন, বুটের ডাল বা নানা শস্যের ডাল এগুলোর দিকে যাব। প্রাণীজ প্রোটিন যেগুলো থাকে ওইগুলোর দিকে একটু অ্যাভয়েড করাটাই ভালো গরমের দিনে, প্রোটিন বডি টেম্পারেচারটাকে সাডেনলি খুব বাড়িয়ে দেয়, তো বেস লেভেল টেম্পারেচার যদি বেড়ে যায় তো সঙ্গে এক্সটার্নাল টেম্পারেচার আছে, তো এটা এফেক্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। তো সোয়েটিং হবে সাডেনলি প্রচন্ড পরিমাণ, পালপিটেশন, হার্টবিট বেড়ে যেতে পারে, ভমিটিং এর টেন্ডেন্সি আসবে,
1: বেবির উপরও প্রেসার পড়বে,
0: হ্যাঁ বেবির উপরও প্রেসার পড়বে অবভিয়াসলি, সঙ্গে ওই ধরনের অবভিয়াসলি ওই ধরনের ইয়েগুলোতে মাংস যেটা বলি কষা বা এই মশলা প্রচুর ইউজ হয় যেটা অলরেডি গ্যাস্ট্রিক ইরিটেশন করবে। তো কুলেন একদম যেগুলো নর্মাল খাওয়া দাওয়া ওই ধরনের খাওয়াগুলি খাওয়া ভালো, দই খেতে পারেন অনেকে, তবে বাসি না, একটু ফ্রেশ বা নিজের হাতে হোমমেড হলেই ভালো। এবং সবচেয়ে যে জিনিসটা আমি বলবো যে টক জাতীয় একটা কিছু রাখা, আর ভেজিটেবলের মধ্যে মিক্সড ভেজিটেবল একটা রাখলে ভালো, বাংলাতে আমরা খাস বাংলায় ঘ্যাট বলি, মাছের মাথার অনেকে করেন বা ইয়ে দিয়ে করেন, ছোট মাছ খাওয়া যেতে পারে, ছোট মাছ মানে প্রাণীজ সোর্স এর মধ্যে এটা খুবই ইজিলি ডাইজেস্টেবল বা এমন বডি টেম্পারেচার ইয়ে করে না, তো ওটা খাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যদি ভাবি যে একটু প্রোটিন জাতীয় খানা, বা অনেকে বলেন যে স্যার একটা ঘরে প্রোগ্রাম আছে বা অনেক সময় সাত খাওয়ার যে একটা রেওয়াজ থাকে,
1: এটা একটা,
0: তো ওই ধরনের কেসেসে আমরা বলি যে আফটার সানসেট, সানসেটের পরে বা ইভিনিং টাইম বা ডিনারের দিকে একটু ওনারা যোগ দিতে পারেন এই ধরনের খাওয়া। দেন ইভিনিং এর দিকে আস্তে আস্তে বিকালের দিকে পর্যন্ত, বিকালের দিকে যখন থাকবে তখন উনি আবার ফ্রুট অথবা যে আমরা অনেক সময় থাকে দই পনির টনির এরকম টাইপের খেতে পারেন, মুড়ি দিয়ে, মুড়ি কিন্তু অনেকটা সেফ, কিন্তু অনেকে আবার মুড়িটাকে অ্যাভয়েড করে, মুড়ি কিন্তু এত মানে আনহেলদি খাওয়ার না, ইউ ক্যান টেক। দেন
1: অনেক সময় সল্ট থাকে এরকম,
0: হ্যাঁ সল্ট, অ্যাকচুয়ালি সল্টেড মুড়ি বলে অনেকে, বাট ওই এতটুকু সল্টে আপনার অতটুকু ইয়ে করে না, আগেই বললাম সবকিছু এক্সেসিভ না, সবটুকু ব্যালেন্স করে খেতে হবে। আর ডিনারের দিকে আমরা সবসময় খেয়াল রাখবো যে ডিনারটা যাতে প্রপার টাইমও হয়, কারণ ডিনারটা অ্যাকচুয়ালি স্লিপ ইনিশিয়েট করে, তো ডিনারটা যদি নিতে নিতে এখন একটা ট্রেন্ড থাকে নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই ঘরে একলা থাকেন, শাশুড়ি শাশুড়ি থাকে না অনেকে, মা বাবা থাকে না, তো ওরিড থাকেন, হাজবেন্ড তো ওয়ার্কিং বাইরে আসছেন দেরি করে, তো দেখা যাচ্ছে প্রেগনেন্ট লেডি একা মোবাইল নিচ্ছেন, মোবাইল হাতে নিয়ে নিয়ে ইউজ করতে করতে একটা টেন্ডেন্সি বা এডিকশন হয়ে গেছে, রাতে ঘুমাতে ঘুমাতে 1টা 12টা 1টা, ওই ধরনের মানে যে স্লিপ সাইকেল যদি একবার ফিট হয়ে যায় তো স্লিপ সাইকেলটা কিন্তু কন্টিনিউ হতে থাকে, এবং ওই স্লিপ সাইকেলের উপরে বেবির মুভমেন্টের উপরে এফেক্ট হয়, যে কারণে আমরা ম্যাক্সিমাম যারা ল্যাক অফ স্লিপে থাকেন মায়েরা, ওনাদের থেকে এই ধরনের

0: ইন্টারাপ্টেড কমপ্লেন শুনতে থাকি যে আজকে তো মুভমেন্ট পাচ্ছি না, আজকে তো বেবি জানি স্যার কেমন মুভমেন্টটা কম হচ্ছে মনে হয়, একটা সোনোগ্রাফি করে নেবো কিনা, তো এই ধরনের কমপ্লেন গুলো আমরা পাই প্রায়। যদি বেবির মানে মায়ের যদি ঘুমটাই নিষেধ করতে হয় তাহলে ডিনারটা প্রপার টাইমে হয়ে যেত, এটা কম হোক অসুবিধা নেই, 9:30-10টার মধ্যে যদি ডিনার টাইম কমপ্লিট করে ফেলেন তাহলে অবভিয়াসলি 11:30-11:30 থেকে ঘুমটা চলে আসে। তো এই গেল একটা মোটামুটি দৈনন্দিন পুরো দিনে কি খাওয়া যায় তার উপর একটা আলোচনা। আর এর বাইরে যদি মনে করেন যে স্পেশালি ফর সামার প্রোটেকশন আমি বলি, তাহলে আরো কিছু এডিশনাল টিপস থাকে, যেমন আপনার একটু আগে বললাম যে কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, অনেকে এই সময়টা থাকে
1: কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে,
0: একটা টেন্ডেন্সি থাকে, বা অনেক সময় হাজবেন্ডরাও না বুঝে একটু ইয়ে করে দেয় চাম একটা গরম করে চাষ ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যায়। এক আধ দিন খাওয়ার মানে একটা হেবিট বানিয়ে ফেলার মধ্যে একটা তফাৎ আছে। আর অবভিয়াসলি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে নিউট্রিশন ভ্যালু তো এমন কিছুই নেই, অনেক প্রিজারভেটিভ থাকে, এডিশনাল কালার্স থাকে, অনেক এগুলোর মধ্যে কার্সিনোজেনও থাকে, টেরাটোজেনিক এফেক্টও থাকে, ক্যাফিন থাকতে পারে, ক্যাফিনও আবার আপনার ইউটেরাইন হেলথের জন্য ভালো না। কফিটা যেটা অনেকে বলে যে চা না কফি, চা খাওয়া যায় গ্রিন টি, বাট কফি অনেক সময় আবার সেম আপনার ইউটেরাইন কন্ট্রাকশন স্টার্ট করতে পারে, প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, সময়ের আগে ডেলিভারি ব্যথাটা ইনিশিয়েট হয়ে যেতে পারে। তো ওই ধরনের জিনিসগুলো থেকে যত পারা যায় আমরা অ্যাভয়েড করব। আর আমি যেটা বলবো যে স্নানের ব্যাপারটা স্পেশালি সামার সিজনে যদি 2-3 বার স্নান করা যায় খুবই ভালো, এতে করে
1: আচ্ছা 2-3 বার স্নান করলেও কোনো অসুবিধা নেই,
0: এক্সেপ্ট স্পেশাল সার্কামস্টেন্সেস যে একটু জ্বর ভাব হচ্ছে বা এরকম, তো সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ অনুসারে বলবো আগানোর জন্য। আদারওয়াইজ বাড়িতে নর্মাল আপনার হিটের এফেক্টটা কমানোর জন্য স্নান করা যায়, সুইমিংও সেফ আছে। যদি না আপনার পার্টিকুলারলি কাউকে কোনো অ্যাডভাইস করে দেন স্পেশালিস্ট বা ডাক্তার বাবু যে না আপনার এই ধরনের চান্সেস আছে বা প্লাসেন্টাল প্রবলেম আছে বা প্লাসেন্টাল প্যাথোলজি আছে, অথবা আগে অনেকটা অবসানের ইয়ে ছিল, রিস্ক ছিল, তো ওনারা ছাড়া আদারওয়াইজ বাকিরা কম বেশি মানে মাইল্ড টু মডারেট লেভেলে স্নান করতেই পারে, পুকুরে হোক বা ইয়েতে হোক, গ্রামেগঞ্জে তো করেনি অনেকে। দেন আপনার চলাফেরা, আর হচ্ছে যে ড্রেসিংটা, ড্রেসিংটা ভেরি ইম্পর্টেন্ট, হোয়াইট ড্রেস প্রেফারেবল, আমরা সবাই জানি সাদা ড্রেসে অনেক সময় গরমটা কম ফিল হয়, সুতির কাপড়, সিনথেটিক কাপড় না যতটুকু পরা যায় লাইট কাপড়টা আমরা প্রেফার করব। আর সবসময় যতটুকু পারা যায় যে একটু ছায়ার দিকে আমরা নিজেদেরকে প্লেস করার চেষ্টা করবো, সেটা যেই হোক কাজের সময় হোক বা হাঁটাহাঁটির সময় হোক বা গাড়িতে চড়ার সময় হোক স্পেশালি। আর নেক্সট হচ্ছে যে একটা কমন একটা টেন্ডেন্সি বা কোয়েরি থাকে যে স্যার এসিটা কি স্যার সেফ কিনা, এসিটা ইউজ করবো কিনা, একটা প্রশ্ন থাকে মায়ের মনে, কুলার কিরকম, এই পাখার বাতাস বা এটা কি ভালো কিনা। অবভিয়াসলি তো আমাদের তো এখন কৃত্রিম হওয়ার উপরেই থাকে মেইনলি, যারা ইনডোর বেস থাকেন তো ওনারা এসির উপরেই ডিপেন্ডেন্ট থাকেন। টেম্পারেচারটা যে রিকমেন্ডেড থাকে সেটা হচ্ছে যে 24-26 ডিগ্রি এসির যে টেম্পারেচারটা আমরা রিকমেন্ড করি। তো সাডেনলি গরম থেকে 18-19 এসিটা জ্বালিয়ে দিলাম, ইট ইজ নট গুড, মানে টেম্পারেচারটা আস্তে আস্তে মানিয়ে নেওয়াটাই ভালো। তো এসি ইউজ করা যায়, এসি সেফ আছে। আর কুলারের ক্ষেত্রে আমি আর একটা ইয়েতে অনুষ্ঠানে বলেছিলাম যে কুলারের ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখতে লাগে যে কুলারের এটা বেসিক সেন্স যে কুলারের পিছনের সাইডে দেখবেন একটা এয়ার ফিল্টার থাকে, ওটা যাতে ক্লিন থাকে, কারণ ওটার মধ্যে পুরো বছরের, কারণ আমরা তো বছরে গরমের দিকটা ইউজ করি, সারা বছর তো ইউজ করা হয় না, তো এর মধ্যে অনেক ফাঙ্গাস স্পোর থাকে আগের বছর, তো এই স্পোরগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় যখন কুলারটা আবার দেবেন, যখন জলটা আবার আসছে স্পোরগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো ওটা সার্ভিসিং সেন্টারকে বা নিজেরাই বাড়িয়ে করে একটু ক্লিন
1: করে নিতে হবে,
0: আদারওয়াইজ এটা ইনহেলেশন স্পোর ঢুকতে পারে শরীরে, ফাঙ্গাল চেঞ্জ হতে পারে, কাশি সর্দি জ্বর এগুলো ভাব থাকে। তো এইভাবে যদি চলা যায় গরমের এফেক্টটা আমরা মোটামুটি ইয়ে করতে পারি, ফাস্ট ফুড আর হচ্ছে যে আমাদের যে ড্রিঙ্কস জাতীয় খাওয়া যেগুলো বাইরে থেকে আমরা খাই এগুলো একটু কমাতে হবে, হোম মেড খানা বাড়াতে হবে, চুকা জাতীয় খাবারটা বাড়তে হবে, এতটুকু।
1: আচ্ছা, এটা তো গেল দৈনন্দিন জীবনে কিভাবে মানে শিডিউল করে চলতে হবে, এছাড়া ডায়াগনোসিসের ব্যাপারটা ধরুন কীভাবে, এই যে আপনি 3টা স্টেজ বললেন,
0: তো এই স্টেজের মধ্যে আমাদের খুব ভালো বললেন যে এক্স্যাক্টলি ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে বা ডায়াগনোসিস আমরা যেগুলো প্রসেসে আগাই, তো ওই ডায়াগনোস্টিক টেস্টগুলো বেসিক্যালি প্রেগনেন্সি প্রথম থেকে লাস্ট অবধি, আমি একদিন এমনিতে অ্যাজাম্পশনে দেখছিলাম যে অনেক ধরনের টেস্ট আছে ফ্রম বিগিনিং থেকে লাস্ট অবধি, বাট এগুলোর মধ্যে কিছু আছে যে আমরা কম্পালসারি টেস্ট বলি, আর কিছু আছে যে এডিশনাল টেস্ট অ্যান্ড ডায়াগনোস্টিক ইয়ে থাকে, টুলস থাকে, যেগুলো আমাদের

0: ওই লক্ষণ বুঝে বুঝে হয়তো আগাতে লাগে বা এগোনো উচিত। আর ওভারঅল কিছু থাকে যে একদম ম্যান্ডেটরি, আর কিছু থাকে যে অনেক সময় ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে আমরা অ্যাডভাইস করি, কারণ সব টেস্ট অ্যাফোর্ড করা সবার পক্ষে সম্ভব হয় না। তো প্রথম দিকে, প্রথম ট্রাইমিস্টারে বা ফার্স্ট যে 3 মাস বললাম, ওই টাইমটাতে মোটামুটি ধরেন আমাদের মেইনলি ব্লাড টেস্টটাই বেশি ইম্পর্টেন্ট থাকে। সোনোগ্রাফি এভিডেন্স আমাদের তখন ইম্পর্টেন্ট যখন আমরা অ্যাটলিস্ট 6 বা 7 X-রে পরে করতে বলি। অনেক সময় স্পেসিফিক কেসেসে বা ধরুন যেগুলো আমরা IVF বা IUI আর্টিফিশিয়াল যে প্রেগনেন্সি বা যেগুলো থাকে, ওই ধরনের কেসেসে সিরিয়াল সোনোগ্রাফি বা আর্লি সোনোগ্রাফিটা করতে লাগে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ বাকি কেসের ক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম প্র্যাকটিস করেন যে ফার্স্ট ভিজিটে ফার্স্ট স্ক্যানের একটা প্র্যাকটিস থাকে, কিন্তু এতে করে আবার দেখা যায় খুব তাড়াতাড়ি হলে হার্টবিটটা আসে না ইউএসজি। তো ইউএসজি যদি হার্টবিট না আসে, ইন দ্যাট কেস আমাদেরকে আবার 2 X পরে আবার করতে লাগে। তো ওভারঅল 6 X-8 X-এর দিকে একটা সোনোগ্রাফি, আর যে ধরনের ব্লাড টেস্ট গুলো আছে সোডিয়াম পটাশিয়াম ছাড়া, এগুলো তো নর্মালি গরমের মধ্যে আমরা ইয়ে করি ইলেকট্রোলাইট, যে আদারওয়াইজ নর্মাল যে ব্লাড টেস্ট গুলো থাকে হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ, BTCT, থাইরয়েড থাকে, এরপরে আপনার FTKFT করাতে পারেন, বাট ম্যান্ডেটরি তো আমরা বলি না। এমন করে মোটামুটি ব্লাড টেস্ট একটা ইয়ে থাকে, ম্যাক্সিমাম হাসপাতালে হয়ে যায়। যে কোনো এখন যদি দেখেন পেরিফেরি হসপিটাল ওইগুলো হয়, PHC-তে, CHC-তে।
1: কিছু কিছু ক্ষেত্রে ধরুন কিছু মেডিসিন নিতে হয়, যেমন টিটেনাস বা
0: হ্যাঁ
1: আয়রন।
0: এক্স্যাক্টলি, এটা ভালো ইয়ে বলেছেন। অ্যাকচুয়ালি আগে আগে এটা টিটি ছিল, টিটেনাস টক্সের, এখন এটা টিডি বলা হয়, TD1, TD2 থাকে। তো TD1 আমরা রিসেন্টলি এখন এটা প্র্যাকটিসও শুরু হয়ে গেছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা আমাদের হেলথ সার্ভিসে যে ফার্স্ট ভিজিটে ফার্স্ট ভ্যাকসিনটা দেওয়ার জন্য। বাট এটা নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে একটু বলবো, যে অনেকের একটা অ্যাওয়ারনেস একটা ইয়ে থাকে যে স্যার টক্সিনটার কারণে বা ইঞ্জেকশনটার কারণে কিনা আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। কারণ আমি আগেই বললাম যে প্রথম ট্রাইমিস্টারে আপনার অ্যাবর্শন চান্সটা খুব বেশি থাকে, তো নর্মাল যে অন্যান্য ট্রাইমিস্টার থেকে, সেকেন্ড ট্রাইমিস্টার থেকে সরি। তো ফার্স্ট ট্রাইমিস্টারে অ্যাবর্শনের অনেক কারণ আছে, হরমোনাল কারণ থাকতে পারে, জেনেটিক কারণ থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, আননোন থাকতে পারে অনেক কারণ। তো এই কারণগুলো তো রোগীকে এক্সপ্লেন করা সম্ভব হয় না, কারণ সবগুলো টেস্ট হচ্ছে না বা আমরা বায়োপসি ঠিক মতো পাঠাতে পারছি না বাইরে। অনেক সময় আননোটিস তো থাকে, জাস্ট প্রেগনেন্সি এসেছিল, ওনারা পজিটিভ দেখলেন, কিছুদিন পরে আবার পিরিয়ডস মনে করলেন, আসলে ওটা অলরেডি অবসান হয়ে গেল। তো ওই ফেজটাতে যদি ভ্যাকসিন নেয়, তখন অনেক সময় হেলথ ওয়ার্কারদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় পেশেন্টের, যে ভ্যাকসিনটার কারণে আমার প্রেগনেন্সিটা খারাপ হয়ে গেল কিনা, যেটা আমাদের কোভিডের সময় আমরা দেখেছিলাম। প্রেগনেন্ট লেডিদেরকে কোভিড ভ্যাকসিনেশন দেওয়াতে, মানে ভ্যাকসিনেশন করাটা ভীষণ টাফ হয়ে যাচ্ছিল, সবার মাইন্ডে একটা ইয়ে যে বেবির ক্ষতি হবে বা বেবির ক্ষতি হবে। তো অবভিয়াসলি এই জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে। এখন আমরা রিকমেন্ড করি যে ফার্স্ট ভিজিটে আপনার ফার্স্ট টিডি দেওয়া যায়, ইভেন ফার্স্ট ট্রাইমিস্টার দেওয়া যায়। আদারওয়াইজ আমাদের এখানে যে রুটিন বা যেটা চিরাচরিত একটা থাকে, যে 12 সপ্তাহের পরে প্রথম টিকাটা নেয়, এরপর তো কারণ ততদিনে অলরেডি প্লাসেন্টেশন হয়ে যায়, প্লাসেন্টা অলরেডি ডেভেলপ হয়ে যায়, বেবির অর্গানো ম্যাচিউর হয়ে যায়, বা সোনোগ্রাফি এভিডেন্স গুলো আমাদের হাতে চলে আসে। আর ওই যে প্রথমে আলোচনাতে বলেছিলাম যে মায়েরাও একটা মেন্টালি আপনার ডিসিশন নিতে পারে, সক্ষম হতে পারে, পরিবারের লোকের সঙ্গে কথা বলে, হাজবেন্ডের সঙ্গে কথা বলে, যে না আমি এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করবো। অনেকের আদারওয়াইজ একটা থাকে যে এটা তো অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, পড়াশোনা এখনো চলছে, এখনো জবে আছি, আর কিছুদিন পরে নেবো। তো এই ধরনের কারণে ওই ভ্যাকসিনটা ওয়েস্ট যাতে না হয়, সেজন্য আমরা মানে 3 মাস পরে প্রথম, আর একটা জিনিস ফিক্স থাকে, প্রথম ভ্যাকসিনের পরের ভ্যাকসিনটা মাঝে গিয়ে 1 মাস থাকে, ফার্স্ট ভ্যাকসিনের ঠিক 1 মাস পরে সেকেন্ড ভ্যাকসিনটা হবে টিটিটা। আর ব্লাড টেস্ট তো বললাম, আর বাকি আপনার সোনোগ্রাফি, হ্যাঁ সোনোগ্রাফি নিয়ে কম বেশি একটা কোশ্চেন আমি পাই যে স্যার কয়টা সোনোগ্রাফি করবো, অনেক বছর প্রথমটা তো হয়ে গেছে, দ্বিতীয়টা তো হয়ে গেছে, তৃতীয়টা হয়ে গেছে। বেসিক্যালি সোনোগ্রাফির গাইডলাইনে আপনার এমন কোনো কিছু নেই। বেসিক সোনোগ্রাফি যেটা থাকে, আমরা যেগুলি বলি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, অনেক একটু রোগে থাকে, আর এগুলোকে অনেকভাবে আবার বলা যায়, যেমন ডেটিং স্ক্যান, কেউ বলে অ্যানোমালি স্ক্যান, NTNB স্ক্যান, আর লাস্টে বলে গ্রোথ স্ক্যান, ডপলার স্ক্যান, অনেক নাম আছে। তো বেসিক্যালি অ্যাটলিস্ট 2 স্ক্যান ম্যান্ডেটরি, 3 হলে খুবই ভালো। ডেটিং স্ক্যান বা প্রথমটা হলে আমরা বুঝতে পারি প্রেগনেন্সির লোকেশনটা কি, প্রেগনেন্সির ডেটটা এক্স্যাক্টলি ক্লিয়ার করা যায়, প্রথম যে স্ক্যানটা আমি বললাম।
1: একদম, তো আমরা ডিটেলস আপনার কাছ থেকে জানলাম, একদম একদম গ্রীষ্মকালীন অবস্থা, মায়েরা কীভাবে থাকবেন, কীভাবে চিকিৎসিত হবেন, খাবার দাবার, ঘুম, এবং মানে দৈনন্দিন জীবনে কীভাবে চলাফেরা করবেন, সব কিছুই আপনি বললেন। তো একদম সময় একদম হাতে নেই, আর এটা সিজারের একটা ভয় কাজ করে, এটা একটু যদি মানে
0: জাস্ট আমি
1: একদম জাস্ট
0: একদম

0: কনক্লুশন করে বলে দিচ্ছি যে বেসিক্যালি সিজারের জন্য আমরা একটা কথাই বলবো যে আমাদের পিএসিটা ভেরি ইম্পর্টেন্ট, প্রি অ্যানাস্থেটিক চেকআপ যেটা বলি, তো ওই চেকআপের জন্য ইনভেস্টিগেশনগুলো আমরা অলরেডি করিয়ে রাখি আগে থেকে, যেটা আমাদের আমাদের এখানে রুটিনলি প্র্যাকটিস হয় বা অন্যান্য সবখানে এখন হয় কম বেশি সব ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে। যার শুধু এতটুকুই বলবো যেহেতু 3-9 মাস সময় পাচ্ছেন, সব মায়েরা গার্জিয়ানরা কাইন্ডলি ব্লাড ডোনারটা রেডি রাখবেন, না আমরা ভীষণ শর্টেজে আছি।
1: ঠিক ঠিক ঠিক একদম,
0: ওটাই জাস্ট খেয়াল রাখবেন, বাকি হাসপাতাল দেখবেন।
1: তাহলে যারা শুনছেন, অন্তত যারা যে সমস্ত ফ্যামিলিতে প্রেগনেন্সি মাদার আছে, অন্তত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্তত এক ডোনার
0: ডোনারটা যাতে নিজের মধ্যে থাকে, ফ্রেন্ডস আছে।
1: শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবু যা বললেন কিন্তু মেনে চলতে হবে, এই কারণ দুটো জীবনের ব্যাপার। সুতরাং এখানে কোনো নেগলেন্সি কোনো সুযোগ নেই। এতক্ষণ এই বিষয়ে বললেন গ্রীষ্মকালীন মায়ের যত্ন, আমাদের বিলোনিয়া মহকুমা হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার অরূপ রায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করনা চাহতা হুঁ। ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা হে, এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে হে, আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজওয়ানো কি রোজি রোটি ছিন রহে হে, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হে, ইয়ে বরদাস্ত নাহি হোগা, ইয়ে ঘুসপেঠিয়ে ভোলে ভালে আদিবাসীও কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রহে হে, ইয়ে দেশ সহন নাহি করেগা, আর ইসলিয়ে এক হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু করনে কা নির্ণয় কিয়া হে।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে

0: বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল, বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে

বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে পাঁচটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। IPL ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক্রক দ্রুপদী মুর্মু তিনি নখা সালতামনি সিকিম বেড়াইমাও থাংখা পিএম ওয়ানী তাংবদাঙ্গ লুকু হামক্রাই রুকজাক কতর স্লাই মুংতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতারহা কতর নি রায়দা চায়াতে খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ফেরবাই অংমানি লুকু বাংমা নকা সোনানি বাকি কেন্দ্রনি হাফাং কুচুক বেরেমনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই ককলাম সালাইখা তাবুক ককতমা শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রুপদী মুর্মু তিনি নখা সালতামনি সিকিম বেড়াইমাও থাংখা বেড়াইমা জরাব কিচা সুক পান্দাও মানজাগানো তাই থাইরক বেড়াই নাইয়ানো খনা রাষ্ট্রবক্রক চীন আরি গানানি আমসাই নাথুলাপাস বেড়াই নাইমাও থাঙানো তাই আরো মুরগমাও টংজাক সেংক্রাক রক বাই ককলাম সালায়ানো উল গ্যাংটকনি সিকিম রংনক ইউঙ্গ সংসাজাক পান্দা মানজাগানো রাষ্ট্রবক্রক বেড়াইমানি সালথামনি সাল গ্যাংটকনি পালজোর স্টেডিয়াম সিকিম পুলিশ ন প্রেসিডেন্ট পুলিশ কালার্স ইয়াফারানো রাষ্ট্রবক্রক থাংমানো রুগী সিকিম কড়াক নাইমথাংনি যুগালিমুং নাহারজাখা মন্ত্রীবক্রকনি ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস এবা পিএম ওয়ানী তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুকজা কতর স্লাই মুংতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কতাল সেব ল্যাপটপ তাই জুদা জুদা ডিভাইস কিউ আর কোড নি সেব বাই লাইটে সাকে লগ ইন খাই মান্নাই আপনি লগি লগি জরা গিচাও লাইটে সা ওয়াইফাই প্ল্যান চল খাই যাখা লাইটে সাকে চঙই মানানো পিএম ওয়ানী হটস্পট নি মুঙ্গব থানসা রায়দাও তুবু জাগানো মানজু মুং নাইখুংনি বখাক্তে সাজাখা স্নাম ফির জাগদাগি মুং রগৈ বুসকাং জুলাই তালনি বিশিং হাকতর গনাঙ্গৈ অকতাল সেব চল খাই জাগানো কলাইতাই লাইতেসা ডিজিটাল মানজুমুং হাকতরনি ব্যবাক লুকুরকনি থানি সগৈ রেনাও হাফাংনি অসাক্ষারমুং কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতার হাকতরনি রায়দা চায়াতেই খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ফেরবাই অংমানি লুকু বাংমানকা সোনানি বাকি কেন্দ্রনি হাফাং কুসুক বেরামনি কমিটি কাইসা স্নামখা অ কমিটিনি তুই ফাঙ্গানো সুপ্রিম কোর্টনি আগিনি দরবার ফাং প্রকাশ প্রভাকর নওলেকর কমিটিনি আদং চংজাখা লুকু লেখামুংনি কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র হাবায়া কার্যাক আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব তাই রাংথং চেরি নাইক রংদক শ্রমিকা রবি স্বরাষ্ট্র কক চং আইনক নি কথাজাক তাঙ্করা অ কমিটি ও আদং অকরা অঙ্গি সামুং তাঙানো দিল্লি কেতাল কুয়াট বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা পাইখা ককলাম সালাইমান তৈদুলখা ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আরও মানজাখা অস্ট্রেলিয়া জাপান তাই মার্কিন বুইহা মন্ত্রী রক ককলাম সালাইমায়া গুলা বুইহা মন্ত্রী ডক্টর জয়শঙ্কর শাখা কুয়াট হা কতর নিবিশিং তুয়ুংনি চুবাচু নাইচম মুং লুকুরকনি চুবামুং তাই দেরামুং কাসুমুঙ্গ চুবালাইমুং তাই বকরা খ্লাই জাগানো দিল্লি কেতাল সংসাজা কুয়াট বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা ও ইন্দো প্যাসিফিক আমচাইনি তাই হাকতর ফাতারনি তং হালকন তুই ককলাম সালাই যাখা তাই থানসানি সামুং বুতাংন চাসারনান তুই ককলাম অংখা বুইহা নাইখুংনি ইয়াকবারা তাংরা কে নাগরাজ নাই দুসাখা কুয়ার তাই ফিয়কজাক ইন্দো প্যাসিফিক সংসাইতি সানা কক রেখা কুয়াট ককলাম সালাইমা ও তুইয়ুং নাইমুথাং রাংথং হামক্রাই তাংসেপ তাই লুকু চুবামুং নতুই ককলামংখা বসাখা তুইয়ুং নাইচমুং ক্রাক খ্লাইনাও ইন্দো প্যাসিফিক মেরিটাইম সার্ভাইলেন্স কলাবোরেশন চল খ্লাইজাখা হাস্তেনি বেবাক হামক্রাইনি কগ্ন তুই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাই সবাই শুক্রবী ককলাম সালাইখা মন্ত্রী অক্রা হদালাম শাখা ত্রিপুরানী হামক্রাই কাহাম নাইকলমুং তাই মথানি জুদা জুদা বাবাইন তুই মন্ত্রীবক্রক বাই ককলাম সালাইমা চাসামুং গনাং অংখা মন্ত্রী অক্রা মন্ত্রীবক্রকন আমা ত্রিপুরা সুন্দরী মান্ডবনি মাংফলি সকাত ইয়াফারখা বতাইব শাখা প্রসাদ নাংবুতাংনি সেব বাই মান্ডব নখলাস নামুই তিসা জাকমা বাই ত্রিপুরা সুন্দরী মান্ডব বেড়াইনাই তাই টংথারন চাজাকনাইর কুথুমা বাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই তংবায় আকাশবাণী ককটমানি আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন AIR অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককতি সালনি ফুং দামচিসাও আকাশবাণী নি মন কি বাত পান্দাও হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালায়ানো অবো অঙ্গানু মন কি বাত নি ফিল সারা থাম চিবরি বেরম নি পান্দা মঞ্চি বক্রক লুকু রগ্ন বরক নি ওয়ান সুকমা খাকামা কগ্ন মন কি বাত সাহরনানি কবক্ষা মাই গব ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকু রগ্নি ওয়ান সুকমু রগ্ন রহরি মানানু টোল ফ্রি নম্বর 1800118007800 ও নাম্বার কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুক মুরং রেকর্ড খাই মানানু আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানু আরো বই এস এম এস খাই মানবায়ানু ফোন লাইন ও তাল নি বুসকাং সাল নই চিচুকু জরা ফিয়ক জাক টঙ্গানু মন্ত্রী প্রধানমন্ত্রী জনধন তাংবুতাঙ্গ কাহাম্মান মারি মানুই হাস্তেনি লুকুরকনি লাংমা ও আলাইদাখে ব্রী রকনি লাংমা ও স্লাইমুং নুকজাখা ব্যাংকনি সেপ তাবুকতাই বাইতেসা অঙ্গই টঙ্ক সং টংনাই লুকুরক সেপ কাহাম নাহার মানখা খানাদি আবনতুই ককথুম কাইসা
1: জনধন যোজনানি সেপ বাই বুক যা ব্যালেন্স অ্যাকাউন্ট খুলকনা রূপে ডেবিট কার্ড বিমানি সেপ তাই হাপাংনি দাদাক সিদাক সেপ মান্না সেপস নাম যাখা আবাই গবাং খাই কামি তাই হাসে কাম চাইনি লুকুরকনি লাংমাও খা কচমুং তাই নাইমথাং তুবুখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার সাকা জনধন তাংবতাংনি সেপ বাই শিকলা শিকলি রকনি লগি লগি হুকবার খাইনাই রকন খবই হদানি বেবাক দালনি লুকুরকনি রাংথংনি হামক্রাই তৈব ক্রা গঙ্গানা তাই যত চুকচাক লুকুরকন আবনি বিশিঙ্গ তুবুনাও সেপ কাহাম শ্রাম যাখা
2: कि हमारी जितनी भी गवर्नमेंट की स्कीम्स हैं वो सभी बैंक अकाउंट खाते से होती है जनधन अकाउंट के थ्रू दिया जाता है साथ इनको आधार से लिंक भी कर दिया गया है तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है इसकी वजह से आम जनता को कई कई कई गुना ज़्यादा फायदा हुआ हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेगा
1: বেবাক মিলে বই প্রধানমন্ত্রী জনধন তাংবতাং হাস্তেনি লুকুরকটি রাংথং হামক্রাই খাইনাও তৈ নাইমথাংক্রা খাইনাও হামক্রাই নিলামো বসকাঙ্গই থাংনাও নাংমানি বারজা ইয়াসাগৈ তঙ্গো ককতুমা খতনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি নি লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চেতন ভাই তিনি আগরতলা ও মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম জুদা জুদা হাফাং নি তাংবতাং নি বিশিং কাইচি সাই সারা দকচি নই

account bebagai kok beri raci cukup rejak cisa rasai rang ni lakai go simung tang belai ya farzaka ola kai rok ni bisingo kurja jak nai engka mudra jojona PM Sonidhi PM EGP PM Bishwakarma akorok MSME Kishan Credit Card HSD no khobui juda juda lakai pandawa kendroni rang nai khungni rang thong shebbe dekni tangra M Nagraj Unakuti Hankor Pechar Tholni Punjab National Bank ni katal ATM tai Shantir Bazar ni Union Bank ni katal bedekno virtual tai chengi rakha panda manja kha sochi bokra JK Sinha tai juda juda bank ni kuchuk achuk thaini dagi function yango aboni shakang tini M Nagraj Udaipuni Rajoshi holo songchajak credit outreach program no chengi rakha pandawa kok মো বশাকা কেন্দ্র তাংবুতাঙ্গ ব্যাংক নিলাকাই নাহারি বাই থাংচুকজাক অংনা শেপতঙ্গ হাফাংতাই ব্যাংক মুচুংনাই রকনি লগি তঙ্গ পান্দাও মুদ্রা লাকাই হুকবার লাকাই কিষান ক্রেডিট কার্ড আ এর রিমুং বাই থাংচুকজাক বদল MSME তাই জুদা জুদা হুকবার গদাল জাক লাকাই ও কাই ব্রই সাই বারাস নিচিস নি ব্যাংক অ্যাকাউন্ট খক সারা বারজাক ব্রেজি রজাক রাং নি লাকাই রনা গশিমুং রেখা আবনো কারাই নাবর্ট নিচু বাচু বাই ত্রিপুরা ও কাইসা শাখাম মথানি শেব খরক থামচি ব্রি রিয়াং জনজাতি নি শেব নাহার নাই রকনি লাংমা হামক্রাই ক্লাইনা ও খক সার রজাক দকচিসা রাসাই চারচি ব্রি সাই রাং নি গশিমুং রেখা পান্দাও লামশকমানি ককনা রেখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি এক্সিকিউটিভ ডিরেক্টর এম পারামা কগলব গরং কাজী নজরুল ইসলাম নি আসাইমা শালরগৈ খুলুমুংয়া ফরকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামনি বিশিংতি বসাখা লুকু হামজাক মুংতাই কথা লাইমুং সিচারি মুংনি লাম ফুনুকনাই নজরুল বিনি কগ্রবাইনি সামুং রচাপ মুংতাই কগলবনি বিশিংতি বিশি বিশি রমুই লুকু রকনি খাওয়া খা থাংসারনাই এঙ্গি তঙানো বিনি কমর ফ্লাইয়াস নাম মুংচিনি রাইদা চায়া রগ্ন কেবেঙ্গি থিনাংনি লামা হিমনানি ফানরুয়ানো মিয়া নিশিমি সিএনজি তাই পিএনজি নি মরকমারি বাংখা তিনি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড নি ম্যানেজার পৃথিবীরাজ ভট্টাচার্য ককমুং কাইসাও সাকা সিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর খানা নিশিমি কেজি ঠগি খক নি বাঙ্গি খক চার্চিস নি লেপচি বা অঙ্গানো গুমটি হাংখর ব খক নি বাঙ্গি অংখা খক চুকুচি সা লেপ চুকুচি বা পিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর ইউনিট ঠিকই অংখা খক ব্রৈচি বা লেপ চার্চি চার গুমটি হাংখর অঙ্গানো খক ব্রৈচি চুকু লেপ চুচু চুকু চিচুকু হাফাংনি কোয়ার্টার রগ পিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর বাঙ্গি ইংখা খক বাচি লেপ ব্রিজি থামতাই গুমতি হাংখর খক বাচি ব্রি লেপ চুকু চিচুকু সালথাং হাংখর বানিয়াতাই স্নামখর র পিএনজি নি মরকমারি ইউনিট থেকেই বাংখা খক বাচি স্নি লেপ ব্রিজি বা গুমতি হাংখর মরকমারি বাঙ্গি ইংখা খক বাচি ব্রি লেপ নিচি চার বুসকাং দাম নিচি ব্রিয় হাস্তিনি সালথাং ধলাই উনকুটি খোয়াই সালচি সালগ্রাতাই সিপাহী জলা হাংখর ফেরাং কগে ওয়াতে গবাং ওয়াইমা নহনে হজাক মংরেখা নবার তৈবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি তঙানো থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি নৈ ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি সাকানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি সা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাজরা আগরতলা ওয়াতে ওয়া খাচি নৈ দশমিক নৈ মিলিমিটার পাইথাগ কক তোমা বুবাগ্রক তেসা পরিফিওয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাংখা পিএম ওয়ানি তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুগজা কতর স্লাইমুং তুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতার হাকতরনি রায়দা চায়া তৈখে লুকু হাফাই মাতাই কুবুন ফেরবাই ইংমানি লুকু বাংমানকা শুনানি বাগি কেন্দ্রনি হাফাং কুচুক বেরামনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদি বাই কগলাম সালাইখা ককতমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই অঙ্গানে খনাফুং দামসনি সতী ব্রিজিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ

0: অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটোফ্রেম উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। ভারতের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতে এবং নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সহজতর করার লক্ষ্যে টেলিযোগাযোগ বিভাগ পিএম ওয়ানি অর্থাৎ প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস কাঠামোর অধীনে একগুচ্ছ ব্যবহার বান্ধব সংস্কার চালু করতে চলেছে। যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পিএম ওয়ানি হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। উল্লেখ্য, কিউআর ভিত্তিক এই লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে কোড স্ক্যান করেই ল্যাপটপে সহজে সংযোগ স্থাপন করা যায়। রাজ্যে কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠক করেন। বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা সহ কৃষকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী শ্রী নাথ জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজ আগরতলায় একটি মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে বিভিন্ন সরকারি প্রকল্প ও খাতের অধীনে 10,162টি অ্যাকাউন্টে মোট 419,11,00,000 টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এই ঋণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুদ্রা যোজনা, পিএম স্বনিধি, পিএম ইজিপি, পিএম বিশ্বকর্মা, অন্যান্য এমএসএমই, কিষাণ ক্রেডিট কার্ড, এসএইচজি সহ অন্যান্য ঋণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু বোতাম টিপে 19 জেলার মেচারথলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি নতুন এটিএম এবং শান্তিরবাজারে ইউনিয়ন ব্যাংকের একটি নতুন শাখার ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সেরা পারফর্মিং বিডিওদের কাজের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী নাগারাজু বলেন, এই বিপুল পরিমাণ ঋণ বিতরণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা ও বিভিন্ন ব্যাংকের পদস্থ আধিকারিকগণ। এদিকে এর আগে আজ এম নাগারাজু উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্বউদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে। তিনি উদয়পুরে সিডবির একটি ক্লাস্টার ডেভেলপমেন্ট শাখারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুদ্রা ঋণ, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষ, স্বনির্ভর গোষ্ঠী, এমএসএমই এবং অন্যান্য কৃষিভিত্তিক ঋণের 4,577টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 105,40,00,000 টাকার ঋণ অনুমোদন করা হয়। এছাড়াও নাবার্ডের সহায়তায় ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 34 জন রিয়াং জনজাতির উপভোক্তার জীবিকা উন্নয়নের জন্য 1,61,84,000 টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এম পরমাশিবাম। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ পেছারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, পেছারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটির পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নৌলেকার। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গোভ, ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের জীবনে বিশেষ করে মহিলাদের মধ্যে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাংকিং পরিষেবা এখন আরও সহজলভ্য হয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, রুপে ডেবিট কার্ড, বিমা সুবিধা এবং সরাসরি ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন, জনধন প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশাপাশি নারী, কৃষক সহ সমাজের সব অংশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত হয়েছে এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে এই সুবিধার আওতায় আনতে সুবিধা হয়েছে।
2: হামারি জিতনে ভি গভর্নমেন্ট কি স্কিমস হ্যায় ও সবই ব্যাংক অ্যাকাউন্ট খাতে সে হোতি হ্যায়, জনধন অ্যাকাউন্ট কে থ্রু দিয়া জাতা হ্যায় অর সাথ হি সাথ ইনকো আধার সে লিংক ভি কর দিয়া গয়া হ্যায়। তো জো প্রিফারেন্সেস হ্যায় ও বহুত রিডিউস হো গয়ে হ্যায়। সাথ হি সাথ জনধন যোজনা কে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা ভি ডিসপার্স কি জাতি, ইসসে ভি আম জনতা কো বীমা সুরক্ষা কে অন্তর্গত লায়া গয়া। ইন 10 সালো মে পিএম জনধন যোজনা কে অন্তর্গত গভর্নমেন্ট কি স্কিমস এবং লোগো কে অন্দর জো ফাইন্যান্সিয়াল লিটারেসি ইনক্রিজ হুই হ্যায়, ইসকি ওয়াজহ সে আম জনতা কো কই কই কই গুনা জ্যাদা ফায়দা হো। হাম উম্মীদ করতে হ্যায় কি পিএম জনধন যোজনা সে জুড়ে হামারে জো কিষান ভাই বন্ধু, হামারে জো ছোটে লঘু উদ্যোগ মে কাম করনে ওয়ালে বন্ধু হ্যায়, উনকো অর ইজি তরিকে সে লোন মিলেগা অর দেশ কি অর আপনি উন্নতি মে হামারা সহযোগ।
1: সব মিলিয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্প রাজ্যের মানুষের আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র যুব সমাজকে কাজী নজরুল ইসলামের জীবন আদর্শে অনুপ্রাণিত হবার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সিপাহী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সিপাহী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা এবং সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর বর্ণময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণা উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হচ্ছে। গোমতি জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতী জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতী জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহী জলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz-এ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে ফোন ইন মনের মতো গান।

हेलो ফোন আবহাওয়ার জন্য হয়তো আজকের অনলাইন খারাপ আছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো, না শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো কে শোনা যাচ্ছে? কিছুই শোনা যাচ্ছে না। আমরা আজকের অনুষ্ঠানে প্রথমেই ধড়কন ছবি থেকে একটি গান শুনব। হ্যালো হ্যালো

हेलो। हेलो শ্রোতা বন্ধুরা, কিছুই শোনা যাচ্ছে না। আপনারা শুনুন ধরগন ছবির গান, শিল্পী রাহাত ফাতে আলী খান।

মনোমত গান অনুষ্ঠানে। এবারে গানটি শুনুন অমর সঙ্গে ছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং বাপ্পি লাহিড়ী। শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার অনুকূলে না হওয়ায় আপনাদের ফোন আমরা গ্রহণ করতে পারছি না। এখন শুনুন অমর সঙ্গে ছবির গান, শিল্পী কিশোর কুমার এবং বাপ্পি লাহিড়ী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন নবসঙ্গী ছবির গান। শিল্পী ছিলেন কিশোর কুমার এবং বাপ্পি লাহিড়ি। হ্যালো, পাওয়া যায় কিনা দেখি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো কিছুই আসছে না। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এবারে শুনুন হেনা ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদাকার।

শ্রোতা বন্ধুরা, অনিবার্য কারণবশত আপনাদের ফোন আমরা গ্রহণ করতে পারছি না। আপনারা শুনছেন ফোন ইন মনের মতো গান অনুষ্ঠানের। এবারে গানটা শুনুন, বিজয়পাথ ছবি থেকে, শিল্পী সাধনা সরকার।

মনের মতো গান অনুষ্ঠানে এবারে গানটি শুনুন। হিরো হিন্দুস্তানি ছবি থেকে, শিল্পী সোনু নিগম, অলকে ইয়াগনিক এবং অন্যান্য শিল্পীরা।

মনের মতো গান অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনলেন দেবানা ছবি থেকে, শিল্পী ছিলেন বিনোদ রাঠোর এবং কলকে ইয়াগনিক। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী।

কেমন আছো যুব বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে দীপ্ত মিউজিক্যাল একাডেমির যুববন্ধুদের পরিবেশনা। আজকের শিল্পীরা ময়ূক বৈদ্য, শ্রাবণী গোপ, সোহম বিশ্বাস, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূক বৈদ্য।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল দীপ্ত মিউজিক্যাল একাডেমির শিল্পী বৃন্দরা ময়ূক বৈদ্য, শ্রাবণী গোপ, সোহম বিশ্বাস, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আজ শুনবেন সেতার বাদন, শিল্পী পণ্ডিত।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজ শুনলেন সেতারবাদন শিল্পী পণ্ডিত কার্তিক কুমার। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এবং জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 11ই জ্যৈষ্ঠ দুঃখিত, আগামীকাল 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 27শে মে 2026 খ্রিস্টাব্দ বুধবার। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়, 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরঞ্জনী 6:10 ককবরক অনুষ্ঠান হয় উন্নিখরাং, আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 6:25। সকাল 7টায় প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। আজকের কবিতা অনুষ্ঠানটি প্রচারিত হবে 8:15। রব্যবহিতা পরেই শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান দোলন চাপা। শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা 8:30। পছন্দ করা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:05। দেশবন্ধনা অনুষ্ঠান সকাল 10:05। ষাট ঊর্ধ্ব সুস্থ সকাল 10:30। উপস্থিত থাকবেন ডাক্তার সাগর সম্রাট দেববর্মা। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 11:05। সাহিত্য পাঠের অনুষ্ঠান বেলা 2:15। আমি নারী অনুষ্ঠানটি প্রচারিত হবে বেলা 2:30। বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে বিকেল 3:05। বিকেল 5:05 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জীবনের গল্প বিকেল 5:10। রব্যবহিত পরেই থাকবে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়। কৃষক ভাতের জন্য অনুষ্ঠান খেতে খামারে 6:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম রাত 7:05। ফোন ইন মনের মতো গান শুনবেন রাত 8:05। পাঁচ মিশালি গানের অনুষ্ঠান রাত 9টায়। স্বামী গজল অনুষ্ঠানে শুনবেন গজল রাত 9:30। বিবাহী অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 10টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।